0: তৈরি আবহাওয়ার কারণে চট্টগ্রাম কক্সবাজার ও রাঙ্গামাটি জেলায় আজকের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত। হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে আঘাতের জবাবে ইরানের উপর পাল্টা আক্রমণ চালিয়েছে যুক্তরাষ্ট্র। এবং ফিফা বিশ্বকাপ ফুটবলে দুর্দান্ত জয়ে শেষ আটে স্থান করে নিল আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন করেছেন। দেশের ইতিহাসে এই প্রথম কোন প্রধানমন্ত্রী সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় সশরীরে উপস্থিত হয়ে মাঠ পর্যায়ের সেনা সদস্যদের সঙ্গে দীর্ঘ সময় কাটান। প্রধানমন্ত্রীর উপসের প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, প্রধানমন্ত্রী গতকাল মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর 9 পদাতিক ডিভিশনের অধীনে 8 বীরের গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় আকস্মিকভাবে উপস্থিত হন। এরপর পুরো মহড়া এলাকা পায়ে হেঁটে পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। মহড়া চলাকালীন

0: তিনি ফার্ম বেসের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং দায়িত্বপ্রাপ্ত জেনারেল অফিসার কমান্ডিং জিওসি ও ইউনিটের কমান্ডিং অফিসার সিওর কাছ থেকে প্রশিক্ষণ কার্যক্রম ও কৌশলগত প্রস্তুতি সম্পর্কে অবহিত হন। প্রধানমন্ত্রী একজন কমান্ডারের মৌখিক অপারেশনাল নির্দেশনা মনোযোগ দিয়ে শোনেন এবং সেনা সদস্যদের পরিচালিত একটি রেইড মহড়া প্রত্যক্ষ করেন। এছাড়া যুদ্ধক্ষেত্রে সেনা সদস্যদের অবস্থান গ্রহণ, রণকৌশল, সমরাস্ত্রের ব্যবহার এবং বাস্তবধর্মী প্রশিক্ষণের বিভিন্ন দিক পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। তারেক রহমান সেনা বাংকারে নেমে মহড়ায় অংশগ্রহণকারী অফিসার ও সেনার সদস্যদের সঙ্গে রণকৌশল নিয়ে মতবিনিময় করেন। পরে সেনার সদস্যদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, দেশের জনগণ বাংলাদেশ সেনাবাহিনীর ওপর গভীর আস্থা রাখে। জাতীয় সংকট ও আইন শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর গৌরবময় ভূমিকার প্রশংসা করে তিনি পেশাদার প্রশিক্ষণ, শৃঙ্খলা ও সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার উপরও গুরুত্ব আরোপ করেন। প্রশ্নপত্র ফাঁস, ডিজিটাল কারসাজি, জাল সনদ এবং প্রযুক্তি নির্ভর অন্যান্য পরীক্ষা সংক্রান্ত অপরাধের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান রেখে জাতীয় সংসদ পাবলিক পরীক্ষা অপরাধ সংশোধন বিল 2026 পাশ করেছে। দেশের পাবলিক পরীক্ষা ব্যবস্থার স্বচ্ছতা, বিশ্বাসযোগ্যতা ও সুশ্রুতা রক্ষার লক্ষ্যেই বিলটি প্রণয়ন করা হয়েছে। শিক্ষামন্ত্রী ড আনোয়ার এহসানুল হক মিলন সংসদে বিলটি উত্থাপন করলে কণ্ঠ ভোটে তা পাশ হয়। বিলের মাধ্যমে পাবলিক পরীক্ষা অপরাধ আইন 1980 বিভিন্ন পুরনো বিধান সংশোধন করে সাইবার প্রযুক্তি নির্ভর পরীক্ষা জালিয়াতি এবং নতুন ধরনের অনিয়ম মোকাবেলার ব্যবস্থা রাখা হয়েছে। এর আগে গতকাল ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশনের বৈঠক বিকেলে আবার শুরু হয়। জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, মামলার জট কমানো এবং দ্রুত নিষ্পত্তি নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে সরকার। এক সম্পূরক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত যেসব মামলা এখনও প্রত্যাহার হয়নি সেগুলো আইনানুগ প্রক্রিয়ায় যাচাই বাছাই করে পর্যায়ক্রমে প্রত্যাহার করা হচ্ছে এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে। সংসদের বৈঠক আজ বেলা 3:30 আবার বসবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মতবিনিময় করেছেন রোবোসাব 2026-এ বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্বকারী ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষার্থীরা। গতকাল জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর দফতরে শিক্ষার্থীদের সঙ্গে এই মতবিনিময় করেন। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব মোহাম্মদ সুজাউদ্দৌলা জানান, মতবিনিময়কালে শিক্ষার্থীরা তাদের তৈরি প্রজেক্ট প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন। প্রধানমন্ত্রীও শিক্ষার্থীদের সঙ্গে আন্তরিকভাবে মতবিনিময় করেন এবং তাদের উদ্ভাবনী প্রকল্প সম্পর্কে বিস্তারিত ধারণা নেন। এদিকে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে সংসদ অধিবেশন দেখতে আসা শিক্ষক ও শিক্ষার্থীরা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। গতকাল সংসদ অধিবেশনের বিরতিতে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব মোহাম্মদ সুজাউদ্দৌলা জানান, সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন, তাদের লেখাপড়ার খোঁজ খবর নেন, সেই সঙ্গে দেশ গঠনে ভূমিকা রাখতে নিজেদের দক্ষ করে তোলারও আহ্বান জানান। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, আধুনিক অর্থনৈতিক ব্যবস্থার গতি বাড়াতে বীমা খাতকে একটি শক্ত ও সুনির্দিষ্ট আইনি কাঠামোর মধ্যে এনে জনগণের আস্থা ফেরানো জরুরি। তিনি গতকাল রাজধানী অফিসার্স ক্লাবে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের 42তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। বীমা খাতের প্রতি মানুষের আস্থা বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, যখন একজন সাধারণ নাগরিক বা উদ্যোক্তা জীবনের নিরাপত্তা ও বিমার নিশ্চয়তা পান, তখন তিনি তার প্রতিভা ও উদ্যোগকে কাজে লাগাতে পারেন। প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান জানিয়েছেন, স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রাথমিক রোডম্যাপ প্রণয়ন করেছে নির্বাচন কমিশন, যা চলতি মাসের শেষ দিকে চূড়ান্ত করে প্রকাশ করা হতে পারে। তিনি গতকাল সচিবালয়ে তথ্য অধিদপ্তরে আয়োজিত নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে একথা জানান।
1: স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রাথমিক রোডম্যাপ প্রণয়ন করেছে নির্বাচন কমিশন। ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও সিটি কর্পোরেশন নির্বাচনের জন্য পৃথক রোডম্যাপ করা হয়েছে। চলতি মাসের শেষের দিকে এগুলো চূড়ান্ত করে প্রকাশ করা হতে পারে।
0: ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও সিটি কর্পোরেশন নির্বাচনের জন্য পৃথক রোডম্যাপ করা হয়েছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, আগস্টের দ্বিতীয়ার্ধের তফসিল ঘোষণা করা হবে এবং অক্টোবরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে। জুলাই গণ অভ্যুত্থান প্রসঙ্গে ডাক্তার জাহিদুর রহমান বলেন, জুলাইকে শুধু একটি স্মরণীয় মাস হিসেবে নয় বরং জাতীয় মননে স্থায়ীভাবে জাগিয়ে রাখতে সরকার সমন্বিত উদ্যোগ বাস্তবায়ন করছে। এদিকে অক্টোবর মাসকে সামনে রেখে স্থানীয় সরকার নির্বাচনের কাজ এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
2: দেশে শূন্য হয়ে পড়া সিটি কর্পোরেশন, উপজেলা ও ইউনিয়ন পরিষদ সহ স্থানীয় সরকারের নির্বাচনগুলো সময় মতো সম্পন্ন করতে প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন। আগামী অক্টোবর মাসকে সামনে রেখে এই নির্বাচনী প্রস্তুতি এগিয়ে নেওয়া হচ্ছে। সোমবার নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দুই নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ এবং আব্দুর রহমানেল মাসুদ এসব তথ্য জানান। এ সময় নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, কমিশন স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে। আগামী সপ্তাহ থেকে এ বিষয়ে ধারাবাহিকভাবে ব্রিফ করা হবে। আচরণবিধির ওপর বেশ কিছু পর্যবেক্ষণ পাওয়ার কথা উল্লেখ করে আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, বিগত জাতীয় নির্বাচনের মতো নির্বাচন কমিশন ভালো ও সুষ্ঠু স্থানীয় নির্বাচন উপহার দিতে বদ্ধপরিকর।
3: স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের জন্য আমরা আমাদের পর্যায় থেকে প্রস্তুতি নেওয়া শুরু করেছি। আমাদের জাতীয় নির্বাচনের মতো করেই ইনশাআল্লাহ খুব সুন্দরভাবে একটা ভালো নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন আমাদের করতে হবে, এটা সময়ের দাবি।
2: এদিকে আর এক নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসুদ স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো শূন্য পদের দিকে ইঙ্গিত করে বলেন, বর্তমানে সিটি কর্পোরেশন, ইউনিয়ন ও উপজেলা পরিষদ খালি পড়ে আছে, তাই দ্রুত নির্বাচন হওয়া অত্যন্ত জরুরি। নির্দিষ্ট সময়ে সব নির্বাচন শেষ করতে ইসি সচেষ্ট রয়েছে বলেও জানান আব্দুর রহমানেল মাসুদ।
4: ইউনিয়ন পরিষদ বলেন, পৌরসভা এবং উপজেলা বা জেলা পরিষদ সবই খালি পড়ে আছে। পুরো অবস্থাতেই যেটা করতে হবে কি, আমাদের কতগুলো নির্বাচন হচ্ছে একের সাথে একটা জড়িত, আগামী নির্বাচন যাতে ওই মাপের আমরা করতে পারি সে ব্যাপারে নির্বাচন কমিশন সংশ্লিষ্ট সকলে সহযোগিতা কামনা করছে।
2: সীমানা সংক্রান্ত জটিলতা প্রসঙ্গে এই কমিশনার জানান, নির্বাচনী এলাকার সীমানা বিরোধ নিষ্পত্তির জন্য শীঘ্রই সরকারকে চিঠি দেওয়া হবে। আল ইমরান সীমান্ত, বাংলাদেশ বেতার।
0: প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের পর বাংলাদেশি শ্রমিকদের জন্য আবারও খুলে দেওয়া হয়েছে মালয়েশিয়ার শ্রমবাজার। বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী গতকাল সিলেট সার্কিট হাউসে সাংবাদিকদের একথা জানান। তিনি বলেন, আগামী এক থেকে দুই মাসের মধ্যে বিনা খরচে দেশটিতে কর্মী পাঠানো শুরু হবে, তবে এবার মালয়েশিয়া নয় বাংলাদেশি রিক্রুটিং এজেন্সি নির্বাচন করবে। মন্ত্রী আরও বলেন, খুব দ্রুতই মধ্যপ্রাচ্য, জাপান ও মরিশাসের শ্রমবাজার নিয়েও সুখবর আসবে।
5: মালয়েশিয়া গতকালকে খুলে গেছে শ্রমবাজারে। আমাদের মিডিল ইস্টে জাপান, কোরিয়া, মরিশাস, ওমান, সৌদি আরব
6: ডিপ্লোমেটিক চ্যানেলে এগুলা পুশ করানো হচ্ছে ইনশাআল্লাহ। আমরা আমাদের শ্রমিকদের পাশে আছি।
0: উল্লেখ্য, প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরে দেশটির শ্রমবাজারে বাংলাদেশিদের কর্মসংস্থানের বিষয়টি বিশেষ গুরুত্ব পায়। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
7: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
8: খবরের বাকি অংশ পড়ছি খন্দকার মোহাম্মদ নুরুল ইসলাম। বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন চট্টগ্রাম, কক্সবাজার এবং রাঙামাটি জেলার আজকের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। গতকাল আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ও ঢাকা শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন কেবল চট্টগ্রাম, কক্সবাজার ও রাঙামাটি জেলার আজকের সকল বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হল। তবে চট্টগ্রাম বোর্ডের আওতাধীন অন্যান্য জেলা বান্দরবান ও খাগড়াছড়ির পরীক্ষা পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী যথারীতি অনুষ্ঠিত হবে। তিন জেলায় স্থগিত হওয়া পরীক্ষার নতুন সময়সূচি পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। বাংলাদেশের গণতন্ত্রকে আরও শক্তিশালী করতে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে যুক্তরাজ্য। গতকাল সচিবালয়ে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারা কুক সৌজন্য সাক্ষাৎকালে এই আশ্বাস দেন। এ সময় মন্ত্রী বলেন, বিএনপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ। তিনি দেশের অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে ব্রিটিশ বিনিয়োগকারীদের বাংলাদেশে আরও বেশি বিনিয়োগের আহ্বান জানান।
7: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
0: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
7: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
8: এবার আন্তর্জাতিক সংবাদ। হরমুজ প্রণালীতে তিনটি বাণিজ্যিক জাহাজে হামলার জবাবে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে একাধিক শক্তিশালী হামলা চালিয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড গতকাল এ তথ্য জানায়। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সর্বশেষ এই মার্কিন হামলাকে গত মাসে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের লঙ্ঘন হিসেবে আখ্যায়িত করেছেন। একই সাথে তেহরান এই হামলার সমুচিত জবাব দেবে বলেও তিনি হুঁশিয়ারি দেন। এদিকে যুক্তরাষ্ট্র জানায়, ট্যাঙ্কারগুলোর উপর সম্পূর্ণ অগ্রহণযোগ্য হামলার পরিণতি ভোগ করতে হবে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানায়, মার্কিন বোমা হামলা কেশব দ্বীপ, মান্দার আব্বাস ও সিরিক অঞ্চলে আঘাত হানে। এসব অঞ্চলের বাসিন্দাদের অনেকেই ক্ষেপণাস্ত্রের আঘাতে আহত হন। শ্রীলঙ্কায় কারাগারের দাঙ্গার ঘটনায় তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। এই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে 27 জনে পৌঁছেছে ও এতে শতাধিক মানুষ আহত হয়েছেন। সোমবারের সংঘর্ষের পর নিরাপত্তা জোরদারের করা হয়েছে। নেগুম্বু কারাগারের ভেতরে সশস্ত্র পুলিশ ও কমান্ডো মোতায়েন না করা হলেও কারাগারের চারপাশে তারা নিরাপত্তার দায়িত্ব পালন করছে। এএফপি জানায়, শ্রীলঙ্কার বিচারমন্ত্রী হর্ষনা নানাক্কারা গতকাল পার্লামেন্টে জানান, সরকার গঠিত একটি তদন্ত কমিশনের পাশাপাশি ফৌজদারি তদন্ত শুরু হয়েছে। ফিফা বিশ্বকাপ ফুটবলের খবর।

0: বিশ্বকাপ ফুটবলে গতরাতে মিশরকে 3-2 গোলে হারিয়ে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং কলম্বিয়াকে টাইব্রেকারে 4-3 গোলে হারিয়ে শেষ আটে স্থান করে নিয়েছে সুইজারল্যান্ড। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
1: আটলান্টার গ্যালারি জুড়ে তখন শুধুই স্তব্ধতা আর শঙ্কার কালো মেঘ। ম্যাচের ফুরিতে সময় তখন 78 মিনিট, বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিদায় ঘণ্টা তখন সময়ের ব্যাপার মাত্র। শুরু থেকেই ম্যাচটা আর্জেন্টিনার ছিল না। প্রথমার্ধে ইয়াসের ইব্রাহিমের গোলে এগিয়ে গিয়ে আলবাসিলিস্তদের স্তব্ধ করে দেয় মিশর। ম্যাচের 21 মিনিটে বড় ধাক্কাটি খায় আর্জেন্টিনা। প্লান্টি পেয়েও মিশরের গোলরক্ষক মোস্তফা সোয়েবের দেয়াল ভাঙতে পারেনি খোদ অধিনায়ক লিওনেল মেসি। বিরতির পর আক্রমণের হার বাড়লেও সুসংগঠিত মিশরীয় ডিফেন্স ভাঙা যাচ্ছিল না। উল্টো 67 মিনিটে মোহাম্মদ সালার পাশ থেকে জিকুর নিখুঁত ফিনিশিং, 2-0 গোলে পিছিয়ে পড়ে তখন বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের দ্বার প্রান্তে আলবা সিলেস্তারা। কিন্তু গল্পটা যে তখনও বাকি ছিল। 79 মিনিটে মেসির কর্নার থেকে ক্রিস্টিয়ান রোমেরোর বুলেট গতির হেড, মিশরের জাল কাঁপাতি যেন প্রাণ ফিরে পায় আর্জেন্টিনা। 4 মিনিট পরই সেই কাঙ্ক্ষিত মুহূর্ত, পেনাল্টি মিসের খেসারত শুধে আসলে উসুল করল মেসি। নাটকের শেষ অঙ্ক তখনও বাকি। ম্যাচের যোগ করা সময়ে 2 মিনিটে ডান প্রান্ত থেকে ভেসে আসা ক্রোজে এনজো ফার্নান্দেজের 10 মিনিট হেড, মুহূর্তে উল্লাসের সুনাম বয়ে যায় আর্জেন্টিনা শিবিরে। যদিও গোল নিয়ে তীব্র আপত্তি তোলে মিশর, ফাউলের দাবিতে গোলরক্ষক সোবের হলুদ কার্ড আর মিশরীয় কোচিং স্টাফের লাল কার্ড। যদিও এই গোল নিয়ে তীব্র আপত্তি তোলে মিশর, ফাউলের দাবিতে গোলরক্ষক সোবের হলুদ কার্ড আর মিশরীয় কোচিং স্টাফের লাল কার্ড পাওয়ার নাটকীয়তায় মাঠের উত্তেজনা রূপ নেয় চরমে। তবে শেষ রক্ষা হয়নি আফ্রিকার প্রতিনিধিদের। রেফারির শেষ বাঁশি বাজার সাথে সাথেই আনন্দ স্মৃতিতে ভেঙে পড়েন লিওনেল মেসি। হাঁটতে হাঁটতে ম্যাচ জেতা যায় তা আবারও একবার প্রমাণ করল আলবা সিলেস্তারা। নেক্সট রিপোর্ট, বাংলাদেশ বেতার।
0: ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামীকাল বেলা 3টা পর্যন্ত খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে। এছাড়া চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা সহ চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধ্বস হতে পারে। আবহাওয়া অফিস আরও জানায়, উড়িষ্যা ও তৎসংলগ্ন দক্ষিণ ঝাড়খণ্ড এলাকায় অবস্থানরত মৌসুমি স্থল নিম্নচাপটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও দুর্বল হয়ে বর্তমানে সুস্পষ্ট লঘুচাপ আকারে পূর্ব মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত, 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ বেলা 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে ভোর 5টা 17 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধে 6টা 50 মিনিটে। খবর শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী। পেশাদার প্রশিক্ষণ, শৃঙ্খলা ও সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার উপর গুরুত্ব আরোপ তারেক রহমানের। প্রশ্নপত্র ও ডিজিটাল জালিয়াতি রোধে পাবলিক পরীক্ষা অপরাধ সংশোধন বিল 2026 জাতীয় সংসদে পাস। অর্থনীতির গতি বাড়াতে বিমা খাতকে আইনি কাঠামোয় আনার তাগিদ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম, কক্সবাজার ও রাঙামাটি জেলার আজকের HSC ও সমমানের পরীক্ষা স্থগিত। এবং ফিফা বিশ্বকাপ ফুটবলে দুর্দান্ত জয়ে শেষ আটে স্থান করে নিল আর্জেন্টিনা, ও সুইজারল্যান্ড। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ৮টায় ইংরেজিতে।
2: এতক্ষণ শুনলেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত সংবাদ।
3: মামা, ঝালমুড়ি দেন তো ১০ টাকার।
0: এই লন।
3: কি বানাইছেন মামা এটা? ঝালমুড়িতে তো ঝালই নাই।
4: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

সেন্ট্রিক, এখন সময় সকাল 8টা।

0: আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না
0: স্যার। আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন
0: স্যার। যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: বাইজা বুঝা তামাত্তা।

0: মর্নিং মাইক।
1: গুড মর্নিং এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন। আবারও একটা নতুন দিন, নতুন সকাল শুরু হয়ে গেছে, আশা করি আপনাদের ভালো লাগছে। এবং যেহেতু ঠান্ডা পড়েছে, সকালটা কিন্তু এমনিতেই খুব একটা ঘুম ঘুম ভাব আছে, ঠিক আছে, ঘুম ঘুম ভাব আছে কিন্তু। এবং গতকাল রাতেও হয়তো বা একটু লেট করে ঘুমানো হয়েছে, যেহেতু খেলা ছিল এবং যেই সেই খেলা না, আর্জেন্টিনা এবং ইজিপ্টের খেলা ছিল। বাট আনফর্চুনেটলি ইজিপ্ট কিন্তু ফিফা থেকে বিদায় নিয়েছেন, এই নিয়ে বিশাল সমালোচনা আলোচনা হচ্ছে, সেই সমস্ত আপডেট আমি আপনাদেরকে দিব। তবে একটা গুড নিউজ দিয়ে দিই, গতকালকের ম্যাচে কিন্তু আর্জেন্টিনা এবং ইজিপ্ট 3-2 গোলে আর্জেন্টিনা জিতে গিয়েছিল। সো সেই নিয়েও গল্প করব, এবং অবশ্যই আর্জেন্টিনার জন্য অনেক অনেক শুভকামনা রইল এবং ইজিপ্টের জন্য শুভকামনা রইল। অবশ্যই ইনশাল্লাহ আগামী বিশ্বকাপে আমরা তাদেরকে আরো ভালো অবস্থায় দেখতে পারবো, তাই না? তো যাই হোক, সবাইকে মর্নিং মাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি তানহা আছি এবং থাকব সকাল 11টা পর্যন্ত, প্রতি রবি থেকে বুধবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে আমি তানহা থাকি ঢাকা FM 90.4 এ। অলরেডি ফেসবুকে একটা পোস্ট আপলোড করে দিয়েছি। আমি জানি যে ফেসবুকের পোস্টটা আজকে একটু অন্যরকম হয়েছে, মানে অন্যরকম বলতে কেমন, একটা বিখ্যাত ডায়লগ সিনেমার, একটা সিনেমার বিখ্যাত ডায়লগ আমি আপলোড করেছি। সেটা জানতে হলে এবং দেখতে হলে এবং কমেন্ট করতে হলে আপনাদের চলে যেতে হবে আমাদের ফেসবুক পেজে। ফেসবুক পেজ অ্যাড্রেস facebook.com/ILoveDhakaFM। এছাড়াও চাইলে মনের দুঃখ বা মনের সুখ কিন্তু আমার সাথে শেয়ার করতে পারেন SMS এবং হোয়াটসঅ্যাপ নম্বর 01841904 নম্বরে। সো আমি এখন মর্নিং মাইক শুরু করবো, তবে তার আগে একটা বিরতি নিব, গান শুনবো কিছু। চেষ্টা করছি আমার একটা পছন্দের, মানে এখন আমার যে গানটা শুনতে ইচ্ছে করছে অনেক বেশি, সেই গানটা প্লে করে দেওয়ার। সো গান শুনতে এবং আড্ডা দিতে, মজার মজার গসিপ আড্ডা শুনতে অবশ্যই মর্নিং মাইকের সাথে থাকুন, এবং ফিরছি একটু পরে। সো স্টে টিউনড।

0: ¿Qué?
1: Oh, money shot.
2: সাফির সাথে প্রতি শুক্রবার রাত 11টায় ঢাকা FM 90.4 এ।

মর্নিং মাইক, ওয়েলকাম ব্যাক টু মর্নিং মাইক উইথ তানহা। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4, আমি তানহা আছি আপনাদের সাথে এবং থাকবো সকাল 11টা পর্যন্ত। বলছিলাম ফিফা নিয়ে গল্প, আর্জেন্টিনা এবং ইজিপ্টের ম্যাচ নিয়ে গল্প করছিলাম এবং আরও আড্ডা এবং আরও গল্প করব। তবে তার আগে বলে দেই, সেটা হচ্ছে যে আমি কিন্তু ফেসবুকে একটা পোস্ট আপলোড করেছি, ফেসবুক পেজ অ্যাড্রেস facebook.com/ILoveDhakaFM, সেখানে কিন্তু আমার সেই পোস্টটা কমেন্ট করতে পারেন, ওকে? এবং সে কমেন্টগুলো কিন্তু আমি লাইভে পড়ে শোনাবো এবং SMS এবং মেসেজও করতে পারেন। SMS এবং হোয়াটসঅ্যাপ নম্বর 01841904904। ওকে, সো চলুন আমরা এখন একটু কিছু গসিপ শেয়ার করে দিই। সেটা হচ্ছে যে গতকালকের ম্যাচের পর কিন্তু মেসি অনেক কান্না করেছিলেন। সেই কান্নার কারণটা কি সেটা কিন্তু নিয়ে একটা জল ঘোলা হচ্ছে আর কি বলা যায়। আর মানে কি বলবো, মানে কেন কান্না করেছেন, তবে এটা বলা যাচ্ছে যে আর্জেন্টিনার মেসি কান্না করেছিলেন কারণ সেও ভেবেছিল কোথাও না কোথাও যে এই ম্যাচই তার শেষ ম্যাচ, এবং সেই দুঃখেই হয়তো বা আর একটা স্যাড বা ইমোশনাল সে হয়ে গিয়েছিল। বাট ফাইনালি যখন জিতে গেছে তখন হয়তো সেই ইমোশনাল ব্যাপারটা ভিতর থেকে বের হয়ে এসে কান্নার রূপ ধারণ করেছে। আর এছাড়া আরও রিজন হতে পারে, তার সাথের দুইজন বন্ধু কিন্তু তাকে ছেড়ে চলে গেছে এবং মানে দুনিয়া থেকে চলে যায়নি, ফিফা থেকে চলে গেছে, সেটাও হতে পারে যে সেই রকম হয়তো এরকমটা মন খারাপ হয়েছে। হয়তো সেও আশা করেছিল যে কোয়ার্টার ফাইনাল, ফাইনাল বা সেমিফাইনালে ব্রাজিল বা পর্তুগালের মুখোমুখি হবে, সে তার বন্ধুর সাথে খেলবে, মানে রোনালদো এবং নেইমারের সাথে খেলবে। তো যাই হোক, মানুষের সব স্বপ্ন তো সত্যি হয় না বা পূরণ হয় না। অবশ্যই এই ব্যাপারে আপনাদের মতামতটা জানিয়ে দেবেন আমাকে, যে আমি যেটা বলেছি সেটা কি ঠিক বলেছি নাকি অন্য কোনো রিজন হতে পারে, বা সে কেন কান্না করেছে এটা আপনার কি মনে হয় সে বিষয়ে কিন্তু হচ্ছে আপনি করতে পারেন। যাই হোক, আরো অনেক গসিপ আড্ডা কিন্তু জমে আছে, কারণ বুঝতে পারছেন যে একটা সেই রকমের একটা আলোচনা সমালোচনা কিন্তু হচ্ছে খেলা নিয়ে। অনেকে কিন্তু দাবি করছেন যে এই খেলা ফিক্স করা ছিল এবং লাইক পেনাল্টি কেন দেওয়া হয়নি, ফাউল কেন দেওয়া হয়নি। একটা গোল হয়েছিল ইজিপ্টের, মানে ইজিপ্টের হিসাব মতো তিনটা গোল হতো, বাট তাদের একটা গোলকে ফাউল বলে দেন এটাকে করে দিয়েছিল। তো এটা নিয়ে অনেকেই বলছে যে কেন হয়েছে, এবং ইজিপ্টের কোচ এবং খেলোয়াড়াও কিন্তু বিভিন্ন রকমের মতামত দিয়েছেন এবং মন্তব্য করেছেন। এবং আমি আরও কিছু ইনফরমেশন নিউজ আমি দেখলাম, আমি সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো, তবে তার আগে একটা বিরতি নিব। আর সুন্দর সুন্দর গান কিন্তু প্লে করছি, আপনি কিন্তু আপনারা করেছেন কিনা জানি না, বাট আমি কিন্তু বৃষ্টি অনেক সুন্দর সুন্দর আমার পছন্দের গানগুলো শেয়ার করেছি, মানে প্লে করেছি। সো আর আপনাদের যদি কোনো পছন্দের গান থাকে চাইলে আমাকে রিকোয়েস্ট করতে পারেন, ওকে? তো চলুন এখন আবারও একটা সুন্দর গান এবং একটা বিরতি নিয়ে আবার একটু পরে ফিরছি। সো স্টে টিউন্ড।

0: হ্যালো।
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: খুব খারাপ, ইয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
4: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা FM এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড ইয়ারফোন।
5: Dhaka FM 90.4 app. Just download, install and enjoy.
6: Come here, baby. You know you drive me up a wall, the way you make good all the nasty tricks you pull.

ওয়েলকাম ব্যাক টু মর্নিং মাইক উইথ তানহা। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। আমি তানহা আছি আপনাদের সাথে প্রতি রবি থেকে বুধবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে আমি তানহা থাকি ঢাকা এফএম 90.4 এ। সো এই মুহূর্তে আপনাদের সাথে আমি একটা ইনফরমেশন শেয়ার করে দিতে চাই। সীমাহীন খরচের জালে যখন প্রয়োজনের সাথে আড্ডা দেওয়া হয়ে যাচ্ছে অনেক ব্যয়বহুল, আমার একটি অ্যাপি ফোন দিচ্ছে আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচেও বিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেটে পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পাস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস যা অসম্ভব। আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজেই টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ। অর্থাৎ অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ এবং থাকছে না মেয়াদ শেষ হওয়ার চিন্তা। এছাড়াও আছে আমরা এটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট এবং ফাইল শেয়ারিং একদম ফ্রি। অধিকাংশ সরকারি হেল্পলাইন নম্বরে এবং অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নম্বরে আমরা এটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুযোগ। আই হোপ এই সার্ভিসটি আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে এবং আপনারা এই সার্ভিসটি নিয়ে নেবেন। তো চলুন আবারও গল্প আড্ডায় ফিরে যাই। আশা করি সবাই যুক্ত হয়ে গেছেন, যারা একদম অন টাইমে যুক্ত হয়েছেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ, এবং যারা আমাকে শুনছেন সবাইকে জানাচ্ছি ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা। আর যারা একটু লেট করে ফেলেছেন বা মাত্র জয়েন করেছেন তাদেরকে বলবো যে অবশ্যই প্রতিদিন সকাল 8টা বাজে জয়েন হয়ে যাবেন টাইমলি প্লিজ, অ্যান্ড অবশ্যই সকালের ব্রেকফাস্টটা করবেন। যদিও বৃষ্টির দিন চলছে, খিচুড়ি হয়তো খেতে ইচ্ছে করছে এবং অনেকের বাসায় কিন্তু আজকে সকালের ব্রেকফাস্ট খিচুড়ি হওয়ার কথা। সো আমিও কিন্তু আজকে লাঞ্চে খিচুড়ি খাবো আর কি, কারণ আজকে আমি সকালের টাইমটিতে অত ভারী খাবার খেতে পারি না, মানে ভারী বলতে লাইক ভাত খেতে পারি না। সো যারা সকালবেলা খিচুড়ি খাচ্ছেন এবং যারা বাসায় আছেন বা কোনো কাজ নেই, তাদের জন্য আজকে লিটারেলি বলা যায় যে একটা সোনায় সোহাগা। কারণ তারা হচ্ছে আজকে এই যে মানে যারা আবার আর্জেন্টিনা ভক্ত তাদের তো আরও বেশি, কারণ একে তো আর্জেন্টিনা ম্যাচ জিতে গেছে, তার উপর আবার যদি সকালবেলা ঘুম থেকে উঠে দেখেন যে মা খিচুড়ি রান্না করেছেন এবং সেই খিচুড়ি খেয়ে আবার যদি একটা ঘুম দেওয়া যায় এবং ঘুম থেকে উঠে যদি এক কাপ চা খাওয়া যায় তাহলে তো সেই রকম হয়, তাই না? তবে ঘুমাবেন, ঘুমানোর আগে কিন্তু অবশ্যই আমাকে শুনে তারপর ঘুমাবেন, ওকে? সো আমরা আবারও হচ্ছে একটা ব্রেক নেব, ব্রেক থেকে ফিরবো একটু পরে, গল্প আড্ডা আরও করব। তো চলুন নেক্সট আওয়ারে আবার ফিরে আসি। সো স্টে টিউনড 90.4।

0: যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
1: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
0: মানে তাহলে তাদের সাথে যোগাযোগ করেন?
1: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
0: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি?

0: Mississippi Fields.
1: একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুতগতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুতগতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বারাইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বারাইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bl। আম্বারাইটি, আপনার ইচ্ছায় আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর। লিসেনার্স, আপনারা শুনছেন আপনাদের পছন্দের স্টেশন ঢাকা FM 90.4। আমি আরজে রিদম, কিন্তু দুপুর দুইটা থেকে আছি আপনাদের সাথে। এবং দেখতে দেখতে কিন্তু মিড ডে ফিল্ড দ্বিতীয় ঘন্টায় চলে এসেছে, 3:17। সময় সময়ের মতো এগিয়ে যাচ্ছে, তবে আছে আপনাদের সাথে। আশা করছি আজকে আমাদের গানগুলো ভালো লাগছে। আর যেহেতু বৃষ্টি হচ্ছে বাইরে, সুন্দর একটা ওয়েদার, সো বৃষ্টির গানগুলো কিন্তু আসলে আমার, মানে আমি যখন বৃষ্টির গানগুলো শুনছি তখন কিন্তু অটোমেটিক্যালি আমার মনটা ভালো হয়ে যাচ্ছে। আসলে এটাই একটা ভালো লাগা, যাই হোক। আর তাছাড়া মন তো বেশ এমনিতেও ভালো, কারণ যেটা বলছিলাম আর কি আর্জেন্টিনার খেলার কথা। আচ্ছা, আমি আর্জেন্টিনার খেলা নিয়ে যদি আমি একটু কথা বলি, মানে আর্জেন্টিনার থেকে দুর্দান্ত একটা পারফরমেন্স কিন্তু দেখিয়েছে মূলত মিশর বা ইজিপ্ট, আমি যেটাই বলি। মানে তাদের যে খেলাটা ছিল, বা মিশর আসলে গতকাল যেই খেলাটা দিয়েছে, বা তারা যে একটা এনার্জেটিক পারফরমেন্স দিয়েছে, মানে এটা বলা খুবই জরুরি যে হেডস অফ দ্যাম, মানে তারা দুর্দান্ত খেলেছে। তাদের যেই স্পিরিট ছিল বা তাদের যে স্পিড ছিল, তারা যেই গতিতে খেলেছে, তারা যেভাবে ড্রিবলিং করেছে, যেভাবে বল পাস করেছে, তারা যেভাবে শট নিয়েছে, তারা যেভাবে আক্রমণাত্মকভাবে খেলেছে, বা তারা যেই দুইটা গোল করেছিল, এগুলো আসলে মাইন্ড ব্লোয়িং ছিল। এগুলো আমি যদি, মানে অ্যাজ এন আর্জেন্টিনা ফ্যান, আমি যদি এটা কি বলে এটাকে, এটা যদি আমি অস্বীকার করি তাহলে এটা অনেক বড় অন্যায় হয়ে যাবে। ঠিক আছে, আর্জেন্টিনা জিতেছে, অবশ্যই আমরা সবাই খুশি, বাট এটা এটা বলা লাগবেই যে মিশর কিন্তু একটা দুর্দান্ত পারফরমেন্স কিন্তু গতকাল দেখিয়েছে। আর সালার কথা যদি বলি, সে যা খেলেছে এটা আসলে মাইন্ড ব্লোয়িং। আমার মনে, আমি তো এক পর্যায়ে ভেবেছিলাম যে হয়তো আর্জেন্টিনা হেরেই গেল, কারণ হচ্ছে সময়ও ছিল না, এবং তারা দুইটা গোল দিয়ে আসলে তাদের যেই পারফরমেন্স ছিল, তারা কিন্তু একদম শেষ পর্যন্ত কিন্তু খুবই ডিফেন্সিভ খেলেছে, তারা কিন্তু খুবই আক্রমণাত্মকভাবে খেলেছে, এবং তারা প্রত্যেকবার কিন্তু হচ্ছে আক্রমণ করছিল, বারবার বল নিয়ে যাচ্ছিল, ছুটে যাচ্ছিল। সো সেখান থেকে আসলে আর্জেন্টিনার জিতে আসাটা আমার মনে হয় এটা একটা গুড অ্যাচিভমেন্ট ফর আর্জেন্টিনা। যাই হোক, বেস্ট উইশেস ফর মিশর ফর আপকামিং অল ম্যাচেস অ্যান্ড নেক্সট ফিফা ওয়ার্ল্ড কাপ 2030, ইনশাল্লাহ। অনেক দোয়া রইল, অনেক অনেক শুভকামনা রইল। যাই হোক, অনেকে যুক্ত আছেন আমার সাথে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। মাত্র যারা আমাকে শুনছেন, আমি আরজে রিদম আছি আপনাদের মাঝে মিড ডে ফিল্ড নিয়ে। খুবই দিলে আমার সাথে কানেক্টেড হতে পারবেন 01841904904, এই নাম্বারে টেক্সট করতে পারবেন, হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাতে পারবেন, তাছাড়া যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক পেজে facebook.com/ILoveDhakaFM। সেখানে কিন্তু অলরেডি আমার পোস্ট চলে এসেছে, এবং ফেসবুকের কমেন্ট সেকশনে কিন্তু অনেকেই যুক্ত হয়ে গেছে। সো যারা আমাকে খুঁজছেন বা আমার সাথে কথা বলতে চাচ্ছেন, ফেসবুকের কমেন্ট সেকশনে যদি জাস্ট একটা একটা ছোট কমেন্ট ড্রপ করে ফেলেন তাহলে কিন্তু আমাকে পেয়ে যাবেন। সো দেরি না করে ফোনটা হাতে নিয়ে নিন এবং ফেসবুকে যুক্ত হয়ে জানিয়ে দিন কোথেকে রিদমের সাথে যুক্ত আছেন। অনেকেই যুক্ত আছে আমার সাথে। লিসেনার্স, আই এম সো সরি, আই এম রিয়েলি সরি, কজ গলার জন্য কথা বলতে খুব কষ্ট হচ্ছে, যার কারণে হয়তো বা একটু গ্যাপ যাচ্ছে আর কি। আচ্ছা, কমেন্ট সেকশনে কিন্তু অনেকেই আছে। আমি যদি বলি, প্রথমেই তো বলেছিলাম অমৃত দাদা আছে আমার সাথে, তারপর আমার সাথে কিন্তু এমডি কামরুল, সরি কামাল খান কিন্তু যুক্ত হয়ে গেছে, হাই ভাইয়া, হ্যালো। রকিবুল আলম রিয়াদ যুক্ত হয়েছেন, আসসালামু আলাইকুম রিদম ভাই, যখন মিশর দুইটা দিয়েছিল তখন তো আমি বসেই পড়েছিলাম আর খেলাই দেখতে ইচ্ছে করছিল না, তার উপর কাটা গায়ে নুনে ছিটা দিচ্ছিল ব্রাজিল সাপোর্টাররা। এই ব্যাপারটা গতকাল সেমভাবে আমার সাথেও হয়েছে, আমারও মানে লিটারেলি খেলা দেখার ইচ্ছাটাই টোটালি চলে গিয়েছিল, আমি ভাবছিলাম যে আর খেলাই দেখবো না। বাট আনফর্চুনেটলি পরে যে কামব্যাকটা ছিল, এটার জন্য আসলে মানে কি বলবো, মানে এটা একটা ম্যাজিক ছিল আর কিছুই না। যাই হোক, তারপর আফ্রিদা ওয়াসিমা কমেন্ট করেছেন, হাই ভাই কেমন আছো? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। জাহিদ আহমেদ আছেন, হাই ভাইয়া হ্যালো। জাকারিয়া হোসেন আছে দেখা যাচ্ছে, উমের রেহান কিন্তু যুক্ত হয়ে গেছে, হ্যালো রিদম ভাইয়া, মাত্রই যুক্ত হলাম, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আফ্রিদা ওয়াসিমা কিন্তু একটা গানের রিকোয়েস্ট করেছে, আমি চেষ্টা করবো আপনাকে গানটা শোনানোর জন্য। তারপর কোথায় উমের রেহানও একটা গান শুনতে চেয়েছেন, আমি অবশ্যই চেষ্টা করবো আপনাদের পছন্দের গানগুলো আপনাদেরকে শোনানোর জন্য। আচ্ছা, একটু মেসেজ থেকে ঘুরে আসি নাম্বার থেকে, নাম্বারেও কিন্তু অনেকে যুক্ত আছে। প্রথমেই দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু যুক্ত হয়ে গেছে কে যুক্ত হয়ে গেছে? কে যুক্ত হয়ে গেছে? ফারুক কিন্তু যুক্ত হয়ে গেছে আমার সাথে, দেখা যাচ্ছে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে আমি তোমার সাথে। আচ্ছা, তারপর দেখা যাচ্ছে আজ প্রচুর বৃষ্টি হচ্ছে, বুঝতে পেরেছেন? তাই মাদ্রাসায় যাইনি, আপনার শো শুনছি। আর আমি তানজিলা ও আমার ফ্রেন্ড রুবা নারায়ণগঞ্জ থেকে থাকবো পুরোটা সময়। থ্যাংক ইউ সো মাচ তানজিলা অ্যান্ড তানজিলার ফ্রেন্ড রুবা যুক্ত থাকার জন্য। আশা করছি শেষ পর্যন্ত যুক্ত থাকবেন, যেহেতু বৃষ্টি ভেজে একটা দুপুর। আশা করছি মাদ্রাসা যেহেতু আজকে ছুটি, মানে একটা গ্যাপ পড়েই গেছে, আশা করছি আর যাবেন না আজকে পুরো দুপুর জুড়ে। মিড ডে ফেজের সাথে থাকেন, আমরা জমি একটা আড্ডা দিই। আচ্ছা, তারপর দেখতে পাচ্ছি কোথায় আপনারে নিয়ে আর কি বলবো, কালকে ব্রাজিল হেরে গেছে দেখে দুঃখ প্রকাশ করলেন, আবার আজকে পচাচ্ছেন। না না, ব্যাপারটা আসলে সেরকম কিছু না, ব্যাপারটা হচ্ছে দেখেন এটা দুষ্টামি ফাজলামি জায়গা তো থাকবে। অবভিয়াসলি ব্রাজিল টিমটাও দুর্দান্ত খেলেছিল, দুর্দান্ত পারফরমেন্স ছিল, পুরোটাই আসলে একটা মানে লাকের উপর ডিপেন্ড করে আর কি। যাই হোক, আমরা একটা গানে চলে যাবো, বাইরে বৃষ্টি হচ্ছে, খুব সুন্দর একটা গান শুনবো, ঝুম ঝুম ঝুম বৃষ্টি, অর্ণবের করা গান, যেটা হচ্ছে জাগো মুভির একটা গান আর কি। তো কথা না বাইরে গানে চলে যাচ্ছি, খুব জলদি আবার ফিরে আসবো আপনাদের মাঝে।

0: না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
1: আচ্ছা,
0: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
1: এই কথা তো, চলো এখনই।
0: কিভাবে?
1: টিউন ঢাকা এফএম 90.4। আমি আর বাকি সত্য আছি, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
2: ঢাকা এফএম 90.4, এক নেশন এক স্টেশন।

0: আমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখন প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: destination, Ag Station.
1: উফ, শান্তি নাই রে।
2: আছে।
1: কই?
2: ঢাকা FM টিউন করেন।
1: তারপর?
2: পাবেন।
1: কি?
2: শান্তি।
1: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সমুদ্রটা কাটা আর গান শুনে শুনে।
3: Country's first full HD FM station, Dhaka FM.

সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেওয়া হয়ে যাচ্ছে অনেক ব্যয়বহুল, আমার এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেটে পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপসে যা অসম্ভব। আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে খুব সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ। অর্থাৎ অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ এবং থাকছে না মেয়াদ শেষ হওয়ার চিন্তা। এছাড়াও আছে আমার এটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট এবং ফাইল শেয়ারিং একদম ফ্রি। অধিকাংশ সরকারি হেল্পলাইন নম্বরে এবং অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নম্বরে আমার এটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। সো লিসেনার্স, আপনারা শুনছেন আপনাদের পছন্দের স্টেশন ঢাকা এফএম 90.4। আমি আর জেরিদম কিন্তু দুপুর 2টা থেকে হাজির আছি আপনাদের মাঝে মিড ডে ফিল্ড নিয়ে, এবং দেখতে দেখতে কিন্তু শেষ ঘন্টায় চলে এলাম বন্ধুরা, 4:01। শেষ ঘন্টা কেন বললাম, কজ 5টা পর্যন্ত যেহেতু আছি হিসেবে সেটাই, এটাই শেষ ঘন্টা আমাদের, এবং যে কোনো মুহূর্তে হয়তো আবার রিদমকে বিদায় জানাতে হবে। তবে কোনো সমস্যা নেই, আবারও আগামী দিন অর্থাৎ বৃহস্পতিবার, পবিত্র বৃহস্পতিবার কিন্তু আপনাদের উইকেন্ড বাজ নিয়ে অবশ্যই হাজির হয়ে যাবো বিকাল 5টা বাজে ঢাকা এফএম 90.4-এ। তো সেখানেও গল্প হবে, অবশ্যই আড্ডা হবে। তাছাড়া আজকে আছি তো অবশ্যই পুরো সময় জুড়ে আছি, শেষ পর্যন্ত আশা করছি অবশ্যই সবাই যুক্ত থাকবেন। আর সেই শুরু থেকে যারা যুক্ত ছিলেন সবাইকে তো অবশ্যই অনেক অনেক ধন্যবাদ, যারা সেই শুরু থেকে ছিলেন অনেক অনেক ভালোবাসা। আমি একটু এখন এই মুহূর্তে আমি এত কথা না বলে একটু দেখে আসতে চাই কে কে যুক্ত আছে রিদমের সাথে। আচ্ছা, প্রথমেই দেখতে পাচ্ছি কুষ্টিয়া থেকে কিন্তু যুক্ত আছেন আমার সাথে কে যুক্ত আছেন কুষ্টিয়া থেকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন ভাইয়া? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। কুষ্টিয়ায় মেঘলা, বৃষ্টি এখনো হয়নি। আচ্ছা, বৃষ্টি যে কোনো টাইমে নেমে যাবে হয়তোবা, কজ মোটামুটি আমি যতটুকু জানি হয়তো একটা নিম্নচাপ চলছে মোস্ট প্রবাবলি। সো এটার কারণে পুরো দেশ জুড়েই কিন্তু মোটামুটি সব জায়গায় ননস্টপ কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি বা ঝিরিঝিরি বৃষ্টি কিন্তু হচ্ছে। আচ্ছা, তারপর দেখা যাচ্ছে সাউদা আছে, সাউদা মোস্ট প্রবাবলি আজকে একটু ব্যস্ত, তারপরও সে যুক্ত আছে, যাকে এটা এটা এটাই আসলে ভালো লাগা। আচ্ছা, একটু ফেসবুকের কমেন্ট সেকশনে চলে যেতে চাই, দেখি কে কে আছে এখন আমার সাথে। কমেন্ট সেকশন। আচ্ছা, দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু আফ্রিদা ওয়াসিমা আছেন, একটা গান শুনতে চেয়েছেন। আচ্ছা, সেটা তো পড়েছিলাম। এমডি নোমান কিন্তু যুক্ত হয়ে গেছেন, কমেন্ট করেছেন আসসালামু আলাইকুম, কেমন আছেন? এই বৃষ্টির ভেতর আমরা আপনাকে শুনছি, অনেক বৃষ্টি সিলেটে, অনেকদিন যাবত আপনাকে শুনি কিন্তু কমেন্ট করা হয় না। আজ সুযোগ পেয়ে আর হাতছাড়া করলাম না, কমেন্ট করে ফেললাম। থ্যাংক ইউ সো মাচ এমডি নোমান যুক্ত হয়ে যাওয়ার জন্য। জুয়েল বিডি আছে আমার সাথে, দেখা যাচ্ছে। আসসালামু আলাইকুম আর জি রিদম ভাই, শুভ দুপুর, আমি জুয়েল মালয়েশিয়া থেকে ঢাকা এফএম 90.4 এর সাথে আছি, থাকবো পুরোটা সময়। থ্যাংক ইউ সো মাচ, দেশ থেকে, দেশের বাইরে থেকে, যে যেখান থেকে যুক্ত আছেন না কেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। শাহরিয়ার চৌধুরী ইমন আছে, দেখা যাচ্ছে। তারপর এমডি নোমান আছেন। আচ্ছা, এমডি নোমান বহুত আপনাকে শুনি কিন্তু কমেন্ট করা হয় না, আজ সুযোগ পেয়ে আর হাতছাড়া করলাম না, কমেন্ট করে ফেললাম। থ্যাংক ইউ সো মাচ এমডি নোমান যুক্ত হয়ে যাওয়ার জন্য। জুয়েল বিডি আছে আমার সাথে, দেখা যাচ্ছে। আসসালামু আলাইকুম আর জি রিদম ভাই, শুভ দুপুর, আমি জুয়েল মালয়েশিয়া থেকে ঢাকা এফএম 90.4 এর সাথে আছি, থাকবো পুরোটা সময়। থ্যাংক ইউ সো মাচ, দেশ থেকে, দেশের বাইরে থেকে, যে যেখান থেকে যুক্ত আছেন না কেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। শাহরিয়ার চৌধুরী ইমন আছে, দেখা যাচ্ছে। তারপর এমডি নোমান আছেন। আচ্ছা, এমডি নোমান লিখেছেন, আপনি হচ্ছেন কন্টেন্ট জাদুকর। থ্যাংক ইউ সো মাচ।

যদিও গলার অবস্থাটা বেশ ভালো না, মানে গলা আমি আসলে ঠিক বলতে পারছি না, মানে আমার দুই দিন পর পর গলাতে এত সমস্যা হচ্ছে বা কি যে একটা অবস্থা। আচ্ছা, মোটামুটি বেশ কিছু মেসেজ আসছে যে রংপুর বা বিভিন্ন জায়গায় মোস্ট প্রবলি শোনা যাচ্ছে না আমাকে। সো আমি টেকনিক্যাল টিমের সাথে অবশ্যই কিন্তু কন্ট্যাক্ট করেছি, আমি দেখি অবশ্যই আমরা এটাকে অ্যাজ সুন অ্যাজ পসিবল আমরা এটাকে ঠিক করার চেষ্টা করছি, দেখা যাক কি হয়। তারপর দেখতে পাচ্ছি আমার সাথে চট্টগ্রাম থেকে আছেন আরোহী। ওকে, হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আরোহী। বাই দ্য ওয়ে আরোহী, আপনার নামটা খুব সুন্দর। সানজিদা যুক্ত হয়ে গেছে, ও মাই গড, দেখা যাচ্ছে। সানজিদা, সানজিদার কোয়েশ্চেনগুলো আমার কাছে বরাবরই কিন্তু ভালো লাগে, এবং দেখতে দেখতে সে আজকেও কিন্তু একটা সুন্দর কোয়েশ্চেন করেছে। আচ্ছা ঠিক আছে, আপনার একটা কমন মিস্টেক শেয়ার করেন। ফর এক্সাম্পল, আমি শ্যাম্পু করার পর কন্ডিশনার ইউজ করতে ম্যাক্সিমাম টাইমে ভুলে যাই। আচ্ছা ঠিক আছে, খুবই খুবই খুবই খুবই খুবই জটিল একটা কোয়েশ্চেন এবং মজার একটা কোয়েশ্চেন। বাই দ্য ওয়ে, আপনার ভুলটাও কিন্তু খুবই মজার, মানে লাইক শ্যাম্পু করার পর দেন কন্ডিশনার ইউজ করার যে ব্যাপারটা সেটা ভুলে যাওয়া। আমি যদি বলি আমার এরকম কোনো কমন সমস্যা আছে কিনা, আসলে সত্যি কথা বলতে আমার দিনের শুরু থেকে দিনের শেষ পর্যন্ত আমার সমস্যা দিয়ে ভরা, মানে আমার প্রতিটা ক্ষেত্রেই কোনো না কোনো সমস্যা থাকবেই, প্রতিটা ক্ষেত্রেই আমার কোনো না কোনো ভুল থাকবেই। আচ্ছা, আমার কমন সমস্যা হচ্ছে, ধরেন একটা নিউ পার্সন, মানে আমি তাকে চিনি না জানি না, বাট তাকে আমি প্রথম দেখাতেই মানে ধরেন অনেক ক্লোজ ভেবে ফেলি বা অনেকটা বিশ্বাস করে ফেলি। সো এটা আমার কাছে মনে হয় এটা একটা মানে বলার মতো একটা সমস্যা। আর তাছাড়া যদি ফানি কোনো সমস্যার কথা বলি, আসলে ভুলার অভ্যাসটা আমার খুব বেশি, মানে দেখা যায় আমি এই ধরেন এখন ফোনটা রেখে আসছি, কিছুক্ষণের ভেতরেই মানে ভুলে যাওয়ার যে ব্যাপারটা আর কি, যে ফোনটা কোথায় রাখলাম বা ফোনটা খুঁজে পাচ্ছি না, এরকম আর কি। সো অনেক সমস্যাই হয়, অনেক সমস্যাই আছে। আসলে আমার সমস্যার কথা মানে এরকম কমন সমস্যার কথা বলে শেষ করা যাবে না, যাই হোক। তবে বাই দ্য ওয়ে সানজিদা, আপনার সমস্যাটা কিন্তু খুবই কিউট ছিল। আচ্ছা, রংপুর থেকে আছেন আমার সাথে সুমাইয়া, তারপর দেখা যাচ্ছে আমার সাথে রাফিয়া আছে চিটাগাং থেকে, তারপর আমার সাথে সীমা আছে, দিবা আছে গুলশান থেকে। হ্যালো ভাই, আমি তোমার নিউ লিসেনার। দিবা, গুলশান, আপনি গুলশানে কোথায় থাকছেন? আমিও গুলশানে আছি, চলে আসেন, দেখা করি, একসাথে চা টা খাই, আড্ডা দিই আমরা সবাই। যাই হোক, একটা গানে চলে যাবো আমরা, মোহিনীর ঘোড়াগুলি অ্যালবামের, সরি তাদের করা একটা গান, পৃথিবীটা নাকি ছোট হতে হতে, খুব সুন্দর একটা গান। সো এত কথা না বলে এখন আমরা গানে চলে যাচ্ছি, আর গানটা কিন্তু হচ্ছে আবার বছর কুড়ি পরে মোস্ট প্রবলি এটা এই অ্যালবামের গান, খুব সুন্দর একটা কম্পোজিশন করা হয়েছে গানটা। সো এত কথা না বাড়িয়ে গানে যাচ্ছি, খুব জলদি আবার ফিরে আসছি আপনাদের মাঝে। আশা করছি শেষ পর্যন্ত অবশ্যই সবাই আমার সাথেই যুক্ত থাকবেন।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বলতো কি?
0: আম্বার আইডি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: হ্যালো।
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি খাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

হ্যালো জনগণ, সবাই শুনেন দিয়ে মন দেখতে দেখতে একদম শেষ পর্যায়ে চলে এলাম মিড ডে ফিলস অনুষ্ঠানের। আশা করছি সবাই এখন পর্যন্ত যুক্ত আছেন, সেই শুরু থেকে যারা যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে যুক্ত থাকার জন্য পুরোটা সময় জুড়ে, পুরো দুপুর জুড়ে। আর আসলে যেটা বলছিলাম যে আমরা সবাই জানি যে সময় এবং হচ্ছে নদীর স্রোত কখনো আটকে রাখা যায় না, তো সময় সময়ের মতো চলেই যাবে এবং দেখতে দেখতে কিন্তু আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। যাই হোক, অনেকেই যুক্ত আছে এখন পর্যন্ত, অনেকেই কিন্তু মেসেজ করেছেন আজকে, মোটামুটি সবার মেসেজই পড়ার চেষ্টা করেছি। আর আনফরচুনেটলি হয়তোবা কিছু কিছু জায়গায় আজকে রেডিও শোনা যায়নি বা ঢাকা এফএম শুনতে পারেননি, তার জন্য আসলে আন্তরিকভাবে দুঃখিত, হয়তোবা এটা আমাদের টেকনিক্যাল একটা ইস্যু ছিল। আশা করছি অবশ্যই পরবর্তীতে আবারও সবাই আমাকে ঠিকঠাকভাবেই শুনতে পারবেন। আর যাই হোক, আমি কিছু মেসেজে চলে যাই, দেখি কে কে আছে। আসলে আজ আমার কপাল খারাপ, সেই দুইটায় দাই দাই গান শুনেছি তারপর থেকে অফ। আর যে রিদম আছেন, ঠিক আছেন, ঠিক করেন, অনেক ধৈর্য ধরলাম তবে একটা গানও শুনতে শুনলাম না, কথা তো দূরে। দাদা ভালো থাকবেন, খিচুড়ি খাওয়ার দাওয়াত দিলাম, আসবেন, আল্লাহ হাফেজ আফরিন। আই এম রিয়েলি সরি, রিয়েলি সরি ফর আওয়ার টেকনিক্যাল ইস্যু। আশিক আছে দেখা যাচ্ছে আমার সাথে, পরীক্ষা নিয়ে মেসেজ পড়ছেন মুকসুদপুর। আচ্ছা, তারপর দেখা যাচ্ছে আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আমি নুসাইবা। ভাইয়া আমাদের চট্টগ্রামে শোনা যাচ্ছে না। আচ্ছা, চট্টগ্রামেও শোনা যাচ্ছে না, ঠিক আছে, দেখি কি করা যায়। অবশ্যই আমরা অলরেডি টেকনিক্যাল টিমের সাথে যোগাযোগ করে ফেলেছি, সো অ্যাজ সুন অ্যাজ পসিবল উই গোনা ফিক্স ইট, সো প্লিজ কিপ পেশেন্স। আশা করছি খুব জলদি খুব জলদি ঠিক হয়ে যাবে এটা। সৈয়দপুর থেকে কিন্তু আছে, কোথায় সুমাইয়া আছে আমার সাথে দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, মোস্ট ওয়েলকাম সুমাইয়া। যাই হোক, সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা সেই শুরু থেকে যুক্ত ছিলেন আমার সাথে। কমেন্ট সেকশনে কিন্তু অনেকে আছে, আবিদ হাসান কমেন্ট করেছেন, অবশেষে জিতে গেছি, ইয়েস বা মোস্ট আর্জেন্টিনা, আর্জেন্টিনা, আর্জেন্টিনা, ইয়া। আয়ন রয় আছে দেখা যাচ্ছে আমার সাথে, হাই ভাই, যুক্ত হয়ে গেলাম রংপুর থেকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা সেই শুরু থেকে যুক্ত ছিলেন এবং এখন পর্যন্ত আছেন। আর গলার অবস্থা আলহামদুলিল্লাহ একটু উন্নতির দিকে, সবাই দোয়া করবেন যাতে পুরোপুরি ভাবে ক্লিয়ার হয়ে যায়। আবারও আগামীকাল বিকালবেলা কিন্তু হাজির হয়ে যাবো ঢাকা এফএম 90.4 আপনাদের মাঝে উইকেন্ড বাজ নিয়ে। সো বিকালবেলা 5টা বাজে কিন্তু অবশ্যই আপনারা যেটা করতে হবে সেটা হচ্ছে ঢাকা এফএম 90.4 টিউন করতে হবে। সো এখানেই বিদায় জানাচ্ছি, আমরা একটা গান শুনতে শুনতে বিদায় নিব। আজকে আমরা যে গানটা শুনবো সেটা হচ্ছে অনিমেষ রয় আর পান্তকানের করা একটা গান, এ নাচে কে নাচে কাপাল গিলে খিলাবো আজি আমরো। হ্যাঁ, নাসিক নাসিক লিসেন স্কোক স্টুডিও বাংলার করা গানের মধ্যে আমার মনে হয় এই গানটা সব থেকে মানে ভালো লাগার মতো একটা গান, বা আমি যদি বলি যে আমার পছন্দের গান তো আপনারা সবসময় শুনেন, সো এই গানটাও কিন্তু আমার পছন্দের গানের মধ্যে একটা, নাসিক নাসিক। এই গানটা আসলে কোন মানে যেই লোকাল ল্যাঙ্গুয়েজে করা, সো আপনি যদি এই গানের অর্থটা মানে কখনো জানেন বা কখনো যদি খুঁজে বের করতে পারেন তাহলে দেখবেন যে এই গানের মিনিংটা কিন্তু খুবই সুন্দর। এই গানটা কিন্তু হচ্ছে মানে একটা কালচার নিয়ে হচ্ছে এই গানটা করা আর কি, এ নাচেক নাচেক আপাল গিলে খিলাবো আজি আমরা, এ তকে মকে ঘুরিবো গাউনি মাখাবো। বেশ সুন্দর, মানে এই এই গানের কম্পোজিশনটা বা কোক স্টুডিও বাংলা এটাকে যেভাবে আসলে প্রেজেন্ট করেছে এটা মাইন্ড ব্লোয়িং, এটা বলতেই হবে। সো এই গানটা শুনতে শুনতেই আজকের মতো বিদায় জানাচ্ছি সবাইকে, আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই অবশ্যই অবশ্যই আপনাদের সবার পছন্দের স্টেশন ঢাকা এফএম 90.4 এর সাথেই টিউনড থাকবেন।

0: ¿Qué?
1: প্রতি শুক্রবার রাত 11টায় ঢাকা FM 90.4 এ।

أشهد أن محمد رسول الله أشهد أن

পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: Rock FM 90.4.
1: চারাদেশে
0: সবার সাথে
1: ঢাকা মেট্রো 9040.

আসসালামু আলাইকুম, হাই হ্যালো, স্বাগত জানাচ্ছি ঢাকা এফএম 90.4 এ, এবং সিফাত হাজির হয়ে গেলাম বৃষ্টিতে ভেজা একটি বিকেলে। আর এই দিনটা খুব চমৎকার একটা দিন, আর এই দিনে অবশ্যই আপনার সঙ্গে আমি আছি একদম সন্ধ্যা 7টা পর্যন্ত। অনেক অনেক গান হবে, কথাও হবে মাঝে মাঝে, তো অবশ্যই আমাকে লিখতে পারেন আপনি 01841904904 এই নম্বরটিতে, হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা SMS করতে পারেন, কোনো সমস্যা নেই, এর মধ্যে আমাদের কথাবার্তা হয়ে যাবে। আর কি হলো কালকে, কেমন খেলা? কালকে তো জোস একটা খেলা হলো, তো এই খেলার ভিতরে কে কেমন এনজয় করলেন এবং সামনে কি মনে হয় কে জিততে যাচ্ছে বা কে জিতবে, এরকম আপনার প্রেডিকশন কি, সবকিছু জানাতে পারেন। আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে এটা, আর বৃষ্টি কোথায় কোথায় হচ্ছে, আমার বন্ধুরা একজন এক এক এরিয়া থেকে, সো তাদের আসলে কোথায়, মানে ধরেন সিলেটে অথবা চট্টগ্রামে কোথায় বৃষ্টি হচ্ছে, কারণ ঢাকায় যখন বৃষ্টি হয় তখন দেখা গেছে যে সিলেটে অনেক রোদ বা চট্টগ্রামে অনেক রোদ, তো এরকম কিছু হলো নাকি পুরো বাংলাদেশই আজকে পুরো মানে বৃষ্টি হচ্ছে, সেটাই আসলে জানার একটা ইচ্ছা। এনিওয়ে আমাদের কথাবার্তা চলতে থাকবে। আমাদের অমৃত বোস যুক্ত হয়ে গেছেন কলকাতা ইন্ডিয়া থেকে। শুভ বিকাল অমৃত বোস, কেমন দেখলেন খেলা বলেন, জানাবেন যদি আজকে মনে কোনো ম্যাচ নেই। না কষ্ট লাগে আসলে, যে ওয়ার্ল্ড কাপ যখন শেষ হতে থাকে এই জন্য আরো বেশি কষ্ট লাগে যে ম্যাচগুলো থাকবে না। এনিওয়ে আমরা গানে চলে যাব, যে গানটি শুনবো প্রথমে আপনার জন্য, যে গানটি প্লে করবো চমৎকার একটি গান, রুনা লায়লার ফেরাতে পারিনি। শুনতে থাকুন, সঙ্গেই থাকুন ঢাকা FM 90.4।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
1: আচ্ছা,
0: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
1: এই কথা তো চলো এখনই।
0: কিভাবে?
1: টিউন ঢাকা FM 90.4, আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
2: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন। 90.4 FM.

ঢাকা এফএম 90.4 এ সিফাতের সঙ্গে চলছে ঢাকা মেট্রো 9040 এবং যে মাসটি চলছে এই মাসটি আমাদের সবারই মনে আছে, হৃদয়ে আছে, সেটা হচ্ছে আমাদের জুলাই। এবং আমরা সবাই জানি 2024 এর কথা, এবং জুলাই গণ অভ্যুত্থান ছিল মানুষের অধিকার, ন্যায় বিচার ও গণতান্ত্রিক দাবির এক শক্তিশালী প্রকাশ, যেটা হচ্ছে একটি সফল গণ অভ্যুত্থান। শ্রদ্ধার সাথে স্মরণ করি সকল সেই শহীদ ছাত্র জনতাকে, এটা আমরা কখনোই আসলে ভুলব না। এবং আমাদের আসলে সবসময় মনে রেখে, ন্যায়ের প্রতি শ্রদ্ধা রেখে সবসময় আমাদের এগিয়ে যেতে হবে। শ্রদ্ধা করে স্মরণ করছি তাদের। বন্ধু, আপনি শুনছেন ঢাকা এফএম 90.4 এবং সিফাত আপনার সঙ্গেই আছি, অবশ্যই থাকবো সাতটা পর্যন্ত। এদিকে আমাদের বন্ধু লিখে রেখেছেন, আমাদের মিকাইল যুক্ত হয়ে গেছেন। মিকাইল কি লিখেছেন দেখি, শুভ বিকাল ভাইয়া, ইজিপ্ট মেসির হাসি বন্ধ করে দিল আর ব্রাজিল তো ফুটবল ছেড়ে একটিনে যাবে। ওকে, সলিড হচ্ছে আমার ইজিপ্টের বন্ধুদেরকে কংগ্রেস জানিয়েছি, কালকে ব্যাঙ্গালোর ইন্ডিয়া মিকাইল। আচ্ছা ওকে, যাক না, এটা প্রথম হাসিটা আসলে মিশরেরই ছিল, পরবর্তীতে আসলে সেটা আবার আর্জেন্টিনা কিন্তু ছিনিয়ে নেয়। তারপরও মিশর বা ইজিপ্ট চমৎকার খেলেছে, আমি আসলে ফ্যান, আমি তাদের প্রথম কয়েকটা ম্যাচ দেখেই ফ্যান হয়ে গেছিলাম। আমার পছন্দের একটা প্লেয়ার তো সেখানে আছেই, মোহাম্মদ সালাহ, এবং তার পরবর্তীতে তারা কালকে যে ম্যাচটা উপহার দিয়েছে আমাদেরকে, এটা অসাধারণ ছিল, অসাধারণ। এবং তারপর যে কামব্যাকটা ছিল সেটা আরও অসাধারণ ছিল। তো সব মিলিয়ে একটা উপভোগ্য ম্যাচ ছিল আর কি, সবচেয়ে বড় কথা হচ্ছে এটা। তবে ইজিপ্ট ডেফিনেটলি সামনে আরও অনেক ভালো করবে, এবং আমার পছন্দের তালিকায় অবশ্যই ইজিপ্ট আছেই। ইজিপ্টের সঙ্গে সঙ্গে আমি আরও রাখবো জাপানকে, আমি আরও রাখবো হচ্ছে মরক্কো, তো ডেফিনেটলি আছেই। তো দেখা যাক সামনে আরো কি হয়, এখন যারা যারা আছে সেখান থেকে কে যেতে পারে সেটাও একটা বিষয়। এবং বড় বড় টিমগুলোর আসলে খেলার দেখার মজা হচ্ছে এই জায়গাটার মধ্যেই, আপনি বুঝতে পারবেন না যে কখন এই ম্যাচ ঘুরে যাবে। যেমন প্রথম থেকে প্রায় 78-75 মিনিট পর্যন্ত ধরে নেওয়া হয়েছিল যে ইজিপ্ট যাচ্ছে ফাইনালে, মানে নেক্সট ম্যাচে আর কি, কিন্তু পরবর্তীতে কিন্তু ম্যাচটা ঘুরে গেল, কারণ কত কত টেকনিক যে ইউজ করা হয় দুই দলের থেকেই, সেটা আসলে দেখতে আসলে আমরা তো উপভোগ করি ব্যাপারটা, তো কালকে উপভোগ করেছি। ভামোস আর্জেন্টিনা। এনিওয়ে, এদিকে অনেক বন্ধুরা আছেন। আচ্ছা, আমি অনেক অনেক কথাবার্তা বলে থাকি, দুষ্টামি করে, ফাইজলামি করে অনেক ধরনের কথা বলি, এই যে আমাদের অনেক বন্ধুরা আছে, কারণ ফুটবল চলাকালীন সময় একটু একটু তর্কাতর্কি হবে, এটাই তো মজা, এটার জন্য সবাই আসলে ওয়েট করতে থাকে। বাট আমি পার্সোনালি আসলে সবগুলো দলকেই কম বেশি পছন্দ করি। এখানে আছেন সালিহুর, সালিহুর লিখছেন, ভাই রংপুরে শোনা যায় না। ও আচ্ছা, ঠিক আছে, আমি অবশ্যই জানাবো। আচ্ছা, এখানে আছে তানিয়া, আছেন আমাদের সঙ্গে, অনেক অনেক ধন্যবাদ তানিয়াকে। অমৃত বোস কি লিখেছিলেন, অমৃত বোস লিখেছিলেন হচ্ছে শুভ ভামোস বিকেল, মেসি মেসি মেসি, ইয়েস। এবং তিনি যে আসলে ফুটবল জাদুকর, তিনি আসলে এটা আবারও প্রমাণ করেছেন এই বয়সে এসে এতটা খেলা। আমি আসলে তার দিকে তাকিয়েছিলাম যে আসলে এই বয়সে একটা মানুষ মাঠের এই প্রান্ত থেকে ওই প্রান্ত দৌড়াচ্ছে, এটা একটা মানে ভয়ঙ্কর ব্যাপার। আর তার মধ্যে আমি যদি দেখি, আমি কম্পেয়ার যদি করি, তাহলে আমি দেখছিলাম হচ্ছে পর্তুগালের রোনালদোকে, আমি হালান্ডকেও দেখছিলাম, হালান্ড আমার খুব পছন্দের প্লেয়ার, কিন্তু তাদের কিন্তু একটা স্পেসিফিক জায়গা আছে, এই স্পেসিফিক জায়গায় বল যাওয়ার আগ পর্যন্ত তারা খুব বেশি মুভ করে না। কিন্তু একমাত্র মেসিকে আমি দেখলাম যে তিনি, তার কোনো স্পেসিফিক জায়গা নেই, তিনি পুরো মাঠ জুড়েই খেলে, এবং যখন মানে গেমটাকে সাজায়, এটা হচ্ছে তার একটা বিশেষ গুণ। তো তারা, তিনি যখন আসলে অবসর নেবেন, তিনি যদি এই ওয়ার্ল্ড কাপের পর, অবশ্যই চাইবো যে না তিনি আরো খেলুক, কিন্তু তারপরে যদি তিনি অবসর নেন, সেই ক্ষেত্রে এই খেলাগুলো আসলে মিস করব, কারণ তার এই ম্যাজিকগুলো আসলে সবাই উপভোগ করে, এটা সে যে দলেরই হোক না কেন। তো যাই হোক, ফুটবলের বাকি যে ম্যাচগুলো আছে সেগুলো যেন জমজমাট হয়, যেই জিতুক, আর্জেন্টিনা পরের ম্যাচে হেরেও যেতে পারে, এটা খেলারই একটা পার্ট, যেই দলই হারুক এটা কোনো বিষয় না, আমার কথা হচ্ছে উপভোগ্য হতে হবে, এরকম একটা ব্যাপার। তো ফুটবল নিয়ে অনেকক্ষণ কথাবার্তা হয়ে গেল, তো আমরা একটা গান শুনে ফেলি, ওই যে সেই পছন্দের গানটি, দ্য কাপ অফ লাইফ, রিকি মার্টিন। শুনতে থাকুন, সঙ্গে থাকুন ঢাকা এফএম 90.4 এর।

0: হ্যালো।
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: আছে
4: কই?
3: ঢাকা FM টিউন করেন,
4: তারপর
3: পাবেন
4: কি
3: শান্তি।
5: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটুকাটা আর গান সরে সরে।
6: কান্ট্রিজ ফার্স্ট ফুল HD FM স্টেশন ঢাকা FM 90.4।
7: ঢাকা মেট্রো 9040।

ঢাকা এফএম 90.4 এবং চলছে অবশ্যই ঢাকা মেট্রো 9040। আমাদের বিভিন্ন বিষয় নিয়ে কথা হচ্ছে। আজকের বৃষ্টিটা খুবই সুন্দর। অবশ্য গত কয়েকদিন ধরেই আমরা দেখছি যে ঢাকায় বৃষ্টি হচ্ছে, হয়তো বা আমরা অনেকে উপভোগ করছি, কিন্তু বেশ কিছু জায়গায়, বাংলাদেশের বেশ কিছু জায়গায় কিন্তু খুব মানে মানে পানি জমে বেশ কয়েকটা মানে পরীক্ষাও কিন্তু স্থগিত করা হয়েছে। তো সেই ক্ষেত্রে তাদের কথা চিন্তা করলেও আসলে প্রচন্ড খারাপ লাগে। কারণটা হচ্ছে যে মানে পানি যখন জমে যায় সেখানে কিন্তু অনেক বেশি পরিমাণ রোগ হওয়ার সম্ভাবনা থাকে, অনেক মানে দৈনন্দিন যে কাজগুলো আছে সেগুলো ব্যাহত হয়। তো যাক, সৃষ্টিকর্তার কাছে অবশ্যই প্রার্থনা করি, আল্লাহ পাক যেন সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন, এবং মানে যেটা আমাদের জন্য আর কি ভালো, যেটা আমাদের জন্য অনেক বেশি উপকার, সেই পর্যন্ত বৃষ্টি যেন আমরা পাই। এবং আমার বন্ধুদেরকে বলতে চাই 01841904904 এই নম্বরটিতে কিন্তু আপনি আপনার কথাবার্তাগুলো অবশ্যই আমাকে জানাতেই পারেন। ঢাকা মেট্রো 9040 চলছে এবং 7টা পর্যন্ত চলবে, প্রথম ঘন্টার শেষ দিকে আমরা। তো আপনি কি করছেন না করছেন, এখন কি বাইরে নাকি বা বৃষ্টি উপভোগ করছেন নাকি বৃষ্টিতে ভিজছেন, সেটা হচ্ছে বিষয়। অবশ্য গত দুই দিনে আমি মোটামুটি বৃষ্টিতে হালকা পাতলা ভিজে ফেলেছি। আমি জানি না ভয় হচ্ছে যে আবার জ্বর টর আসে কিনা, বাট আসলেও বৃষ্টিতে ভেজার যে মজাটা সেটা কি আর দূর করা যায়। তার মধ্যে এটা মানে খুব বেশি পরিমাণ ওই যে বিজলি চমকানো বৃষ্টি বা বজ্রপাত সহ বৃষ্টি ছিল না, সো কিছু জায়গায় বাধ্য হয়ে আর কি ভিজতে হয়েছে, যে একটু দূরে থাকার কারণে, পথে থাকার কারণে আর কি। কালকে যে বৃষ্টিটা হয়েছে সেটা মোটামুটি আমি পেয়েছি। আজকে আমার কলিগরা আর কি আমাকে মনে হয় আনন্দে আর কি একটু ধাক্কা দিয়ে বৃষ্টিতে দিয়ে দিয়েছিল এবং আমি উপভোগ করলাম বিষয়টা, খুবই ভালো লেগেছে ব্যাপারটা। এনিওয়ে, আমার যে যে বন্ধুরা লিখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার সঙ্গে আছেন আজকে। যেমন আমাদের বন্ধু, আচ্ছা এক বন্ধু আবার মানে মিসড কলও দিয়েছেন, কেমনে মানে হোয়াটসঅ্যাপে আও। এনিওয়ে আমাদের লিখেছেন, আসসালামু আলাইকুম ভাইয়া, নারায়ণগঞ্জ পাগলা থেকে শুনছি, আমি মোহাম্মদ শাকিল আর আমার মামা মোহাম্মদ জাহাঙ্গীর। জাহাঙ্গীর এবং শাকিল দুজনকে স্বাগত জানাচ্ছি, কেমন আছেন আপনারা? আচ্ছা কেমন আছেন আপনি, আর গতকালকে খেলা উপভোগ করেছেন কেমন? আমি তো জোস উপভোগ করেছি। দুইটা গোল যখন খেলো, আমি কিন্তু প্রথমে বলেছি এবার মন থেকেই বলি, 2022 সালেও যখন আমি দেই মানে আমি একটা পোস্টও মনে করেছিলাম যে আসলে নতুন করে আর পাওয়ার কোনো কিছু নাই, তো সেই ক্ষেত্রে যদি পরবর্তীতে পাইও সেটা হবে বোনাস। তো আমি গতকালকে ধরে নিয়েছিলাম যে না হয়তোবা মানে এখানেই শেষ হয়ে যাবে, হয়তোবা সামনে আমরা অন্যদের ম্যাচগুলো দেখব। কিন্তু আবার সামহ এটাও মনে হচ্ছিল যে না, এইটা আসলে ফুটবল খেলাটাই তো আনপ্রেডিক্টেবল, এরকম আমরা খেলা দেখেছি, আমরা দেখেছি সম্ভবত এটা ছিল, আমি যদি ভুল না করে থাকি, সেনেগাল এবং বেলজিয়ামের খেলা সম্ভবত, যেখানে সেনেগাল অলরেডি এগিয়েছিল এবং বেলজিয়াম পরবর্তীতে যেয়ে কিন্তু একেবারে তাদেরকে উড়িয়ে দেয় একদম লাস্টের দিকে যে। সো ওইটা যেমন আনপ্রেডিক্টেবল ছিল, কালকের ম্যাচটা অনেকটা এরকম। এবং আর্জেন্টিনা মানে খুবই অভিজ্ঞ একটি দল এবং খুবই জনপ্রিয় একটি দল, তো সেই ক্ষেত্রে আসলে তারা কখন কোন কোন কৌশলে ম্যাচ ঘুরিয়ে দেবে এটা বোঝাটা টাফ, এবং ওইটাই আসলে মানুষ উপভোগ করে। আপনি যদি প্রথম থেকে দেখেন দুইটা দলেরই, ইজিপ্ট বলেন আর আপনি আর্জেন্টিনা বলেন, এই দুইটা দলই, দুই দলের যে অ্যাটাকিং স্টাইলটা ছিল এক একটা এক এক রকম ছিল। এই যে মানুষ এটা দেখি খুব বেশি পছন্দ করে, কেউ অনেক খুব ছোট ছোট পাসের মাধ্যমে ঢুকছে, কেউ আবার ক্রস দিচ্ছে, কেউ আবার একদম দূর থেকে শট করছে, কেউ কর্নারের মাধ্যমে ট্রাই করছে, এবং তাদের যে প্ল্যানগুলো, তাদের এই যে এক একটা প্লেয়ার যে বিভিন্নভাবে মুভ করছে, এই খেলাগুলো দেখার মধ্যে একটা আলাদা রকম মজা আছে। খেলার ভিতরে হার জিত আছে, এমনও হতে পারতো আর্জেন্টিনা হেরে যেতে পারতো, কোনো সমস্যা নেই, কিন্তু খেলাটা উপভোগ্য ছিল, এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। এবং অবশ্যই মানে আর্জেন্টিনার জেতার কারণে, মানে যেহেতু আমি পছন্দ করি তো সেক্ষেত্রে আমার আনন্দটা একটু বেশি হওয়াটাই স্বাভাবিক, কিন্তু যদি হেরেও যেত আমি খুব বেশি পরিমাণ কষ্ট পেতাম না, কারণ ইজিপ্টের অসাধারণ খেলাতে আমি মুগ্ধ হয়েছি অবশ্যই। এবং দুই দলই চমৎকার খেলেছে, যদিও আর্জেন্টিনা প্রথম 70 মিনিট আমার কাছে মনে হয়েছে তারা আসলে লাইনে ছিলেন না এবং তারা সিনে ছিলেন না, তারা আসলে তাদের যে খেলাটা সেটা দেখাতে পারেনি, যেটা গত মানে পরবর্তী 25 মিনিট আর 20 মিনিটের ভিতরে কিন্তু একেবারে তারা জান প্রাণ দিয়ে খেলে কিন্তু সেটা অর্জন করেছিল। আমি জানি না সামনের ম্যাচগুলো কি হবে, শুভকামনা অবশ্যই সবগুলো দলের জন্যই। আর এমনি তো আমাদের এই যে কলিগদের মধ্যে সোশ্যাল মিডিয়ার ভিতরে একটু একটু দুষ্টামি ঝগড়া এগুলো তো থাকবেই, এগুলো ইচ্ছা করেই করা হয় আসলে, এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। তো এটা বলে নিলাম এই কারণে, কারণ আমরা প্রায় সময় এই ধরনের ঘটনাগুলো শুনি যে কেউ জীবন দিয়ে দিয়েছে, কেউ খুব বাজেভাবে আহত হয়েছে, খুব বাজেভাবে মানে শারীরিকভাবে নির্যাতন হয়েছে, এটা কোনোভাবেই আসলে কাম্য নয়। আপনি দুষ্টামি করেন, আপনি ফান করেন, ঠিক আছে ফাইন, মৌখিকভাবে আপনি মানে স্বাস্থ্যসম্মত ঝগড়া করেন সেটা ঠিক আছে, কিন্তু আপনি মানে কোন একটা দলের সমর্থক হয়ে আরেক দলের মানে দলকে দলের সাথে মারামারি করবেন বা এটা করবেন সেটা করবেন, এইগুলো আসলে ঠিক না, খেলাটাকে খেলার জায়গায় রাখেন, এটা সবচেয়ে বেটার। এনিওয়ে আমার পরবর্তী গান, মানে আমার প্লে লিস্টের খুবই সুন্দর একটি গান, এই গানটা আমার খুবই পছন্দের এবং আনডাউটেডলি এটা হচ্ছে এয়ার রহমানের, এয়ার রহমান বরাবরই আমার অনেক পছন্দ। আচ্ছা যাই হোক, আমি একটু দুইটা কথাবার্তা একটু পরে আসি, আবার আমার এই বন্ধুটা কষ্ট হবে। এখানে হচ্ছে
আচ্ছা, এই বন্ধুর কথাটা আমি আসলে বুঝতে পারছি না উনি আসলে কি লিখেছেন, আর একটু ক্লিয়ার করে লিখতে হবে। তানিয়াও আছেন আমাদের সঙ্গে, তানিয়া জানিয়েছিলেন যে তিনি শুনতে পারছিলেন না, অবশ্যই আমি সেটা জানিয়ে দিয়েছি, দেখা যাক হয়তো বা যদি কোনো সমস্যা হয় কাজ করতে একটু সময় লাগবেই। তো গানটা তো চলে যাই, এয়ার রহমানের কথা বলছিলাম, সেই এয়ার রহমানের গান ইস্তাজিনা কে ইস্তাজিদেমে, অসাধারণ একটি গান, এবং তিনি এইসব গানের জন্য কিন্তু আলাদাভাবে একটা নাম কামিয়েছেন। এর আগে আমরা তার কাছে পেয়েছি কুন ফায়া কুন তুম, তারপরে আরো আরো আরো বেশ অনেকগুলো গান আমরা কিন্তু পেয়েছি, ঠিক আছে। তো তার মধ্যে এটা আরেকটা একটু গান সাজনা কে সাজদেমে, একদম খুব যদি বলি তার লাস্ট মুভি না, লাস্ট মুভির পর আরো মুভি করেছে, মুভিটাতে ধানুষ ছিল নায়ক এবং কৃতি সেনন উনি ছিলেন নায়িকা। সুন্দর মুভি, একটু স্লো মুভি দেখেছি আমি, লাভ স্টোরি। তো সব মিলিয়ে গানটা খুব ভালো লাগে এবং সিনেমাটাও ভালো ছিল। তো আমরা চলে যাই গানে, শুনতে থাকুন, সঙ্গে থাকুন ঢাকা FM 90.4।

0: FM 90.4.
1: Time check. এখন সময় সন্ধ্যা 6টা। 90.4.
2: Metro 9040.

নতুন এবং শেষ ঘন্টায় আপনাকে স্বাগত জানাচ্ছি আপনার বন্ধু সিফাত। আপনি আছেন ঢাকা এফএম 90.4 এ, চারিদিকে খেলার উন্মাদনা এবং সাথে আছে হচ্ছে বৃষ্টি রানাগোনা। ওহো, মিলে গেল তো। যাই হোক, অবশ্যই আমাকে লিখতে পারেন 01841904904 এই নম্বরটিতে, যেখানে আপনার লেখাগুলো আমি পেলেই পড়ে ফেলবো। অবশ্য যদি এই ঘন্টায় আছি তো এই ঘন্টায় আপনার কথাবার্তা, যে কোনো কথাবার্তা আপনি শেয়ার করতে পারেন। আমাদের বন্ধুরা অনেক কথাবার্তা লিখছেন, ধন্যবাদ। দেখি কিছু কথাবার্তা তো পড়েই ফেলবো। এদিকে যারা আছেন আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে, দেখতে পাচ্ছি আমাদের বন্ধু, তিনি কি লিখেছেন, কেমন আছেন? আমি তানিয়া, লালমনিরহাট থেকে। জানেন ভাই, সোমবার পরীক্ষা দিয়ে আসার সময় একটার কথা শুনলাম, ক্রাশ বিয়ে করছে। আচ্ছা, পরে খোঁজ নিয়ে জানতে পারলাম সত্যি তিনি বিয়ে করছে। বিশ্বাস করেন ভাই, আমার একটু মন খারাপ হয়নি, তবে এটা ভেবে আফসোস হচ্ছে যে ইস, দাওয়াত পেলাম না। তানিয়া, ইয়াস তানিয়া, আপনি তো আসলে অনেক ব্রিলিয়েন্ট এবং আপনি খুব মানে কি বলে একটা সুস্থ মনের একজন মানুষ। ক্রাশ মানেই তো ক্রাশকে বিয়ে করতে হবে বিষয়টা এমন না। এই যে আপনি কত সুন্দর ভাবে যে ক্রাশ ছিল আমার, হ্যাঁ তার বিয়ে হয়ে গেছে, কষ্টটা পেলাম কই, দাওয়াত দিল না, খেতে পারলাম না। সুপার তানিয়া, অনেক অনেক শুভকামনা। সামনে আপনি সবসময় এরকম কুল মুডে থাকেন, এবং কুল মুডে যখন থাকবেন, একদম মাথা ঠান্ডা থাকবে যখন, তখন আপনি অনেক কিছু অর্জন করতে পারবেন, এটা একদম পরীক্ষিত। ঠিক আছে, আচ্ছা, এই জায়গায় এক বন্ধু লিখেছেন, গতকালকের কি খবর বাইয়ে, বাইয়ে ক্যান সলর, গতকালের খেলা চরম আনফেয়ার ছিল, আর্জেন্টিনা সাপোর্টার হয়েও বললাম। কি জানি, আমার কাছে মনে হয় নাই, আসলে এটা অনেকগুলো জিনিস দেখে মনে হচ্ছিল, কারণ অনেক সময় উত্তেজনা থাকে এরকম। যেমন আনফেয়ার বলতে দুই দলের দিক থেকেই আমার কাছে মনে হয়, যাক ভালোই হয়েছে। আমরা যেহেতু ফুটবল নিয়ে কথা বলছিলাম, আমার বন্ধু বললেন, আচ্ছা স্যার, এই জায়গায় আরেকটু কথা পড়ে নিই, তারপর না হয় পড়ে। তানহা আছেন আমাদের সঙ্গে, কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের আমাদের তানহাই, আসলে সবই তো আমাদের তানহাই, একটা সকালে এখানে বসে আর বাকিরা হচ্ছে ফোন দিয়ে আমাকে এসএমএস করে, এই তো। আচ্ছা, তো নিজু যেটা বলছিলেন, চরম আনফেয়ার মনে হয় নাই, কারণটা হচ্ছে ওই জায়গার ভিতরে, এটা শুধু আর্জেন্টিনা বলে আমি বলছি না, আমি এর আগের ম্যাচগুলো দেখেছি। আমি বলেছিলাম যে ওয়ার্ল্ড কাপের মোটামুটি সব ম্যাচে আমার দেখা হয়েছে, কতগুলো লাইভ, আর যেগুলো একেবারেই ঘুমের জন্য পারিনি সেগুলো আমি হাইলাইটস দেখেছি। যেমন আপনি যদি গত ম্যাচগুলোর কথা চিন্তা করেন, ইংল্যান্ডের যে হ্যারি কেইন, তাকে কিন্তু ডি বক্সের ভিতরে খুব বাজেভাবে ট্যাকল করে ফেলে দেওয়া হয়, এবং তিনি কোনো পেনাল্টি পান নাই ওই ব্যাপারে। দ্বিতীয়, যদি আরেকটা ম্যাচের কথা বলি, পর্তুগালের যে ম্যাচটা ছিল ক্রোয়েশিয়ার সঙ্গে, জাস্ট সিম্পল একটা জাস্ট স্পাইক, ওইটার কারণে ক্রোয়েশিয়ার সেকেন্ড গোলটা বাদ দিয়ে দেওয়া হলো। এবং রোনালদোকেও কিন্তু পেনাল্টি তিনি পেয়েছিলেন, পেনাল্টি তাকে দেওয়া হয়েছিল, আবার এক্সট্রা টাইমেও খেলা হচ্ছে। তো এতগুলো গল্প, এরকম আরো অনেকগুলো আছে। আপনি এখন মনে খেয়াল করেছেন যে এবারের ওয়ার্ল্ড কাপের ভিতরে একদম খুব দুর্দান্ত বা ভয়ঙ্কর ধরনের ট্যাকেল না হলে খুব বেশি পরিমাণ খেলা বন্ধ করে না, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে হ্যারি কেইনের কথাটা কেন বললাম, কেন তাকে পেনাল্টি দেওয়া হয়নি, এবার আমি আপনাকে বলি। তাকে পেনাল্টি দেওয়া হয় তাদের রুলস অনুযায়ী, মানে ফিফা বা ফুটবলের রুলস অনুযায়ী, যদি কোনো প্লেয়ার নিজের কন্ট্রোল হারিয়ে ফেলে এবং বল তার সামনে ছিল, তিনি কন্ট্রোল হারিয়ে ফেলছিলেন, মানে তার সামনে যদি কেউ না থাকে তিনি পড়ে যাচ্ছিলেন, মানে অলমোস্ট পড়ে গিয়েছিলেন, সেই ক্ষেত্রে সেটাকে ওইভাবে তারা আর ধরেনি, এই জন্য পেনাল্টি দেয় নাই, এটা রেফারির সিদ্ধান্ত। গতকালকের ম্যাচে মোহাম্মদ, প্রথমে যখন আলভারেজকে, মানে আলভারেজের কাছ থেকে বল নিয়ে দৌড় দিল, আলভারেজ থেকে বলটা রিসিভ করেছিল কিভাবে, তার পায়ে পাড়া দিয়ে তাকে ফেলে দিয়ে বল নিয়ে দৌড়ে গিয়েছিল, এটা হয়েছে একটা ট্যাকল। দ্বিতীয়টা হয়েছে হচ্ছে মোহাম্মদ সালার সঙ্গে, মোহাম্মদ সালার পায়ের ব্যাপারটা আপনি খেয়াল করবেন, বলটা কিন্তু অলরেডি আলভারেজ, মানে সালা কিন্তু বলের কন্ট্রোল হারিয়ে ফেলেছিল, মানে বল চলে যাচ্ছিল, এমন সময় আলভারেজ যখন বের হয়ে আসতে নেয় তখন তার পায়ের সঙ্গে বেজে তিনি পড়ে যান, যেটা হার্ড ট্যাকেল না। এই ক্ষেত্রে হার্ড ট্যাকেল হলে তাকে ফাউল দেওয়া হতো, যদি তাকে আলাদাভাবে পায়ে পাড়া দিয়ে ফেলে দেওয়া হতো। তো আমি যদি সহজভাবে বলি যে আপনার পায়ে পাড়া দিয়ে ফেলে দেওয়া, আরেকটা হচ্ছে আপনার পায়ের সাথে পা লেগে বল নিয়ে চলে যাওয়ার সময় পড়ে যাওয়া, দুইটা এক জিনিস না। সো এটা আমার কাছে আনফেয়ার লাগে নাই, তারপরও নৈতিকতার জায়গা থেকে ডেফিনেটলি এটা আমরা খুব স্বাভাবিকভাবে এটা অন্যভাবে দেখব। যে কোনো সালা কিন্তু বলের কন্ট্রোল হারিয়ে ফেলেছিল, মানে বল চলে যাচ্ছিল, এমন সময় আলভারেজ যখন বের হয়ে আসতে নেয় তখন তার পায়ের সঙ্গে বেজে তিনি পড়ে যান, যেটা হার্ড ট্যাকেল না। এই ক্ষেত্রে হার্ড ট্যাকেল হলে তাকে ফাউল দেওয়া হতো, যদি তাকে আলাদাভাবে পায়ে পাড়া দিয়ে ফেলে দেওয়া হতো। তো আমি যদি সহজভাবে বলি যে আপনার পায়ে পাড়া দিয়ে ফেলে দেওয়া, আরেকটা হচ্ছে আপনার পায়ের সাথে পা লেগে বল নিয়ে চলে যাওয়ার সময় পড়ে যাওয়া, দুইটা এক জিনিস না। সো এটা আমার কাছে আনফেয়ার লাগে নাই, তারপরও নৈতিকতার জায়গা থেকে ডেফিনেটলি এটা আমরা খুব স্বাভাবিকভাবে এটা অন্যভাবে দেখব, যে কোনো দলের ব্যাপারেই, ঠিক আছে? আর দ্বিতীয় কথা হচ্ছে যে

প্লেয়ার তাদের ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছিল, এটা কিন্তু রেফারি কোনো অফ করছিল না, বাসি বাজার ছিল না, খেলা বন্ধ করছিল না। মানে এইবারের ওয়ার্ল্ড কাপের সিস্টেমটাই অনেকটা এরকম, একদম ভিএআর মাধ্যমে এবং বিভিন্ন মানে বেশ কিছু পরিবর্তনের মাধ্যমে কিন্তু খেলাটা হচ্ছে। দ্যাটস ওয়াই আমার কাছে এটা মনে হয়নি। আর যদি আপনি বলেন যে সেকেন্ড গোল বা থার্ড গোল, ফার্স্ট গোল বা থার্ড গোল, এই দুইটাই কিন্তু অনেক বেশি পরিমাণ ক্যামেরায় দেখানো হয়েছে, তারা অনসাইডে ছিল না অফসাইডে ছিল। সো এত এত হাজার হাজার ক্যামেরার সামনে, এত এত হাজার হাজার দর্শকের সামনে এই ধরনের কারচুপি করাটা কিন্তু টাফ। এটা হতে পারে আমাদের এক একজনের ব্যক্তিগতভাবে যে তারটা হয় নাই, তার এটা ফাউল হয়েছে, রেফারির সাথে ছিল, এটা ছিল, ওইটা ছিল, এটা আমাদের হতে পারে, মনে হতে পারে, বাট তারা কিন্তু তাদের স্টেটমেন্ট এইভাবেই দিয়েছে। আচ্ছা, তারপর হচ্ছে এটা আপনার কাছে মনে হতে পারে নিজু, আপনার এটা আপনার ব্যক্তিগত অভিমত, এটা অনেকেরই ব্যক্তিগত, যার যার কাছে মনে হতেই পারে, আমার কাছে একটা মনে হতে পারে, আরেকজনের কাছে মনে হতে পারে, কিন্তু যেটা যে সিস্টেমে যাওয়ার এটা হবে। তবে অবশ্যই ফিফা বেশ কিছু জায়গায় আনফেয়ার ব্যাপারটা করেছে, যেটা আমরা হয়তোবা অবশ্যই সাপোর্ট করি না, এবং হয়তোবা তাদের ওই স্টেটমেন্টটা ক্লিয়ারভাবে আমরা পাইনি। সেটা হচ্ছে যেমন ইরান, ইরানের তিনটা ম্যাচ ড্র করার পরেও তার যাওয়ার কথা ছিল, কিন্তু সামহাও তাদের সঙ্গে কিন্তু একটা মানে কি বলে এটাকে ফাউল করেছে আর কি, ডেফিনেটলি। তারপরে বালেগান, বালেগানকে নেওয়া হয়েছিল ট্রাম্পের কথা মতো, রেড কার্ড পাওয়ার পরও সেকেন্ড টাইম তিনি সেকেন্ড ম্যাচে তিনি জয়েন করতে পেরেছেন, এটাও একটা আনফেয়ার ব্যাপার। কিন্তু গতকালকের ম্যাচের ভিতরে আমি আসলে ওরকম ভাবে পাই নাই, আর যদি পাই তাহলে আসলে দুই দলের পক্ষেই ছিল, দুই দলের জন্যই রেফারি কাজটা করেছে। আমি জানি না আসলে যে 75 মিনিটস পর্যন্ত খেলা ফেয়ার, তারপর 75 মিনিটসের পরে এটা আনফেয়ার কিভাবে হয়ে যায়, এটা আমার বোধগম্য নয়। কোনো বন্ধু যদি বুঝে থাকেন অবশ্যই আমাকে বুঝাতে পারেন, কোনো সমস্যা নাই। এদিকে যারা আছেন তাদের কথাবার্তাগুলো একটু পড়ব। লিখেছেন শিবু ভাইয়া, 3-4 বছর ধরে তোমাকে টিউন করে আজকে ফার্স্ট SMS করলাম। ওকে, আচ্ছা, 24 সালের মার্চ মাসে SMS করেছিলাম, ওকে মনে আছে, মেঘমালা, মেঘমালা সুন্দর নাম তো, মেঘমালা কি সত্যিকারই নাম আপনার? আচ্ছা যাই হোক, আরো আছে সাইমন সিয়াম ধানমন্ডি থেকে, বহুদিন পরে দেখলাম তাদের, ভূতাইগর থেকে, আমাদের মনে আছে পুরনো রেসাররা নাকি ভুলে গেছেন, আমাদের প্রিয় ব্রাজিল হেরে গেল। হ্যাঁ, ব্রাজিল এইবারও আসলে হেরে গেছে, সমস্যা নেই, পরের বার তারা আবার, এগুলো আসলে খুব স্ট্রং টিম বা খুব আর কি বললাম না যে জেনেটিকলি তারা ফুটবল নিয়ে এসেছে, তারা এইবার পারে নাই আবার পারবে, মানে আবার শক্তিশালী হয়ে আসবে, এইভাবে আসতেই থাকবে আসলে, এটা নিয়ে খুব দীর্ঘস্থায়ী মন খারাপ করে রাখার কোনো কিছু নেই। তবে তর্কের খাতিরে একটু দুষ্টামির খাতিরে সবাই সবার রেকর্ড নিয়ে টানাটানি করবে, এটাও স্বাভাবিক। হাই সিবাদ ভাই, কেমন আছো? মনটা ভালো তো? সিবাদ ভাই সাথে আছি পুরো সময় রংপুর থেকে। সানিম, সানিম, ইয়াস সানিম, আপনার লেখা আজকে চমৎকার হয়েছে, ভেরি গুড, প্রাউড অফ ইউ ম্যান। ও আচ্ছা, আমাদের আরেকজন বন্ধু লিখেছে, ভাইয়া কালকে তো আসছেন, ভাই না কালকে আমি আসলে, হৃদম আমাকে বললো যে ভাই আপনি মাঠে থাকেন, আমি একটু স্টুডিওতে থাকি। আমি ওকে ফাইন, তাহলে থাকো তুমি, ঠিক আছে, এই হচ্ছে আর কি ঘটনা। না একটু আসলে অন্য একটা কারণে বা আমি আর কি অ্যাটেন্ড করতে পারিনি, বাট এই যে আজকে তো চলে আসলাম, কথাবার্তা হচ্ছে আমাদের, যাক অনেক কথাবার্তা বলে ফেললাম, চমৎকার একটি গান শুনবো। এটা আমার মনে হয় এখন মেসি সমর্থকরা বলবে যে আমার বন্ধু মহাজাদু জানে, শুনতে থাকুন, সঙ্গে থাকুন।

আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আমার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আমার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

You're listening to Snarka FM 90.9.

ঢাকা এফএম 90.4 এ সিফাতের সঙ্গে চলছে ঢাকা মেট্রো 9040। একেবারে শেষের ঘন্টার শেষ দিকে পরন্ত বিকেলে আছি আমরা। বাইরের দৃশ্যটা দেখতে খুব চমৎকার লাগছে, বৃষ্টি ভেজা একটা সময় বা পরন্ত বিকেল, গাছগুলোর পাতা একেবারেই সবুজ হয়ে আছে। এই দৃশ্যটা উপভোগ করলে বা করতে থাকলে আপনি দেখবেন আপনার মন এমনি ফ্রেশ হয়ে যাবে। তো আপনার যার যার বাসার সামনে আসলে এরকম গাছপালা আছে, তার একটু গাছের দিকে তাকিয়ে থাকতে পারেন। একটা মানে ভেজা পাতা এবং বৃষ্টি পড়ছে এরকম একটা দৃশ্য দেখার মধ্যে যে কি পরিমাণ শান্তি, এটা যে কত বড় একটা নিয়ামত এবং কত সুন্দর একটা সৃষ্টি, এটা আসলে আলহামদুলিল্লাহ আমরা যে আমরা এটা দেখতে পারি। আচ্ছা, এদিকে যারা যারা আছেন আমাদের সঙ্গে, ওকে, সো আমাদের সঙ্গে অনেক অনেক বন্ধুরা আছেন এস এম এস এর মাধ্যমে, বন্ধুরা যুক্ত হয়েছেন অনেকে, লিখেছেন অনেক কথাবার্তা, সো আমরা পড়ি একটা একটা করে। আমাদেরকে লিখেছেন হচ্ছে তানহা আছেন আমাদের সঙ্গে, তানহার কথা পড়েছিলাম। যারা আছেন ভাইয়া ভাইয়া যান, আমি নেইমারের কান্না দেখে কান্না করেছি, মানে এটা খুবই স্বাভাবিক একটা বিষয়। এবং অথচ আমি ব্রাজিলের ফ্যান নই, না আমি নিজেই পার্সোনালি চাচ্ছিলাম যে ব্রাজিল সেদিন উঠুক, কারণ ব্রাজিল টিমটা যখন বাদ পড়ে গেল তখন কিন্তু বিশ্বকাপের একটা গ্রুপের একটা মজা কিন্তু চলে গেল, ঠিক আছে। আর নেইমারের কাছ থেকে তো আমরা অবশ্যই, নেইমার যেহেতু খেলা উপভোগ করি, নেইমারের খেলা তো আমরা উপভোগ করতে চাই আসলে। আর আমি মনে প্রাণে চাই যে আসলে নেইমার যেন অবসর না নেন, এটা তিনি যখন নিয়েছেন এটা অবশ্যই তার সেই প্রচন্ড কষ্ট থেকে তিনি আসলে নিয়েছেন, যেটা অনেক প্লেয়াররাই নিয়ে থাকেন। এবং পরবর্তীতে আমি অবশ্যই চাইবো যে তিনি যেন আবার ব্যাক করেন এবং তার নান্দনিক খেলাটা যেন আমরা আসলে দেখতে পারি নেইমারের। যাই হোক, তারপর নেইমারের জন্য অনেক অনেক শুভকামনা, আশা করি পরের বিশ্বকাপে তাকে আমরা পাবো এবং তিনি তার যেই ঝলকটা আছেন সেটা আমাদের দেখাবেন, মুগ্ধ করবেন আমাদেরকে। আসমি সিলেট থেকে আছেন, ভাইয়া তুমি এস এম এস পড়া কখনো বাদ দিও না, তাইলে আমি কষ্ট পাবো। আমার যখন নিজের মোবাইল পাই তখন বাদ দিলে আমার কষ্ট হবে না, ওকে, তখন আমি এফবি দিয়ে টেক্সট দিব। তা ঠিক আছে আসমি, কিন্তু আপনি নিজের মোবাইল কবে নেবেন বলেন, এটা একটু জানান। সালিহুল লিখেছেন, গতকালের খেলায় চার নম্বর গোলটা তো আপনার দেওয়ার কথা ছিল, তার আগে খেলাটা শেষ হলো তাই না ভাই? না আমি আসলে আর দিতে চাইনি, তিনটা হয়ে গেছে আর কি করবো দিয়ে। তবে অনেকে অনেক গোল দিয়ে দিয়েছে বিভিন্ন দলের লোকজন। সিফাত ভাই কালকে, কারণ এটা আপনি দেখবেন যে ফুটবলের ভিতর ওয়ার্ল্ড কাপ চলাকালীন অবস্থায় যদি কোনোভাবে নিজের দল বাদ পড়ে যায়, অন্য দলের হয়ে অন্য দলের জন্য এটার আশেপাশে যত দল আছে সব দলের সাপোর্ট করে এবং তারা এক একজন ফিফার রেফারির চেয়েও বেশি পরিমাণ ট্রেনিং প্রাপ্ত হয়ে যায়, মানে অনেক বেশি বড় ধরনের গবেষক হয়ে যায়, যেন এক মানে তাদের এটা বিচার বিশ্লেষণ একেবারে নিখুঁত, অথচ যারা পড়াশোনা করে আসছে তাদের বিল নেই, এরকম একটা অবস্থা হয়। যাই হোক সিরাজ ভাই, কালকে আসনি কেন? আচ্ছা, আজ আর্জেন্টিনা তো জিতে গেল, আমি তো আজ আর্জেন্টিনার রংপুর থেকে সানিম, ওকে সানিম, আমি বলেছি আমি গতকালকে আসলে একটা কাজে আটকা পড়েছিলাম এবং রিদমকেও বলছিলাম যে আমি কিন্তু মাঠে আছি, তুমি একটু দেখো বা আপনি একটু দেখেন ওইটা। রিদম বললো যে ইয়াস বস, দেখছি আমরা। আচ্ছা, মন খারাপের সময় মন খারাপের গান কেন প্লে করলেন ভাইয়া? তানি, আপনার যে মন খারাপ আমি জানতাম না বন্ধু, আপনার যে মন খারাপ, আপনি মন খারাপের গানটাও যখন শুনবেন মন খারাপের সময় আনন্দ নিয়ে শুনবেন, তাহলেই হবে, ঠিক আছে। সাইমন সিয়াম, কালকে মনে করেছে আর্জেন্টিনা হেরে যাবে, আমাদের প্রিটেস্ট পরীক্ষা চলছে, আজকে সাধারণ সায়েন্স দিলাম, পরীক্ষা আমরা মানবিক গ্রুপের, এখন টেনে পড়ি। অনেক অনেক শুভকামনা সাইমন সিয়াম। হালিমা রংপুর থেকে আছেন, ভাইয়া শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। রিদম ভাই বলছিল কি মেসির সাথে মাঠে নামছো? হ্যাঁ, ওই যে আমি বললামই তো, একটু আগে তো বললাম, এটা ম্যাচ তো জিতে গেছো, এখন তো মিষ্টি খাওয়ানো দরকার। এই হিসাবে চিন্তা করতে গেলে তো আসলে আর্জেন্টিনা সমর্থকদের মিষ্টি কিনতে কিনতে আসলে সব টাকা শেষ হয়ে যাবে, এরকম হবে না, কারণ এত জিতলে তো হবেই। কারণ আমি এটা ধরেই রেখেছি যে না, প্রথম যেই সুপার বা 32 থেকে বাদ পড়ে যাবে আর্জেন্টিনা, কারণ আমি 2022 পরের থেকে বাকি সব বোনাস বলছিলাম না, এটা তখনও বলেছি এখনো বলেছি, এখন যদি হেরেও যায় তারপরও, যদি বিশ্বরের সাথে হেরে যেত তারপরে একই কথা বলতাম আমি, কারণটা হচ্ছে এই লোকটার হাতে ওয়ার্ল্ড কাপ দেখার খুব ইচ্ছা ছিল, সেটা দেখেছি, আর্জেন্টিনা দলের হাতে দেখার কথা ছিল, স্ট্রং টিম দেখার ইচ্ছা ছিল, সেটা আর্জেন্টিনা করে দেখিয়েছে। এবং তারপরে খেলার ভিতরে হার জিত আছে, যে কেউ ওয়ার্ল্ড কাপ নিতে পারে এটা কোনো ব্যাপার না, কিন্তু 2022 সবসময় মনে থাকবে। আপনারা এত খুশি হয়েছেন যে দুইটা থেকে কিছুই শোনা যাচ্ছে না, সিলেটি তমা না সিলেট তমা, এটা খুশির জন্য, এটা মনে বৃষ্টির জন্য হতে পারে। আচ্ছা, এই কে বলে রে আমরা কি থ্রি পিস খাই, এবং যারা বলে আমাদের বলে থ্রি পিস তারা হয়তো জানে না, থ্রি পিস দেয়া রাজা আর্জেন্টিনা, কথা ভুল না ঠিক ভাই, আমি মেজবা রংপুর থেকে বলছি না। এইগুলো হচ্ছে ওই যে থ্রি পিস বা এটার কথা যেটা বলে, এটা এইটা অনেক লেম হয়ে গেছে অনেক আগে, এটা আবার নতুন করে তারা বলে, যাদের আসলে নতুন করে কোনো বয়ান নাই, এটাই তাদের মজা আসলে, এটার কোনো ই নাই, মানে মানে বাস্তবতা নাই, বা বাস্তবতা কি এটার কোনো এখন দামও নাই আর কি, থাকে না অনেক জিনিসের। যেমন ধরেন আপনি যদি বলেন যে এলপি, এখন আমরা সবাই
মোবাইলে গান শুনি, আমরা এফএম এ গান শুনি, আমরা বিভিন্ন প্লেয়ারে গান শুনি। এখন যদি বলেন এলপির কথা, এলপি এন্টিক হিসেবে থাকবে, কিন্তু এলপির কিন্তু এখন খুব বেশি যে জনপ্রিয়তা সেটা কিন্তু নাই। এলপি মানে হচ্ছে যে আপনার যেটা সিডি প্লেয়ারের আগে হচ্ছে একদম বড় চাকতির মতো একটা থাকতো, ওইটা যে ঘুরতে থাকতো, ওই যে তুমি তো এলে না ফিরে, এই টাইপের গানগুলো বাজতে থাকতো যে আর কি। সো আমার খুব মজা লাগে। তো তারা তো বলবেই, তারা বলবে, এটাতে শুনবেন, হাসবেন, তাদেরও বলার একটা জায়গা আছে। সব প্রতিটা দলের প্রতিটা সমর্থকেরই তো বলার সুযোগ দিতে হবে, নাহলে তারা কোথায় যাবে? আচ্ছা, এদিকে আছে হচ্ছে আমাদের আরো যে যে বন্ধুরা, একটু দেখি। সিফাত ভাই, আমি ছিনতাইকারী, আচ্ছা, তোমার বিগ ফ্যান, বাট আজকে সাবধানে থেকো, কারণ আজকে তুমি যে রাস্তায় যাবে ওখানে আজ টার্গেট আছে। আমি তোমার ফেস চিনি না, সো বি কেয়ারফুল। পান কমেন্ট, থ্যাংক ইউ ভেরি মাচ বন্ধু। আপনার নাম লিখেন নাই তো, এত সুন্দর একটা কমেন্ট করলেন মজার, কিন্তু নাম লিখলেন না। শারমিন আক্তার মুবারিকা, রাতের আকাশ যেমনই হোক, সূর্য কিন্তু ঠিক আলো ছড়ায় তেমনই, সময় যখনই হোক, সিফাত ভাইয়া ঠিকই এফএম রেডিওতে থাকবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ শারমিন আক্তার মুবারিকা। আচ্ছা, আরো কে আছেন আমাদের সঙ্গে, দেখি। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আমি মিম রংপুর থেকে আপনাকে শুনছি। ওকে বন্ধু মিম, কেমন আছেন আপনি? এদিকে আছেন আমাদের বন্ধু ভাইয়া, আমার নাম মেঘমালা নয়, মেঘুমালা। আচ্ছা, মেঘুমালা সুন্দর নাম, এই নামটা আমাকে আমার স্কুলের ইংরেজি টিচার দিয়েছিল, তাহলে মেঘুমালা দিল কেন, ইংলিশে কোন নাম দিত? আচ্ছা, আমি নাকি মেঘের মতো ইংরেজির ব্যাপারে উড়নচণ্ডী আর ফুলের মালার মতো জটলা পাকা মেয়ে, অথচ আমি সেই ইংরেজিতে স্কুলে এসএসসিতে 90+ মার্ক পেয়েছিলাম, ওয়াও। আচ্ছা, আমাকে এখন টিচার আর ফ্রেন্ডসরা এই নামই ডাকে, সুন্দর নাম মেঘমালা। এবার ঠিক আছে তো? ওকে, আচ্ছা, আছি পুরোটা সময় জুড়ে, আছেন তো, কিন্তু কে আছেন? সুমি, আচ্ছা সুমি, সুমি ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আমাদের কাছে আরো কিছু কথা আছে, বিদায়ের সময় না হয় পড়ে যাবো, তবে তার আগে অবশ্যই আপনাকে আসলে জানতে চাই এইবার যে খেলার অবস্থা, খেলার পরবর্তীতে আসলে কি হতে যাচ্ছে। ফ্রান্স অ্যান্ড মরক্কো আগামীকাল না, আমরা এটা মানে শুক্রবার দিন দেখতে পারবো, সেটা হচ্ছে ফ্রান্স অ্যান্ড মরক্কোর রাত ২টায়, এবং এই ম্যাচটা খুবই হাড্ডাহাড্ি হওয়ার কথা, কারণ দুইটা দলের প্লেয়ারদেরই কিন্তু বডি ফিটনেস প্রায় সেম, স্পিডও মোটামুটি বলা যেতে পারে একই রকম। ফিনিশার হিসেবে কিন্তু ফ্রান্স এগিয়ে থাকবে অবশ্যই, তবে এখানে মরক্কো গতবারের চেয়ে এইবার আসলে সেই ঘাটতিটা কাটিয়ে উঠতে পেরেছে কিনা সেটা খেলা দেখার পরে বোঝা যাবে। এদিকে আরও আমরা পাচ্ছি হচ্ছে স্পেন অ্যান্ড বেলজিয়ামকে, এটা পাবো আমরা হচ্ছে জুলাইয়ের 11 তারিখে শনিবার রাত ১টায়, এবং এটাও খুব চমৎকার হবে, তবে মোস্ট প্রবাবলি আই থিঙ্ক স্পেন জিততে পারে। আচ্ছা, বেলজিয়ামও ছেড়ে দিবে না, ইয়ামালের জন্য বললাম, ইয়ামাল কিন্তু একেবারে ইয়াং একজন স্টার এবং তার খেলা কিন্তু চমৎকার। আচ্ছা, এদিকে সানডে জুলাইতে মানে জুলাইয়ের ১২ তারিখে নরওয়ে অ্যান্ড ইংল্যান্ড, নরওয়ের খেলা আমরা সবাই দেখেছি, তবে নরওয়ের ওই খেলাটা হয়তো বা ওই খেলা অনুযায়ী, ব্রাজিলের সঙ্গে খেলা অনুযায়ী ওই কৌশল ছিল, ইংল্যান্ডের সঙ্গে ওই কৌশলে কিন্তু তারা আসলে ধরা খেয়ে যাবে, কারণ দুইটাই খুবই পাওয়ার টিম এবং দুইটাই খুবই স্পিডি টিম, তো তাদের স্পিড দেখাতে হবে এই জায়গার মধ্যে আমার মনে হয়। এবং পরে একদম লাস্টে যে ম্যাচটা সেটা আমরা পাবো হচ্ছে জুলাইয়ের ১২ তারিখে একেবারে ভোর ৭টায় আর্জেন্টিনা অ্যান্ড সুইজারল্যান্ড। সো দেখা যাক সেখানেও আর্জেন্টিনা উতরে যেতে পারে কিনা, নাকি আর্জেন্টিনা ওইখান থেকে আবার থেমে যায়, সেটাই হচ্ছে এখন দেখার বিষয়। তো যাই হোক, খেলাধুলা কত চললই, এখন বরং চলুক গানে, আজ দিন কাটুক গানে বাই সোলস, শুনতে থাকুন সঙ্গে থাকুন ঢাকা এফএম ৯০.৪।

0: হ্যালো।
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: Metro 9040.

একেবারে বিদায়ের সময় হয়ে গেছে সিফাতের, আজকের মতো বিদায় নিতে হবে। তবে আজকের মতো মানে এটা হচ্ছে আর কি এই সপ্তাহের শেষ ঢাকা মেট্রো 9040। আগামী সপ্তাহে আবার সবকিছু ঠিকঠাক থাকলে ইনশাল্লাহ যথাসময়ে চলে আসবো চক্কর বক্কর বাতচিত নিয়ে। তবে যেটা হচ্ছে কথা, যেতে যেতে অবশ্যই আমার বন্ধুদের কিছু কথাবার্তা তো পড়েই যাবো। যেমন আমাদের বন্ধুরা লিখেছেন কি, অনেক এসএমএস আসলে লিখেছেন, আমি যারা ভাইয়া আমি একজনকে অসম্ভব ভালোবাসতাম কিন্তু তাকে বলা হয়নি। অসম্ভব ভালোবাসতেন না, অসম্ভব পছন্দ করতেন। ভালোবাসা তো তখন হয় যখন আপনি তাকে বলবেন, তিনি রাজি হবেন, তিনিও আপনাকে ভালোবাসবেন। দুই পক্ষ থেকে যখন পছন্দটা হবে তখন না ভালোবাসা হবে, আপনি তো শুধু পছন্দ করেছেন, ভালোবাসা না। ওইটা যাক ব্যাপার না, এখন তিনি কি করছেন, এখন তাকে বলা হয়নি। যদি না বলে থাকেন, বলার যদি সুযোগ থাকে, এখন সময় থাকে, বলতে পারেন। আর যদি মনে হয় যে না বলবেন না, তাহলে বাদ দিবেন, পরবর্তীতে হয়তো বা আপনার জীবন অন্য কেউ আসবে, এই তো। আচ্ছা, গতকালকে ইজিপ্টের খেলা কিন্তু দারুণ ছিল, যদিও তারা শেষে জিততে পারেনি, একটুর জন্য মিস হয়ে গেল লাকি খান। ইয়েস এক্স্যাক্টলি, আমি সেটাই বলছিলাম লাকি খান, যে চমৎকারভাবে তারা খেলেছে এবং অসাধারণ তারা খেলেছে, এবং আমি কিন্তু খুব উপভোগ করছিলাম এটা। আর্জেন্টিনা যখন মনে করেন মনে হচ্ছিল যে হেরে যাবে, তখনও আমি উপভোগ করছিলাম। ইনফ্যাক্ট আমি এটা নিয়ে স্ট্যাটাস দিয়েছিলাম যে ইজিপ্ট অস্থির, এবং তারপরে যখন দেখলাম আবার আর্জেন্টিনা আরও দুইটা দিয়ে দিল, তখন আমি বললাম যে আর্জেন্টিনা ডাবল অস্থির। আমি ওইটা বলার পরে আবার মানুষজন হাসির, বেশ কয়েকজন হাসির ইমোজি ছিল, কারণ তারা মনে করছিল যে আমি হয়তো বা ওই যে কি জানি দল চেঞ্জ করছি। এরকম দল চেঞ্জ করার বিষয় না, খেলাটা এনজয় করাটা হচ্ছে ব্যাপার। লাকি খান ব্যাপারটা খুব সুন্দরভাবে বলেছেন যে কালকে দুই দলের খেলা চমৎকার ছিল, যদিও আর্জেন্টিনা তাদের ফর্মটা দেখাতে পারেনি প্রথম অনেকক্ষণ, তার পরবর্তীতে যায় তারা কিন্তু তাদের ফর্মে চলে আসে। এবং মিশর প্রথম থেকে জোস খেলছিলেন, এবং অ্যাজ এ মানে আর্জেন্টিনার মতো তারা প্রথম দিকে ভালো খেলছিলেন কিন্তু লাস্টের দিকে আসলে খেয়ে হারিয়ে ফেলেছিলেন। কারণ যখন হঠাৎ করে এক দুইটা গোল হয়ে যাবে তখন স্বাভাবিকভাবেই কিন্তু একটু অস্থিরতা তৈরি হয়, এবং যেটা আমরা আগের অনেকগুলো ম্যাচে দেখেছি ফুটবল টিমের ক্ষেত্রে, যে যখন অনেক বড় বড় টিমও দুই তিনটা গোল আসলে খেয়ে যায় তখন কিন্তু তাদের মনোবল ভেঙে যায় এবং তারা আসলে খেয়ে হারিয়ে ফেলে যে আসলে কোন দিকে কি করবে। ঠিক আছে, তো কালকে মিশরের অবস্থা লাস্টের দিকে আসলে ওরকম হয়েছিল। তবে অবশ্যই মিশরের জন্য অনেক অনেক দোয়া, যদি মিশর কালকে জিতেও যেত অবশ্যই আমি অনেক বেশি পরিমাণ খুশি হতাম। আচ্ছা, সানিম আছেন আমাদের সঙ্গে, এদিকে আরো আছেন সালিহুর, বিদায় নিয়েছেন। ওকে ভাইয়া, কালকে আমি পাগল হয়ে গিয়েছিলাম খেলা দেখে, আর্জেন্টিনার আমি মেজবা মেজবা, এটাই হয় আসলে। এই চ্যাম্পিয়ন দলদের খেলা এরকমই হয়, আপনাকে উপভোগ করতে বাধ্য করবে এবং আপনি আসলে দেখে বলবেন যে না একটা ম্যাচ দেখলাম, এটা একটা মজা না। কতগুলো আছে না, মনে করেন যে অনেক ধরনের সুযোগ সুবিধা, অথবা দেখা গেছে যে অনেকগুলো চান্স পরপরও আসলে মিস করে, তো সেটা আসলে হয় না। যেমন আর্জেন্টিনা এই পর্যন্ত আর কি, আমি জানি না নেক্সট ম্যাচের কথা জানি না, এই পর্যন্ত যতগুলো সুযোগ পেয়েছে যেগুলো মিস করেছে আবার সেগুলোর যে ডাবল তারা অর্জন করেছে, এটাই হচ্ছে একটা আসলে ফুটবলের সৌন্দর্য। হ্যালো ভাইয়া, আমি রুদ্র, আপনার সাথে যুক্ত হতে পারবো না কারণ আমি মৌলভীবাজার আমার ফুপুর বাড়ি ঘুরতাম করিয়া আইসি, দেন আমি সিলেট গিয়ে আপনার সাথে যুক্ত হবো। ওকেই, ভালো থাকবেন সিরাজ ভাই, তোমার কথা খুব ভালো লাগে, আরো তোমার মুখের হাসি, তোমাকে আমি ভালোবাসি। বিদায় রংপুর থেকে সানিম, সানিম আপনাকে আমি অনেক ভালোবাসি, ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ ভাইয়া আমার মেসেজটা পড়ার জন্য, আমি আপনার এবং রিদম ভাইয়ের একজন বড় ফ্যান, দোয়া করি আপনারা আরো এগিয়ে যান। অনেক অনেক দোয়া করবেন বন্ধু, আপনার জন্য অনেক অনেক দোয়া রইল, অনেক ধন্যবাদ আপনাকে। মুবারিকা আছেন আমাদের সঙ্গে, শারমিন আক্তার মুবারিকা, ভাইয়া গতকালকে থেকে মনটা খারাপ তাই প্লিজ গান শোনাবেন। আমি তো গানই শোনাচ্ছি, কথার পরে তো গানই প্লে হচ্ছে, আমি যেতে যেতেও গান প্লে করে যাবো, ডোন্ট ওয়ারি। জি, আমাদের একজন বন্ধুর নাম নাই, নাম দিতে হবে, নাম দিয়ে তারপরে বাকি কথাবার্তা বলতে হবে। এনিওয়ে, আমার বিদায়ের সময় হয়ে গেছে, বাইরে বৃষ্টি হচ্ছে, ঘরে ঘরে অনেকে অসুস্থ হচ্ছেন, তো একটু সাবধানে থাকবেন এবং বেশি বেশি করে বিশুদ্ধ পানি খাবেন। এবং ফুটবল খেলা যেহেতু চলছে, এই জায়গার ভিতরে আরো এরকম তর্ক বিতর্ক চলতে থাকবে, অবশ্যই সেটা যেন খুব গভীর কোথাও না যায় বা কেউ যেন শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত না হয়, মানসিকভাবেও যেন ক্ষতিগ্রস্ত না। এবং আরেকটা কথা আমি একটু বলতে চাই, আসলে ফুটবলের ফ্যানদের অনেকেই আছে যে যারা আসলে ট্রল সইতে না পারে বা ট্রল করা হয় এটা সেটা, এই কারণে তারা অনেক বড় বড় পদক্ষেপ নিয়ে নেন। কেন নেন, মানে যদি আপনি ভূতের সিনেমা দেখতেই না পারেন তাহলে আপনি ভূতের সিনেমা নিয়ে বসেন কেন? আপনি যদি ভূতের সিনেমা দেখলে ভয় পান তাহলে আপনি ভূতের সিনেমা দেখবেন কেন? আমার কথা হচ্ছে এটা, আপনি যদি ক্রিকেটের মানে ফুটবলের সমর্থন করতে গিয়ে যদি আরেকজনের কথা, অবশ্যই সেই কথাকে আমি সাপোর্ট করি না, আমি এটা প্রথম থেকেই বলে আসি যে সেই ঝগড়া বা সেই তর্ক বিতর্কটা যেন হয় খুবই লজিক্যাল অথবা লেমও হতে পারে কিন্তু এটা মজার হতে হবে, ঠিক আছে, এরকম হতে হবে, কিন্তু খুব সিরিয়াসলি কাউকে হার্ট করাও ঠিক না। এবং ফুটবল নিয়ে খুব সিরিয়াসলি হার্ট হয়েও খুব বড় বড় সিদ্ধান্ত নেওয়াও কিন্তু কিছু নেই, ঠিক আছে। তো আমার কথা হচ্ছে যে যেটা আপনি পারেন না সেটা আপনি করতে যাওয়া মানে সেটা তো আপনার ভুল, তাই না? আপনি চিন্তা করেন যে আপনার হার্ট খুব দুর্বল, আপনি
ফুটবল মানে আপনি ভূতের মুভি দেখতে পারেন, ভূত দেখলে ভূতের একটা ভয় আছে, আপনার ভূতের গল্প শোনার দরকার নেই তো, আপনি ভূতের গল্প সিনেমা দেখার দরকার নেই তো, আপনার রোলার কোস্টারে উঠার দরকার নেই তো, আপনি ভয় পান তারপর আপনি রোলার কোস্টারে উঠলেন, তারপর যখন আপনি রোলার কোস্টারের ভিতর থেকে যখন আপনার অবস্থা পুরো খারাপ তখন আপনি দোষ দিলেন হচ্ছে রোলার কোস্টারকে, কেন? আপনার যেটার সাহস নাই সেটা আপনি করবেন না, ঠিক আছে? এই কারণে এই ধরনের ঘটনাগুলো আমাদেরকে ব্যথিত করে যে একটা সাধারণ একটা ফুটবল খেলার উপর বেস করে আমরা কত সাধারণ মানুষরা একজন আরেকজনকে কত ধরনের ক্ষতি করে ফেলি, এটা কি কোনো আসলে মানে যুক্তিসঙ্গত কোনো কিছু হলো, তাই না? তো এটা অবশ্যই একটু চিন্তা করবেন, আপনার দল হেরে যেতে পারে, আমার সাপোর্টের দল হেরে যেতে পারে, তো যাক হেরে যেতেই পারে, পরবর্তীতে আবার আসবে, তারা প্রথমে অনেক জিতেছে, অনেক হেরেছে, অনেক জিতে হেরে জিতে হেরে তারপরে তো এসেছে, তাই না? তো সেটা নিয়ে আপনি আমি যদি পাগল হয়ে যাই, আমরা যদি নিজেদের জীবন দিয়ে দিতে চাই, এটা কেমন কথা হলো? তাদের কেউই আমাদের আসলে ওইভাবে চেনে না, আমরা সাপোর্ট করি, তারা পছন্দ করেন, ওয়েল অ্যান্ড গুড, আমরাও মজা পাই, তারাও আমাদেরকে মজা দেওয়ার চেষ্টা করেন খেলার মাধ্যমে, এইটা এইটাই তো, এর বেশি তো কোনো কিছু না। তো এটা আমার অনুরোধ থাকবে যে এখনো অনেক দলের সাপোর্টার আছেন, অনেক ই করেন, তারা খুব বেশি সিরিয়াস হয়ে এই ধরনের আজে বাজে অথবা কোন ধরনের ভয়ঙ্কর সিদ্ধান্ত নেবেন না, করবেন না, কাউকে ট্রল ওইভাবেও করতে যাবেন না, মজার ছলে হয়তো বা আপনারা একটু একটু কথাবার্তা বলতে পারেন, কিন্তু সেটা যেন লাইফ লসের মতো আসলে ক্ষতি না হয়, ঠিক আছে? এটা হচ্ছে আমার বন্ধুদের কাছে আমার অনুরোধ থাকবে, এবং যেটা পারবেন না, যেটা মনে হবে যে না এই জিনিসটা আমি নিতে পারি না, ভাই সেটা থেকে দূরে থাকুন যদি খুব বেশি প্রয়োজন না পড়ে। ফুটবল না দেখলে, ফুটবল না খেললে, সাপোর্ট না করলে আপনার কিচ্ছু হয়ে যাবে না, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে অবশ্যই সেই মন মানসিকতা নিয়ে অবশ্যই খেলাটা দেখেন। আর যেতে যেতে বলতে চাই যে গানটা প্লে করবো আপনার জন্য, সেটা হচ্ছে জাদুর শহর অ্যালবাম থেকে চিরকুট ব্যান্ডের গান বৃষ্টির গান। এই গানটা শুনতে শুনতে বিদায় নিচ্ছি, চমৎকার এই বৃষ্টির সময় আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন আপনার পরিবেশটাকে। আজকের জন্য সিফাত বলছি, টাটা, বাই বাই অ্যান্ড আলবিদা।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতে সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: 954.
1: স্যার আসবো?
2: আসুন।
1: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
1: জি স্যার।
2: সেটা কেন হলো না?
1: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
1: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
1: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: কে?
5: রনি ও সাফির সাথে প্রতি শুক্রবার রাত 11টায় ঢাকা FM 90.4 এ।

0: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
1: আচ্ছা,
0: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
1: এই কথা তো, চলো এখনই।
0: কিভাবে?
1: টিউন ঢাকা এফএম 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
2: ঢাকা এফএম 90.4, এক নেশন এক স্টেশন।

Career Gossip. Set your goal. Career Gossip. Set your goal.

0: সুপ্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। ক্যারিয়ার গসিপ নিয়ে আমি মাহবুব আছি আপনাদের সঙ্গে। ঢাকা এফএম 90.4 এর পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা, শুভ সন্ধ্যা। আমরা আমাদের আজকে যে অতিথি, সেই অতিথির সঙ্গে পরিচয় করে দিচ্ছি। আমাদের আজকের অতিথি লিমা সিমো। উনি একজন দেশের একটি স্বনামধন্য মিডিয়া চ্যানেল আইতে মার্কেটিং এ জব করছেন এবং পাশাপাশি উনি একজন মোটো ব্লগার। তো আমরা ওনার গল্পগুলো শুনব আজকে। চলুন শুরু করি, আমরা চলে যাই সিমো আপুর কাছে। কেমন আছেন?
1: আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন?
0: আছি আলহামদুলিল্লাহ। আপনাকে অনেক ধন্যবাদ আর চ্যানেল থেকে আপনি আজকে এখানে আমাদের এই মিডিয়াতে রিপ্রেজেন্ট করছেন। আপনি একজন মিডিয়া ব্যক্তিত্ব, আমাদের আরেকটা মিডিয়াতে এসেছেন, সেই জন্য আমাদের ঢাকা এফএম এর পক্ষ থেকে আপনাকে অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং চ্যানেলকেও ধন্যবাদ জানাচ্ছি।
1: ধন্যবাদ, খুব সুন্দর করে কথা বলেন।
0: তাই আমার কাজই আসলে এটা করা। আর আপনি যেহেতু মিডিয়া পার্সন, আপনিও খুব ভালো বুঝেন এই বিষয়গুলো, আপনি সুন্দর করে কথা বলেন। আর আমরা চেষ্টা করব অনেক ডাটা আপনার কাছ থেকে বের করতে, আপনার কাছ থেকে কিছু তথ্য বের করবো যেগুলো আমাদের আসলে লিসেনার যারা আছে বা আমাদের যারা দেখছেন ফেসবুকে পেজে কানেক্টেড হয়ে তাদের জন্য অনেক কাজে লাগবে। আপনারা বেশি করে কমেন্টস করবেন আর প্রশ্ন থাকলে করবেন, সেই কমেন্ট বক্সে আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেব বা আমাদের যে সীমা আপু আছেন উনি প্রশ্ন উত্তর দেবেন। তো সীমা আপু কেমন আছেন?
1: এই তো আলহামদুলিল্লাহ,
0: দ্বিতীয়বার জিজ্ঞেস করলাম
1: এবং এখানে এসে আরো ভালো লাগছে। এবং লাইফে ফার্স্ট রেডিও স্টুডিওতে বসে আপনার সঙ্গে হচ্ছে ছোটখাটো একটা ইন্টারভিউ বলতে গেলে যে অ্যাটেন্ড করছি, এবং আমি চেষ্টা করব যে আমার কিছু কথা শেয়ার করার জন্য যেটা হয়তোবা অন্য ফিমেলদের কাজে লাগতে পারে।
0: আজকে আমি দুইটা ভাগে ভাগ করতে চাচ্ছি। প্রথমত আপনাকে নিয়ে আমরা কিছু কথা বলবো, গল্প করবো, আপনার বিষয়গুলো জানবো। সেকেন্ডলি আপনার যে একটা শখ বা এটা হচ্ছে আপনি খুব এনজয় করেন মোটো ব্লগিং, এইটা নিয়ে কিছু জানবো। আপনার এই সাহসিকতা এবং হচ্ছে এই যে আপনি এই স্টেপ নিলেন এবং একজন ফিমেল, এটা আসলে অনেক
1: অনেক স্ট্রাগল করতে হচ্ছে আমার এই জায়গাটা আসার জন্য, আসলে অনেক স্ট্রাগল করতে হচ্ছে।
0: মোটো ব্লগিং আসলে খুবই টাফ একটা ইস্যু,
1: আর যেহেতু আমরা ফিমেল সেহেতু অনেক পারিপার্শ্বিক অনেক ঝামেলা
0: এটা তো আছে। আমাদের দেশে সিকিউরিটি যে ইস্যু, এটা এটা অনেক প্রশ্নবিদ্ধ। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে আমাদের কমিউনিকেশন এবং ট্রান্সপোর্ট, এগুলোতে অনেক আছে, ঘাটতি আছে। আর কমিউনিকেশনে আসলে আমাদের অনেক বেশি প্রতিবন্ধকতা আছে যেগুলো মোটো ব্লগিং করতে গেলে আপনাকে সম্মুখীন হতে হয় এবং এই চ্যালেঞ্জগুলো অনেক বড় বড়, সেটা আমরা জানব। প্রথমে আসি আপনার আসলে শৈশব কোথায়, আপনি কোন জায়গা থেকে এসেছেন, বাবা মা ভাই বোন?
1: আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে কিশোরগঞ্জ, কিন্তু আমার আসলে বেড়ে ওঠা আব্বা যেহেতু পুলিশ ডিপার্টমেন্টে ছিল, প্রত্যেকটা জায়গায় মোটামুটি বাংলাদেশে অনেক জায়গায় আমার ঘোরা হয়ে গেছে। আব্বার চাকরি পারপাস দু বছর করে করে এক এক জায়গায় থেকেছি। তবে আমার ছোটবেলাটা খুব সুন্দর কেটেছে রাজশাহী বগুড়া ওই দিকটায়, খুব সুন্দর একটা সময় কেটেছে। আর ঢাকাতে হচ্ছে আসলাম, ঢাকাতে এসেছি ক্লাস 7 যখন পড়ি তখন থেকেই ঢাকাতে, এখন ঢাকাতেই সবকিছু।
0: আচ্ছা, স্কুল
1: স্কুল ওই হচ্ছে রাজশাহীতে ছিল স্কুল ছোটবেলা, আপাতত ওই প্রথম স্কুলটার কথা মনে নেই।
0: আচ্ছা, আপনার ভাই বোন কজন?
1: আমরা দু বোন এক ভাই, আমি মেজো, আমার বড় বোন আছে আর ছোট ভাই ও হচ্ছে দেশে বাইরে পড়াশোনার জন্য।
0: আচ্ছা, তো আপনার স্কুল তো ঢাকাতে?
1: হ্যাঁ, স্কুল ঢাকাতে।
0: কোন স্কুল?
1: ঢাকা সেন্ট্রাল গার্লস হাই স্কুল।
0: আচ্ছা, কলেজ?
1: তার পাশেই মোড়াতে, এখন ঢাকাতেই সবকিছু।
0: আচ্ছা, স্কুল
1: স্কুল ওই হচ্ছে রাজশাহীতে ছিল স্কুল ছোটবেলা, আপাতত ওই প্রথম স্কুলটার কথা মনে নেই।
0: আচ্ছা, আপনার ভাই বোন কজন?
1: আমরা দু বোন এক ভাই, আমি মেজো, আমার বড় বোন আছে আর ছোট ভাই ও হচ্ছে দেশে বাইরে পড়াশোনার জন্য।
0: আচ্ছা, তো আপনার স্কুল তো ঢাকাতে?
1: হ্যাঁ, স্কুল ঢাকাতে।
0: কোন স্কুল?
1: ঢাকা সেন্ট্রাল গার্লস হাই স্কুল।
0: আচ্ছা, কলেজ?
1: তার পাশেই মহানগর মহিলা কলেজ, পুরনো ঢাকা। আমার সব পড়াশোনা সব

0: আমার একই সঙ্গে সব স্কুল কলেজ
1: কাছাকাছি
0: সব একদম পুরনো ঢাকাতে।
1: আচ্ছা,
0: এবং বিয়ে হয়েছে পুরনো ঢাকাতে।
1: আচ্ছা, পুরনো ঢাকার ভাষায় বলবেন নাকি?
0: আমি আসলে পারি না।
1: আচ্ছা ঠিক আছে,
0: যদি আমার খুব ভালো লাগে, পুরনো ঢাকার কালচার খুব ভালো লাগে, বিশেষ করে খাওয়া দাওয়া অসাধারণ।
1: তাদের কথার মধ্যে একটা আন্তরিকতা
0: রয়েছে,
1: শুধু কথার মধ্যে নয়, আমার কাছে যেটা মনে হয় ভিতর থেকেই তাদের আন্তরিকতা রয়েছে।
0: এবং অতিথিকে কিভাবে আপ্যায়ন করতে হয় ওদের কাছ থেকে শিখতে হবে, আসলে অনেক ভালো।
1: আর একটা ব্যাপার হচ্ছে সম্বোধন করাটা খুব ভালো, রিলেশনশিপ এবং যারা আত্মীয় স্বজন আছে, ব্লাড রিলেটেড এবং প্রতিবেশী আছে, তাদের সঙ্গে বন্ডেজ এত ভালো, যেখান থেকে অনেক কিছু শেখার আছে আমাদের। এবং ওরা এতটা ব্রড মাইন্ডেড বলেই আসলে ঢাকাতে, ঢাকাটা রাজধানী হয়েছে, আমার একটা ফিলোসফি এরকম আছে। যাই হোক, এই আলোচনা আমরা পরে আরেকদিন যাব। আপনার বেড়ে ওঠাটা অনেক সুন্দর জায়গায়। আপনি আসলে এখন যে পেশায় আছেন, এটা আমি খুব পছন্দ করি, যেহেতু আপনি মিডিয়াতে কাজ করছেন, আর মিডিয়াতে কাজ করা অনেক চ্যালেঞ্জিং এবং ভালো। এটা আসলে হচ্ছে কি, যে আমি যেটা মনে করি যে পাবলিক প্রতিষ্ঠানগুলোতে কাজ করা মানেই হচ্ছে পিপল এবং কান্ট্রি অ্যাজ এ হোল, তাদের জন্য কিছু করা। তো এই জন্য আমি আসলে আপনাকে সাধুবাদ জানাচ্ছি যে এই জায়গায় কাজ করছেন। কিন্তু এইটাই কি আপনার ইয়ে ছিল যে আমি এখানে কাজ করব, নাকি আপনার ইয়ে কি ছিল, গোল কি ছিল?
0: আসলে না, ছোটবেলায় খুব ইচ্ছে ছিল, মিডিয়া খুব পছন্দের একটা জায়গা, যে আমি হচ্ছে নাটক করব। তো ওটা ওইভাবে করা হয় নাই, করেছি একটা নাটক করেছি, কিন্তু ছোটবেলা থেকে মিডিয়ার প্রতি অন্যরকম ভালো লাগা কাজ করতো। আর অনেক মজার বিষয় যে চ্যানেলে যে আসবো সেটা আসলে ইয়ে ছিল না, কিংবা মানে ছোটবেলা থেকে চ্যানেলে তারকা কথন হতো, ওখানে মনে হতো গেস্ট হিসাবে যদি যেতে পারতাম বা অ্যাঙ্কর যদি হতে পারতাম।
1: মানে তারকা হওয়ার ইচ্ছা ছিল,
0: তারকা হওয়ার ইচ্ছা ছিল একটা সময়। তো আমার আম্মার জন্য পারি নাই, আমার
1: না, সেটা আপনি পারেননি বলতে পারেন না এখন। আসলে কে যে তারকা এটা বোঝা মুশকিল, কিন্তু কেউ হয়তো দেখা যাচ্ছে পর্দায় তারকা, অনেকে পর্দার বাইরে তারকা। বিশেষ করে আমার এই প্রোগ্রামে পর্দার বাইরে যারা তারকা তারাই কিন্তু বেশি আসে। কর্পোরেট লিডার্স যারা, কর্পোরেট আইকন, ওরাই কিন্তু আসে। তো আপনিও সেই জায়গায় পড়ে গেছেন, তো আপনি যে তারকা না এটা বলতে পারবেন না, আপনি এখন হয়তো বা তারকা। আর যেহেতু মোটর ব্লগিং করছেন, এটা অনেক সাহসিকতার একটা কাজ, এবং এই জায়গাতে আপনি এসেছেন। আপনার ব্লগিং গুলো আমি দেখলাম, যতগুলো ব্লগিং করেছেন এটা দুঃসাহসিকতার কাজ আসলে, এবং এটা ছেলেদের জন্য অনেক কঠিন হবে, চ্যালেঞ্জিং হবে। আর সেখানে আপনি একজন মেয়ে হয়ে যেটা করেছেন, আর আপনাকে দেখে অনেক তরুণ তরুণী ইন্সপায়ার্ড হবে যে মোটর ব্লগিং এ, এবং এভাবে বেরিয়ে যাওয়া বাড়ি থেকে সময় নিয়ে, আনলিমিটেড সময় নিয়ে তো আপনি বেরিয়ে যান, যেটা মনে হচ্ছে এটা ম্যানেজ করাটাও তো অনেক টাফ।
0: আমি বলবো আমার বাহন আমার স্বাধীনতা, আমি যেদিন থেকে আমার স্কুটারটা নিয়েছি সেদিন থেকে আমার স্বাধীনতাটা মনে হয় আমার হাতের মুঠোয় চলে আসে। সত্যি কথা বলতে আমি এমন একটা মেয়ে যে ভালো করে রাস্তা পার হতে পারতাম না, আর যেহেতু জব করি দ্যাটস দ্য প্রতিদিন আমাকে অফিসে আসতে হতো, তো পাবলিক ট্রান্সপোর্টে না অনেক হ্যারাসমেন্টের শিকার হতে হতো। তো আমি যেই সময়টা থেকে স্কুটার শিখেছি বা রাইডিং শিখেছি ওই সময় মেয়েদের খুব কম ছিল, তো সেই সময় মনে হতো যে না আমার একটা নিজস্ব বাহন দরকার। ধরেন সিএনজিতে বা সবসময় অফিস থেকে ট্রান্সপোর্ট পেতামও না, সেক্ষেত্রে দেখা যেত অনেক সময় নষ্ট হয়ে যেত, প্রতিদিন আমাকে 3-4 ঘন্টা মানে রাস্তায় কেটে যেত, এবং অনেক হ্যারাসমেন্টের শিকার হতে হতো। একটা ছোট্ট স্টোরি শেয়ার করি, আমি একদিন আসতেছিলাম অফিসে, তো এক হেল্পার আমাকে হচ্ছে ধরে ওঠাচ্ছে, কিন্তু বাসটা কিন্তু থামানো, আমাকে ধরে ওঠানোর কোনো মানে হয় না, তো বুঝলাম যে তার ইন্টেনশনই খারাপ ছিল। তো আমি ভাবলাম যে সে যদি নামানোর সময় আমাকে এভাবে করে তাহলে বুঝবো যে না সে আসলে ওর উদ্দেশ্য খারাপ। ঠিক তাই বাসটা থেমেছে, আমি কিন্তু আমি এমন না যে অথর্ব আমি নামতে পারছি না, সে আমাকে ধরে একটা ব্যাড টাচ করে নামালো। তখন আমি না আসলে খুব খারাপ লেগেছে, এবং আমি ওই সময়টা না রাগটা কন্ট্রোল করতে পারি না, আমি ওকে একটা থাপ্পড় দিয়ে ফেলছি। মানে আমি লাইফে কিন্তু কখনো কারোর সাথে উচ্চবাচ্য কথাও বলতে পারি না, সেই মানুষটা ভিতর থেকে এত একটা মানে যন্ত্রণা কাজ করেছে, মানে ওই সময়টা আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না, মনে হলো মানে একটা থাপ্পড় দিয়ে। তখন আমি চিন্তা করলাম না আমার কিছু একটা করতে হবে, আমার এভাবে যাতায়াত করা সম্ভব নয়, প্রতিদিন সিএনজি বা অন্য কোন ট্রান্সপোর্টে আসলে এত খরচ করেও সম্ভব না। তো এরকম চিন্তা করতে করতে হলো বিভিন্ন জায়গায় ট্রাই করতাম যে আমাকে কি স্কুটার চালানো শেখানো যায় কিনা, তো অনেকে বলতো কি মেয়ে মানুষ পারবেন না, আর আমরা মেয়ে মানুষকে শেখাই না। তো এটা আমার মধ্যে একটা মানে খুব খারাপ মানে খুব কষ্ট লাগলো যে মেয়ে মানুষ মানে কথার প্রসঙ্গেই বলতেছে মেয়ে মানুষ, আমরা মেয়ে মানুষদের চালানো শেখাই না। তো এইভাবে ইয়ে করতে না মনে মনে অনেক কষ্ট, আমার জিত দিচ্ছে না আমার এই জিনিসটা করতেই হবে। তো এইভাবে একটা ড্রাইভিং স্কুল পেলাম,

0: ওরা মেয়েদের শেখায়, ওখানে ভর্তি হয়ে গেলাম। এটা কিন্তু আমি আমার ফ্যামিলিকে জানাই না আমি ভর্তি হচ্ছি।
1: আচ্ছা, তখন কি বিয়ে করেছিলেন?
0: না, তখন হচ্ছে বিয়ে হয় নাই।
1: জব শুরু করেছিলেন কোথায়?
0: জব শুরু করেছি
1: কোথায়?
0: না, চ্যানেলাই, আমার চ্যানেল।
1: এটাই ফার্স্ট জব? আচ্ছা,
0: তো হচ্ছে পরে আমার ইয়েতে, কারণ আম্মাকে বললে বলবে যে না, ছেলেরাই হাত পা ভেঙে ফেলে, আমার দরকার নাই, তোমার জবই করার দরকার নেই, তোমার চালানো শিখানো। তো নিজে নিজেই গেলাম, তো ব্যর্থ হচ্ছি, আমি চালাতে পারি না, মানে আমার খুব কষ্ট হবে, দিন রাত করে স্বপ্ন দেখি যে আমি কবে চালানো শিখবো। তো এরকম করতে করতে ওই সময়টা চলে গেল, হলো মোটামুটি একটু শিখলাম, তারপর ওখানে ই হলো, আর কেনা হয় নাই। তো হচ্ছে এরপর বিয়ে হওয়ার পরে আমার হাজবেন্ড বলতে, আচ্ছা ঠিক আছে, তোমার তো সমস্যা হচ্ছে, কি করবা? আমি দেখেন আমার তো অনেক সমস্যা হচ্ছে, একটা স্কুটার নিতে চাচ্ছি। পরে ওর সহযোগিতা, অফিস থেকে একটা লোন নিয়ে আমার কলিগরাই, কারণ যেহেতু ওই সময় আমি চালাতে পারি না, কিনে আমার অফিসে নিয়ে আসি। আমি এক মাস অফিসে রেখেছিলাম এবং প্রতিদিন একটু একটু করে চালাতাম, কিন্তু অনেকে বলতো কি তুমি তো ভালো করে রাস্তায় পার হতে পারো না, তুমি আবার স্কুটার চালাবো, ওইটাকে হাসাহাসি করতো অনেক কলিগরাই। তখন এটা আমার মনের মধ্যে আরো বেশি কষ্ট, না আমাকে এটা পারতেই হবে। তো এভাবে করতে করতে মানুষের হয়তো এক সপ্তাহের মধ্যে শিখে ফেলে, আমার সেটা হচ্ছে এক মাস সময় নিয়েছি রাস্তায় বের করতে। তো তারপরে এভাবে টুকটুক করতে করতে শেখা এবং চালানো, এবং পরে আম্মাকে বললাম যে, আমি তখন আম্মাকে একটা ছোট মিথ্যা কথা বলছি যে অফিস থেকে এটা দিয়েছে, আমার অফিস থেকে এটা চালাতেই হবে। তো আম্মু বলে আচ্ছা, তখন তো আর কিছু বলার নাই। তারপরে যখন এখন ভালো চালাই, এখন আম্মা অ্যাপ্রিসিয়েট করে, এবং আমার শাশুড়িও হয়তো প্রথম দিকে ওইভাবে ইয়ে করে নাই, কিন্তু পরে উনি খুব আমাকে সাপোর্ট দিয়েছে। কারণ এখানে একটা ছোট স্টোরি শেয়ার করি, আমার করোনাকালীন সময়ে আমার হাজবেন্ডের করোনার লক্ষণ দেখা দিল। তো করোনার সময় না আসলে কোন ট্রান্সপোর্ট পাওয়া যাচ্ছিল না, কিছু পাওয়া যাচ্ছিল না, তো সবাই টেনশনে পড়ে গেছে। তো আমি বললাম যে ঠিক আছে, সমস্যা নেই, ওকে স্কুটারে করে মামি নিয়ে যাই। হাসা শুধু তুমি নিয়ে যাবা? আমি হ্যাঁ নিয়ে যাবো, সমস্যা কি? তো আমার হাজবেন্ডকে পিছনে নিয়ে স্কুটারে নিয়ে হসপিটালে নিয়ে গেলাম, এবং ওকে ট্রিটমেন্ট করার জন্য হসপিটালে যতদিন যাতায়াত করতে হয়েছে আমি আমার স্কুটারে নিয়ে গেছি। এরপর থেকে আমার শ্বশুর বাড়িতে আমার শাশুড়ি যখন বলে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ওকে নিয়ে যাবো, ওকে মাঝে মাঝে আমি অফিসে ড্রপ করি। এটাও আমার জন্য একটা
1: পাওয়া। অফিস কোথায় ভাইয়া?
0: ওর হচ্ছে বেলি রোডে।
1: আচ্ছা, আপনার বাসা?
0: আমার হচ্ছে পুরনো ঢাকা।
1: কোথায়?
0: পুরনো ঢাকা, লক্ষ্মীবাজার। কিন্তু মেয়ে ছোট হওয়ার কারণে আমার আবার হচ্ছে আম্মার সঙ্গে থাকা হচ্ছে, আমি হচ্ছে যাত্রাবাড়ি।
1: আপনার ফার্স্ট জব তো এখানে, সেটা কত সালে?
0: আমি অনেকদিন যাবত আছি, আমার মানে পড়াশোনা থাকা অবস্থায় আমি হচ্ছে জবে ঢুকেছি, আমার অনার্স কমপ্লিট করার আগেই আমি জবে ঢুকেছি। আমি হলো 2012 সাল থেকে চ্যানেলে।
1: তার মানে আপনার প্রায় 14 বছর
0: হয়ে গেছে।
1: অনেকদিন। ফার্স্ট জবে মানে ইয়েটা কি ছিল, আপনার অনুভূতিটা কেমন ছিল?
0: যখন চ্যানেলে আসছি আমার তো মনে হচ্ছে আমার স্বর্গে আমি বসবাস করছি, কারণ আমার ছোটবেলা থেকে মিডিয়ার প্রতি একটা
1: জবটা কিভাবে হলো?
0: আমার এক বড় ভাই ছিল, তো উনি বলতেছে যে মার্কেটিং এ হচ্ছে আমি আরেকটা মার্কেটিং এ যাবো, মাছরাঙায় ভাইয়া চলে যাবে। তো বলে তুই কি করবি? আমি কি পারবো? কি বলেন? বলে আচ্ছা না, তুই অ্যাপ্লাই কর। তো অ্যাপ্লাই করলাম, আমার স্যার ছিলেন এশেরুল হক স্যার, তো আমাদের ডিপার্টমেন্টের কথা যে কোনো মেয়ে নেওয়া যাবে না, সব ছেলে। তো আমরাও তো বলি 7 ভাই আর আমি হচ্ছে একটা মেয়ে, 7 ভাই চম্পা হিসাবেই হচ্ছে আমরা একটা সময় ইয়ে করেছি। তো স্যার আমাকে কথা বললো, ইন্টারভিউ নিলো, তখন বললো না ঠিক আছে নেওয়া যায়। তো স্যারের ইয়েতে ইন্টারভিউ দিয়ে এভাবে আসলে চ্যানেলে আসা। তবে এখানে ওই যে বললাম না, সবাই বলছে না মেয়ে কলিগ নেওয়া যাবে না,
1: তখন আপনার অনুভূতিটা অনেক ভালো ছিল,
0: অনেক ভালো ছিল।
1: আপনার আগে থেকে আপনার একটা লক্ষ্য ছিল আমি মিডিয়াতে কাজ করব, সেক্ষেত্রে আপনার ফার্স্ট জবটা মিডিয়াতেই হয়েছে, তাহলে এটা আপনার ড্রিম জবই বলা যায়।
0: না, ফার্স্ট জব আমার মিডিয়াতে না, আমি পথ শিশুদের স্কুলে টিচার, যখন আমি হচ্ছে ইন্টার পাস করার পরে আমার আমার যে জিনিসটা ছিল, আমার অনেক ফ্রেন্ড সার্কেলকে দেখেছি যে আমি ম্যাট্রিকের পর থেকে টিউশনই করেছি, যে আমার একটা যে আমি কিছু একটা করতে হবে, এমন না যে আমার না করলে আমার চলবে না, কিন্তু আমার ভালো লাগতো। তারপর ইন্টারের পর থেকে আমি আবার যে কর্মজীবী বাচ্চাদের একটি স্কুল ছিল সেখানে পড়িয়েছি, এরপরে হচ্ছে
1: এটা হচ্ছে আসলে ভিতর থেকে যে এনার্জিটা আপনার সেটা আছে, এটা আসতে হবে, থাকতে হবে ভিতরে, কারণ এটা থাকলে আপনি কিছু একটা করছেন, এটাই কিন্তু দরকার আমার মনে হচ্ছে। এটা আপনার মধ্যে আছে, আপনি যতটা স্বতঃস্ফূর্ত সেটা মানে আপনার কাজে বোঝা যাচ্ছে।
0: কারণ আমাদের ওই সময়ে আমার অনেক ফ্রেন্ড সার্কেল দেখেছি আড্ডা দিচ্ছে বা ইয়ে করছে, কিন্তু আমি ওই সময় থেকে টিউশনই করেছি, আমি কর্মজীবী বাচ্চাদের স্কুলে পড়িয়েছি। এবং মজার বিষয়, ওটা একটা হচ্ছে সংস্থা এনজিও ছিল, তো ওদের হচ্ছে সবচেয়ে বেশি স্টুডেন্ট আমার ক্লাসে থাকতো। তো দেশে বাইরে থেকে ভিজিটর আসলেও আমাকে কখনো বলতে হতো না যে ভিজিটর আসতেছে, কারণ আমার ক্লাসের সবচেয়ে মানে অত শিশু বাচ্চাদের নিয়ে কাজ করা কিন্তু অনেক সো টাফ, কিন্তু দেখা গেছে অন্য স্কুল থেকে আমার স্কুলে এসে বাচ্চারা বসেছিল। তো এটাই
1: প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো মার্কেটিং, যেমন মিডিয়া মার্কেটিং টোটালি আলাদা। এই মার্কেটিং গুলো দেখা যাচ্ছে যে এমন কিছু মার্কেটিং হয় যে আমি প্রতিষ্ঠানের জন্য মার্কেটিং করছি, কিন্তু আমি যদি এই প্রতিষ্ঠান চেঞ্জ করি আমার মার্কেটিং কিন্তু আমার সঙ্গে চলে যায়,
0: চলে যায়, রাইট? কারণ সম্পর্ক বিল্ড আপ থাকে কিন্তু আমার সঙ্গেই,
1: হ্যাঁ,
0: সো আমি যেখানে যাবো সেখানে হলো চলে যাবে সেটাই। আর ওই যে ওই জবটাও আমাকে কাজে দিয়েছে মার্কেটিং, কারণ একদম রুট পর্যায়ে মানুষের সঙ্গে মিশতে, মিশে যাওয়া, আমাকে
1: পথ শিশু ওই শিক্ষা যেটা আপনার ছিল মানে ওখানে টিচিং,
0: কারণ তাদের বাবা মাকে বোঝানো কিন্তু সো টাফ, পড়াশোনা করছে কিন্তু কাজ করতেছে এটা ভালো, বরঞ্চ টাকা আসতেছে, পড়াশোনা করতে হবে।
1: ওই জায়গাতে, হ্যাঁ, ওই জায়গাতে আপনার কি কি চ্যালেঞ্জ ছিল তাদেরকে পড়ানোর বা তাদেরকে স্কুলে নিয়ে আসার?
0: ওই যে ওদের যেমন কাঁচা টাকা, কাজে গেলেই হলো টাকা।
1: আচ্ছা, ওরা পড়তে আসলে কি টাকা পেত?
0: না, টাকা পেত না।
1: আচ্ছা,
0: কিন্তু একটা সময় পরে তার কাজ করতে পারতো, কিন্তু পড়াশোনাটা করলে ওর একটা ভালো পরিবেশ, অনেক কিছু জানতে পারছে, এই যে ছোটখাটো হিসাব নিকাশ রাখা, মানে এটা ওর ফ্যামিলিকে বোঝানো যে দেখেন ও তো কাজ করবে কিন্তু তারও কিন্তু একটা শিক্ষার দরকার আছে, ন্যূনতম তার নামটা লেখা বা হিসাব করা বা সবকিছু একটা বিষয় আছে। তো সেই ক্ষেত্রে আসলে রুট পর্যায়ে যাওয়া এবং তারা কিরকম ফ্যামিলি সেটা তো জানেনি, তো সেখান থেকে ওদেরকে নিয়ে আসা এবং ক্লাস করানো, এটা আসলে সো টাফ, ধরে রাখা ওইসব পথ শিশু বাচ্চাদের।
1: ওখান থেকে আপনি কি কি নিয়ে আসলেন এখানে? ওখানে যে আপনি যে ম্যানেজমেন্ট করলেন আপনার নিজের মধ্যে দিয়ে, আর এখানে এসে ওইটা কি কি কাজে লাগলো?
0: মানুষের সঙ্গে মিশতে পারা, মানুষের ভিতরে ঢুকতে পারা, সে কি চাচ্ছে, কিভাবে চাচ্ছে, কিভাবে তাকে ডেলিভারি করতে হবে বা তার চাওয়াটা কি, মানে সবকিছু মিলে মানুষটাকে, মানুষকে বোঝা, মার্কেটিং এর বিষয়টা কিন্তু আপনার পুরোদমে ভিতরে ঢুকে যেতে হবে,
1: মানসিক ব্যাপারগুলো চিন্তা করতে হবে,
0: করতে হবে যে সে কি চাচ্ছে, আমার ক্লায়েন্ট কি চাচ্ছে, কিভাবে তাকে ভালোভাবে কাজটা দেওয়া যায় বা সে কিভাবে চাচ্ছে।
1: প্রথম কি মানে কাকে হ্যান্ডেল করলেন, কোন ক্লায়েন্ট হ্যান্ডেল করলেন, সেটা কেমন ছিল, সাকসেসফুল ছিল?
0: সাকসেসফুল ছিল অর্থে আমার মেইনলি হলো বিলিং সাইডটা কাজ করতে হয়, তো সেটাও আমার অনেক একটা মনোযোগ সহকারে এবং সুন্দরভাবে কাজটা করতে হয়, কারণ একটু ভুল হলে একটা জিরোর জায়গা দুটো জিরো হয়ে গেলে অনেক অ্যামাউন্টের ব্যাপার, সেই ক্ষেত্রে আমাকে অনেক মাথা ঠান্ডা করে কাজ করতে হয়, তো সেই যে অবশ্যই অনেক চ্যালেঞ্জের একটা ব্যাপার।
1: আপনি নিজে কি কখনো আপনার ক্লায়েন্ট হ্যান্ডেল করেছেন?
0: হ্যাঁ, ক্লায়েন্ট হ্যান্ডেল করা হয়েছে।
1: সেই এক্সপিরিয়েন্স গুলো কেমন?
0: হ্যাঁ, ভালো আসলে, না একদিক থেকে ভালো হয়েছে, চ্যানেল আই হওয়াতে এটা একটা ব্র্যান্ড, তো দেখা যায় যে সেইভাবে আমাদের কষ্টটা করতে হয় না, কারণ হচ্ছে ব্র্যান্ড ভ্যালু একটা রয়েছে, আর সেই সময় তো হচ্ছে হাতে কোনা কয়েকটা চ্যানেল ছিল, এখন তো অনেক চ্যানেল, এখন বরঞ্চ চ্যালেঞ্জটা অন্যরকম আগের থেকে, তো সব মিলে ভালোই লাগে, আর মার্কেটিং জবটাই হচ্ছে চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ নিতে পারলেই মজা।
1: আর কি কি চ্যালেঞ্জ আপনি নিয়েছেন যেগুলো আপনার আপনি এনজয় করেছেন?
0: যেমন ওদের হয়তো বা চিন্তাধারা যে না আমরা বিজ্ঞাপনটা এখানে দিব না, এখানে চাইতে ওখানে দিলেই হবে, কিন্তু আমি যে তাকে ম্যানেজ করে সে তো এই বিজ্ঞাপনে ইনভলভ হয়েছে, বরঞ্চ আরো ব্র্যান্ডিং গুলোতে ইনভলভ হয়ে গেছে, তার কিন্তু ইচ্ছাই ছিল না যে সেখানে ইনভেস্টমেন্ট করবে, কিন্তু সে যেখানে ইনভেস্টমেন্ট করেছে এটা হচ্ছে বড় চ্যালেঞ্জ, যে সেখানে নাটাকে কিভাবে হ্যাক করতে হয় এটা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
1: আচ্ছা, এরকম কতগুলো আপনি হ্যান্ডেল করেছেন?
0: হ্যাঁ, এরকম অনেক করা হয়েছে।
1: আচ্ছা, আর আপনার ব্যাড এক্সপিরিয়েন্স কি ধরনের আছে এই মার্কেটিং এ কাজ করতে গিয়ে? কারণ হচ্ছে পাবলিক রিলেশনশিপ তৈরি করা এবং পাবলিক ফেস করার অনেক ধরনের মানে আউটবর্ন চ্যালেঞ্জ ফেস করাই হচ্ছে মার্কেটিং পিপলদের কাজ, তো এই জায়গাতে ব্যাড এক্সপিরিয়েন্স হবে এটা খুবই স্বাভাবিক। এই ধরনের ব্যাড এক্সপিরিয়েন্স গুলো কেমন ব্যাড এক্সপিরিয়েন্স হয়েছে এবং এগুলো কিভাবে ফেস করেছেন, পার্সোনালি ফেস করেছেন কিভাবে? অফিস ব্যাকআপ তো আছেই, এছাড়াও পার্সোনালি কিভাবে আপনি ফেস করেছেন? এটা কিন্তু এই চ্যালেঞ্জগুলো কিন্তু জবের সঙ্গে রিলেটেড, জবকে টিকিয়ে রাখার জন্য আমাকে চ্যালেঞ্জ ফেস করতে হবে।
0: ওই যে ফিমেল হিসাবে তো বিভিন্ন সময় বিভিন্ন প্রতিবন্ধকতা আসে, কিন্তু আপনি কিভাবে ওটাকে নিচ্ছেন এবং আপনি কিভাবে প্রোটেক্ট করছেন সেটা একান্ত আপনি নিজের ব্যাপার।
1: আমি জেন্ডার ইস্যু বাদই দিলাম, এখন আমি যে ইস্যুতে যাচ্ছি সেটা হচ্ছে আপনার যে আমাকে এই কাজটা বের করে আনতে হবে এখান থেকে, আমি চাচ্ছি যে এই কোম্পানির সঙ্গে আমরা একটা রিলেশনশিপ তৈরি করি, ওই জায়গাতে কিন্তু ওরা কোনোভাবেই আপনার আপনি তাকে কনফিগ করতে পারছেন না কোনোভাবে। এই জায়গাতে আপনি কিভাবে ফাইনালি সাকসেসফুল হলেন?
0: প্রেজেন্টেশনটা সুন্দরভাবে দিতে হবে এবং আপনি তারা কি চাচ্ছে, তারা কিভাবে হলে তাদেরও লাভ হবে, নিশ্চয়ই আমাকে এখানে বিজ্ঞাপন দিবে, তাদের তো একটা প্রফিটের ব্যাপার আছে, তো সেই জিনিসটা ওদেরভাবেই বুঝিয়ে আসলে নিয়ে আসতে হয়। সেক্ষেত্রে হ্যাঁ আছে, কিন্তু সেক্ষেত্রে বললাম না যে আমাদের ব্র্যান্ডিং এর একটা ব্যাপার আছে, চ্যানেল একটা ব্র্যান্ডিং, প্লাস যদি বস ভালো হয় সেখানকার কাজটা কিন্তু অনেক সহজ হয়ে যায়। আলহামদুলিল্লাহ আমাদের বস অনেক ভালো, শেরুলক স্যার, ওনার আন্ডারে আমি কাজ করতে পেরে অনেক কৃতজ্ঞ। যে আমার মাতৃত্বকালীন সময় স্যার আমাকে যেভাবে সাপোর্ট দিয়েছে, আসলে আমার এখন কান্না পাচ্ছে যে অনেক সময় বাহিরে ওটা আমার ইফেক্ট পড়ে না, কিন্তু অনেক সময় অনেক কলিকরা আমাকে অনেক কথা শুনিয়েছে, আমি আসলে ইমোশনাল হয়ে যাচ্ছি। তো সেক্ষেত্রে স্যার আমাকে অনেক হেল্প করেছে। আমার মার্কেটে যতটা না আমার জন্য প্রবলেম হয়েছে, অনেক সময় অনেক কলিগরা আছে যে 6 মাস তুমি কেন ছুটি কাটাবা, মানে হ্যাঁ স্যার কেন ওকে 6 মাস ছুটি দিই, একটা নর্মাল একটা গার্মেন্টস করেও কিন্তু হচ্ছে ছুটিটা পাচ্ছে, মানে আমার হায়ার যে বসরা আছে তাদের ওটা ইয়ে না, কিন্তু দেখা গেছে অনেক কলিগরাই আছে। আমি পরে শুনেছি যে হ্যাঁ আমরা তো কৃতিত্বকালীন ছুটি 15 দিন কাটাইছি, ও কেন 6 মাস কাটাবে, এটা মানে একটা কষ্টের একটা জায়গা।
1: এই জায়গাতে এইভাবে কম্পেয়ার করাটা আসলে ঠিক হয়নি ওদের, কিন্তু আপনার
0: আবার না এইতে আবার অনেকেই আছে অনেক বেশি তাকে আমাকে আরো বেশি সাপোর্ট করছে, যে পজিটিভ নেগেটিভ দুটো দিকই রয়েছে, এবং আমার অনেক কলিগরা আছে আমাকে অনেক সাপোর্ট করে প্রত্যেকটা ক্ষেত্রে।
1: না যদি সাপোর্ট নাই করতে তাহলে আমার মনে হয়
0: টিকে থাকাটা পসিবল না। তবে আমি আবারো ধন্যবাদ জানাচ্ছি আমার বসকে, স্যার খুবই ভালো মানুষ এবং খুবই সাপোর্টিভ একটা মানুষ। বস ভালো হলে না আসলে কোনো কাজই আসলে কষ্টে থাকে না, তখন দেখা যায় যে বাইরের কষ্টটা তখন বিলীন হয়ে যায় যে বস তোমাকে সাপোর্ট করছে, আচ্ছা ঠিক আছে এটা হয় না লিমা পরবর্তীতে তুমি ইয়ে করবা, আচ্ছা সমস্যা নেই তোমাকে হ্যান্ডেল করতে হবে না, ও এটা হ্যান্ডেল করো, এভাবে আসলে একটা।
1: আপনার মেন্টর কে?
0: আমার মেন্টর হচ্ছে আমার এশারুল হক স্যার, উনি খুবই অনেস্ট একটা মানুষ, খুবই ভালো একজন মানুষ। তো স্যারের কাছ থেকে অনেক কিছু শিখেছি এবং মানুষকে সম্মান করতে হয় কিভাবে, এবং মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে হয় কিভাবে, এবং কিভাবে অনেস্ট থাকা যায়, এই জিনিসগুলো স্যারের কাছ থেকে শিখতে পেরেছি। আলহামদুলিল্লাহ স্যারের আন্ডারে কাজ করতে পেরেছি।
1: যদি আপনার এখন একটা অফার আসে যে আপনাকে মিডিয়া ছেড়ে দিতে হচ্ছে, আপনি খুব ভালো অফার পেলেন মিডিয়া ছাড়া অন্য একটা প্রতিষ্ঠান ধরে FMCG কোম্পানিতে, সেখানে আপনার পেমেন্ট খুব ভালো, ফেসিলিটিস অনেক ভালো, আপনাকে ফুল টাইম কার্ড দিবে, আপনি কি করবেন?
0: ভাইয়া আমার এরকম অনেক অফার আসে আলহামদুলিল্লাহ, কিন্তু আমি যাই নাই, আমি যে স্যালারি পাই 3 গুণ স্যালারি দিয়ে অফার আসছে এবং ইভেন এখন পর্যন্ত আসে, কিন্তু এখানে যে স্বাধীনতা, এখানে যে কাজের একটা পরিবেশ, একটা ভালো লাগা, আপনি বলছেন 2012 থেকে আমি স্টিল নাও এখনো এখানে জব করতেছি,
1: তাহলে এটা লং টার্ম বেনিফিটটা কি? আপনি যা আছেন ফাইনান্সিয়াল বেনিফিটটা আপনি নিতে চাচ্ছেন না?
0: ওই যে মেন্টাল যে একটা স্যাটিসফ্যাকশন, আমি তো শুধুমাত্র হচ্ছে এখন শুধু চ্যানেলাই কর্মরত আছি তা নয়, আমি কি তখন বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গেও কাজ করি, আমি যেহেতু স্কুটার নিয়ে কাজ করছি, তো এই সাপোর্টটা আমি মনে হয় না অন্য কোথাও পাবো। আর আমাদের তো ধরেন মার্কেটে ওইভাবে দৌড়াতে হয় না, কিন্তু অন্য কোথাও গেলে আপনার ধরেন অনেক মানে অফিসে এসেই জব কার্ডটা জমা দিয়েই আবার হচ্ছে আপনাকে মার্কেটে বের হতে হবে, কিন্তু সেটা আমাদের নাই, তো এই দিক দিয়ে তো আলহামদুলিল্লাহ অনেক ভালো। আর ওই যে বললাম না পরিবেশ, স্যার স্যার যতদিন আছে আমি মনে হয় না চ্যানেলাই ছাড়বো, আছি আমি ও চ্যানেল।
1: তার মানে আপনার এখানে হচ্ছে যে সুপিরিয়র আছেন, সুপারিনটেনডেন্ট আছেন বা আপনার বস আছেন, ওনার একটা ব্লেসিং আছে, আপনার প্রতিষ্ঠান তার একটা ব্লেসিং আছে, তার রুলস পলিসিস এইগুলো ভালো আছে, আর আপনার একটা স্যাটিসফ্যাকশন আছে, এবং আপনি আপনার পেরিফেরিটা এমনভাবে তৈরি করেছেন, আপনার আদার অ্যাক্টিভিটিসগুলো এমনভাবে এটার সঙ্গে আপনি রিলেট করেছেন যে সব মিলিয়ে আপনি একটা কমফোর্ট জোনে আছেন।
0: আসলে চ্যানেলে যারা একবার ওটা ইনভলভ হয় তার মনে আর বের হতে পারে না। আমাদের সাগর স্যার, সিরাজ স্যার ওনারা অনেক ভালো, আসলেই ভালো, অন্য সব চ্যানেলের সাথে তুলনা করতে চাই না, ওনারা আসলে অন্যরকম একজন মানুষ।
1: আচ্ছা,
0: ওনাদের কারণেই আসলে হচ্ছে একবার যারা চ্যানেলে ঢোকে আমার মনে হয় না মানে জব ছাড়ে, থেকে যায়, আমাদের যারা আছে কলিগরা প্রথম থেকেই আছে।
1: মিডিয়াতে যদি অফার আসে এর চেয়ে ভালো, অনেক ভালো অফার আসে অন্য মিডিয়াতে?
0: অন্য মিডিয়া থেকে অফার আসছে এবং স্টিল নাও আসতেছে, কিন্তু ওই যে বললাম না, আসলে আমার ভালো লাগার একটা জায়গা। আর আমি হচ্ছে দেখা যায় যে ছুটি ছাটার ব্যাপারটা যেমন থাকে অন্য জায়গায়, যেমন এখানে কিন্তু ইচ্ছে করলে ওই ছুটিগুলো নেওয়া যায়। যেমন আমি কিছু মোটর ব্লগ করি, মাঝে মধ্যে কিন্তু আমি ব্লগ করার জন্য চলে যাই। তো সেক্ষেত্রে এই যে একটা সাপোর্ট বা একজন আরেকজনকে, আচ্ছা ঠিক আছে ও ছুটিতে আছে আমি ওর কাজটা করে দিই, তো এই যে একটা সাপোর্ট এটা অন্য কোথাও পাওয়া যাবে না, যেটা আমি আমার জায়গায় পাচ্ছি।
1: এটা কি সব তরুণীরা এরকম পাচ্ছে বা পাবে?
0: শুধু তরুণী না, আমাদের এখানে যারাই আছে, আমাদের আরো যারা সিনিয়র ভাই ব্রাদার্স যারা আছে, তারাও বেশ রিল্যাক্সের সঙ্গেই এখানে একটা জব করতে পারছে। দ্যাটস ওয়াই হচ্ছে ভালো অপরচুনিটি পেলেও অনেকে যাচ্ছে না।
1: তাহলে কেউ যদি আপনার মিডিয়াকে চিন্তা করে বা এটা টার্গেট করে যদি তার পড়াশোনা করে, সেটা কেমন হবে?
0: হ্যাঁ, অবশ্যই ভালো হবে।
1: তাদেরকে আপনি কি বলতে চান?
0: আমি বলবো যে মিডিয়া জব একটা চ্যালেঞ্জের জব এবং খুব আনন্দের একটা জায়গা। আমি তো বলি মাঝে মাঝে আমরা পিকনিক করতেছি এরকম আর কি, ভালোই লাগে। মানে অফিসের পরিবেশটা অন্য সব কর্পোরেট অফিসের তুলনায় মিডিয়া জবের যে অফিসের যে আবহাওয়াটা, আশেপাশে যে এটা, ওটা অন্যরকম থাকে, যেটা অন্য কোথাও পাওয়া যাবে না। এই সবাই হাসি আড্ডার মধ্যেই কিন্তু কাজ করছে, এমন না যে কাজ করছে না, কারণ আমরা কাজ করলেই তো টাকা আসবে। মার্কেটিং এ যারা আছে,
1: তার মানে হচ্ছে যান্ত্রিক না কিছু,
0: না যান্ত্রিক না,
1: লাইভলিনেসটা কাজ করে।
0: এখানে আপনার চ্যালেঞ্জ থাকবে কিন্তু আপনি খুব এনজয় করে কাজটা করতে পারবেন।
1: সেই জন্য হচ্ছে পরিবেশটা অনেকটা জীবন্ত মনে হয়,
0: জীবন্ত মনে হয়, বোরিং লাগবে না। মানে আপনি কাজ করে বাসায় যাচ্ছেন, বোরিংনেস নিয়ে যাবে না। এটা আমার আমার যতটুকু মনে হয় যে, মানে অনেকে থাকে না যে কাজ করছি অনেক স্যালারি কিন্তু লাইফ হেল হয়ে যাচ্ছে, বাসায় যেয়ে টেনশন করতে হচ্ছে আমার এটা করতে হবে ওটা করতে হবে, বাসায় যেয়ে। আমরা তো মানে অফিস থেকে যাওয়ার মানে অফিসের কাজ শেষ, বাসায় আবার বাসা থেকে যখন অফিসে আসতে পুরোদমে কাজ করছি এইরকম। আমি বলবো যে অবশ্যই মিডিয়া জবে আপনারা চলে আসেন, যারা এই ইয়েতে এনজয় করবেন, অনেক কিছু করার আছে।
1: যদি আপনার এই ট্র্যাকে কেউ আসতে চায়, তাদেরকে কি পড়াশোনা করতে হবে?
0: এখন তো দেখা যায় যে আমারই যেটা, আমি কিন্তু পলিটিক্যাল সায়েন্সে ছিলাম,
1: কাজ করছেন
0: মার্কেটিং এ কাজ করছি, আমাদের আসলে দেশে আসলে ওইভাবে এটা হয় না, কিন্তু ওই রিলেটেড মার্কেটিং এর উপর পড়াশোনা করে আসলেই ভালো হয়। কিন্তু আমাদের দেখা যাচ্ছে কি পলিটিক্যাল সায়েন্স করছে কিন্তু জব করছি আমরা ব্যাংকে এখন। আর দেখা যাচ্ছে কি, মানে আমরা কর্মের জায়গায় এসেই কিন্তু অভিজ্ঞতাটা অর্জন করছি, তারপরে কিন্তু কাজে অংশগ্রহণ করতে পারছি।
1: এটা কি আপনাকে কখনো এমন ফিল হয়েছে যে আমি পলিটিক্যাল সায়েন্সে পড়াশোনা করেছি কিন্তু আমাকে মিডিয়া মার্কেটিং নিয়ে কাজ করতে হচ্ছে, এখানে আমি কিছু সমস্যায় পড়ছি, এরকম কিছু মনে হয়েছে?
0: না, টুকটাক তো সমস্যায় পড়তে হবে, কিন্তু ওই যে চ্যালেঞ্জ, যদি তার মন মানসিকতা থাকে যে আমি মিডিয়াতে জব করব বা এই চ্যালেঞ্জটা গ্রহণ করব, তার জন্য সমস্যা
1: শেখার অদম্য ইচ্ছা থাকতে হবে, তখন আপনি শিখে যাবেন এবং এনজয় করবেন বিষয়টা। আচ্ছা, এখান থেকে আপনি মোটর ব্লগিং করেন কিভাবে, এই জবের জব ম্যানেজ করে বা বাসা ম্যানেজ করে?
0: নর্মালি তো আমি অফিস টু বাসা, বাসা টু অফিস, আমার প্রতিদিন 50+ kilo রাইড করতে হয়। তো ওই সময় আমার হচ্ছে ক্যামেরা লাগানো থাকে, সেই সময় হচ্ছে রাইডিং অবস্থায় ভিডিও করি। আর আমি নর্মালি আমার জ্বর, ঠান্ডা, কাশি, যত কিছু হোক না কেন আমি অফিস মিস করি না, শুধুমাত্র ছুটিগুলো রাখি আমি যখন ট্যুরে যাব সেই জন্য। আমার দেখাচ্ছে অনেক জ্বর, জ্বর নিয়েও আমি অফিস করতেছি, কারণ আমার ছুটিগুলো রেখে দিই, জমা করে রাখি, আমার সুবিধা মতো আমি আমি ট্যুরের জন্য চলে যাই। আর নর্মালি হচ্ছে আমি ডে লং ট্যুর দিয়ে থাকি, আমি হলো সর্বোচ্চ 754 kilo একদিনে রাইড করি,
1: একদিনে
0: সর্বোচ্চ 754 kilo। এবং বাংলাদেশের মোটামুটি সব জায়গায় আমার ট্যুর দেওয়া হয়েছে, টেকনাফ টু তেঁতুলিয়া,
1: আচ্ছা,
0: আমার রাইড করা হয়েছে টেকনাফ টু তেঁতুলিয়া, এবং আমার হাজবেন্ডকে পিছনে পিলিয়ন করে কিন্তু আমি রাইড করি,
1: তাই দুজন একসঙ্গে?
0: হ্যাঁ, ও কিন্তু হচ্ছে স্কুটার বাইক এসব চালাতে জানে না, বাট সে কিন্তু বেস্ট পিলিয়ন আমার। আমি যদি নাইট স্টে করি সেক্ষেত্রে আমার হাজবেন্ডকে সঙ্গে করে নিয়েছে। আর ডে লং ট্যুর হলে ঢাকায় ব্যাক করে তখন আর ওকে
1: প্যারা দিই। সলো ট্যুর হয়?
0: সলো ট্যুর হয়,
1: আচ্ছা।
0: আমি গ্রুপে ট্যুর খুব কম দিই, আমার হচ্ছে আমি আমার যেমন হচ্ছে অনেক সময় ক্যামেরার জন্য বা ড্রোন এর জন্য আমার এক দুইজন আমার সঙ্গে থাকে।
1: আচ্ছা,
0: আর হচ্ছে আমার ট্যুর গুলো অনেক চ্যালেঞ্জিং।
1: কতদিন পর পর ট্যুর করেন আপনি?
0: এটা ঠিক নেই, মাসে দেখা যায় একটা ট্যুর থাকে, শুক্রবার থাকে, সরকারি ছুটি থাকে, তো মাসে দেখা যায় এক দুটো তো আমার থাকে, দুটো তিনটেও হয়ে যায় অনেক সময়।
1: এই ট্যুর গুলো থেকে আপনাকে কোনো রেভিনিউ আসছে?
0: এখন আসে, বাট রিভিনিউর আশাই আমি আসলে করি না। আমার ভালো লাগে, আমার শান্তি, প্রশান্তি। আমার আমার অনেক সময় কি হয়, কাজ করতে করতে যখন বোরিং হয়ে যায়, আমার হাজবেন্ড বলে যাও তুমি একটা ট্যুর দিয়ে আসো, তাহলে তোমার মাথা ঠান্ডা হবে। আমার এখন এমন অবস্থা হয়েছে, ট্যুর না দিলাম আমার মাথা ঠান্ডাই থাকে না।
1: কোথায় কোথায় আপনার ট্যুর করতে বেশি ভালো, কোন ধরনের এরিয়াতে?
0: আমার হচ্ছে লাস্ট আমি খাগড়াছড়ি, খাগড়াছড়ির সকল থানা উপজেলা আমার শেষ হচ্ছে হচ্ছে আমার বান্দরবনের ওই দিকটায়, কেওকরডাং আমি আমার হাজবেন্ডকে নিয়ে গেছি। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে স্কুটার দিয়ে যে পাহাড় পর্বত এবং বিভিন্ন জায়গায় যাওয়া যায়,
1: এটা তো অ্যাপ্রোপ্রিয়েট না,
0: সেটা হচ্ছে আমি এই ধারণাটা চেঞ্জ করতে পেরেছি। কারণ হচ্ছে কি, অনেক সময় ছেলেরা ট্যুর করলে না ওইটা ওইভাবে ফোকাস হয় না, কিন্তু একজন ফিমেল হয়ে যখন আমি রাইড করছি বা আমি খুব সুন্দর করে স্টোরি আকারে আমি পোস্ট করি, তো দেখা যায় যে এটা অনেকে চোখে এসেছে। এবং স্কুটার নিয়ে আল্লাহ এত দূর যাওয়া যায়, এখন অনেকেই যায় এবং এটা আমার কাছে অনেক ভালো লাগে। এবং অনেক বাইকাররা রয়েছে আমাকে, বিশেষ করে ছেলেরা কিন্তু মেয়েদের বুদ্ধি নিতে চায় না, যে মেয়েদের বুদ্ধি হাঁটুর নিচে থাকে, কিন্তু আমি ট্যুর দেওয়ার পর যখন স্টোরিগুলো শেয়ার করি, অনেক বাইকার ভাইয়ারা রয়েছে বলে আপু আমরা এই জায়গাটা যেতে চাচ্ছি, কিভাবে গেলে ভালো হবে বা এখানে কি যাওয়া যাবে, তো এই যে আমার কাছ থেকে নিচ্ছে পরামর্শ নিচ্ছে বা এবং যাচ্ছে, এটা অনেক ভালো লাগে। এবং অনেক আপুরা রয়েছে এখন অনেক জায়গায় যাচ্ছে, হ্যাঁ যেত কিন্তু ডে লং ট্যুর দিত না, কিন্তু এখন ডে লং ট্যুরও দিচ্ছে এবং স্কুটার দিয়ে এখন মেয়ে ছেলে বোধ আগে, আর কিছুদিন পর বাংলাদেশে বাইকের থেকে স্কুটারের সংখ্যা বেড়ে যাবে, এটা হবে।
1: কিন্তু আমাদের রাস্তার যে অবস্থা এই জায়গাগুলোতে, মানে আপনার স্কুটার নিয়ে তো অনেক রিস্কি, আপনি কি কোনো দুর্ঘটনার শিকার হয়েছেন?
0: আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত সেইভাবে হই নাই, তবে একবার থানচিতে আমার একটা ছোট দুর্ঘটনা ঘটেছিল, আমার হাজবেন্ড পিছনে ছিল। আর সিটিতে আলহামদুলিল্লাহ আসলে আমি এখন পর্যন্ত কোনো দুর্ঘটনার সম্মুখীন হই নাই। আর এটা যেহেতু একটা ইম্বালেন্স ভেহিকেল, সেটা আপনি যত ভালোই চালান না কেন দুর্ঘটনা হতেই পারে, কিন্তু এখন আপনার উপর ডিপেন্ড করছে আপনি কিভাবে চালাচ্ছেন, এটাকে আপনি কিভাবে কন্ট্রোল করছেন। আমারটা 155 সিসি, এটা হচ্ছে অ্যারোক্স, ইয়ামাহা অ্যারোক্স 155 সিসি, হ্যাঁ এটা R15 এর ইঞ্জিন দিয়ে। তো অনেকে বাইকাররা রয়েছে যে সামনে দিয়ে অনেক সময় স্কুটার চালা যাচ্ছি সাই করে চলে যাচ্ছে, যে স্কুটার চালায় খুব ভালো চালায় না, তো অনেক সময় আমার সাথে রেস করা ঠিক না, কিন্তু মাঝে মধ্যে আমিও ছেড়ে দেই না, আমিও ওদের সঙ্গে চালিয়ে যাই, তখন বলে অ্যাপ্রিসিয়েট করে না আপু এটা কোন ব্র্যান্ডের কোন স্কুটার চালাচ্ছেন আপনাকে ধরতেই পারছি না। আর মাঝে মাঝে আমি খুব মজা পাই, ধরেন পিছন থেকে হর্ন বাজাচ্ছে যেতে যাচ্ছে, তো হাতে ইশারা দিয়ে আছে যাও, হাতে ইশারা দিয়ে ওকে সামনে যেতে দিই, তারপরে আমিও টান দিয়ে দেখি, আমি টান দিয়ে সামনে চলে যাই, পরে খুঁজে পায় না, এটাও আমি খুব মজা পাই। যদিও আসলে আমি বলবো ওভার মানে স্পিডে রাইড না করাই ভালো, নিজের কন্ট্রোলে রাখাই ভালো। আর ওই যে আমার বাহন আমার স্বাধীনতা, আমার স্কুটার আমাকে স্বাধীনতা এনে দিয়েছে।
1: এই আপনার যে আপনি যে বিভিন্ন জায়গায় যাচ্ছেন, এটা বোরিং না লাগার একটা কারণ আছে আমার মনে হয়, যে এই যে আপনি বলেন আপনি স্বাধীন, দেখা গেল আপনি 20 কিলো রান করেছেন, বসলেন এক জায়গায় চা খেলেন, একটু গল্প করলেন, ওই জায়গাটা একটু দেখলেন, ওখানে একটু ছবি নিলেন বা ভিডিও নিলেন, ওখানে জায়গাটা বেশ সুন্দর, আশেপাশে একটু ঘুরে বেড়ালেন কি কি আছে দেখার মতো, সেটা আপনি ক্যামেরা বন্দি করলেন, তারপর আবার সেখান থেকে নতুন করে আবার আবার এমন হচ্ছে যে আপনি একটা জায়গা যাওয়ার উদ্দেশ্যে আপনি রওনা দিয়েছেন, মাঝপথে গিয়ে এমন একটা রাস্তা পছন্দ হলো ওইদিকে চলে গিয়েছেন।
0: হ্যাঁ আমার উদ্দেশ্যবিহীন ট্যুর হয়, একটা নির্দিষ্ট জায়গায় উদ্দেশ্য করে যাই না, আমার যখন যেটা মনে হলো এই রোডটা ভালো লাগছে আজকে চলে যাই এই রোডটায়। হচ্ছে আমাদের হচ্ছে আমি প্রায় সময় চকলেট সাথে রাখি, পাহাড়ি বাচ্চাদের চকলেট দিই বা ওদের স্কুলে ঢুকে যাই, এমনও কিছু স্কুল আছে যে পাহাড়ি অঞ্চল একদম ছোট স্কুল, আমি আমি ট্যুর করতে করতে দেখছি ওরা গান গাইতেছে, আমি কিন্তু স্কুটারটা রেখেই আমি চলে যাই, চলে যাই ওদের সঙ্গে কথা বলি, ওদের সঙ্গে গান গাই বা ওদের সঙ্গে আড্ডা দিই, চকলেট দিই, এটার মধ্যে যে কি শান্তি ভাইয়া, সিরিয়াসলি মানে আসলেই অনেক শান্তি। গত ট্যুরে আমি একটা স্কুলে গেলাম, দেখি মেয়েরা ফুটবল খেলতেছে, তো আমি আমার টুরমেটকে বললাম আমার এই স্কুলের ভিতরে যেতে হবে চলেন, তো আমি গেলাম, পরে আমি বলি তোমাদের সাথে ফুটবল খেলবো, মানে বিশ্বাস করেন মানে সহজ সরল এই বাচ্চাগুলো কি খুশি হয়েছে, এবং ওদের লাস্টে আমি চকলেট দিয়ে আসছি এবং ওরা এত ভালো ফুটবল খেলে আমার খুব ভালো লেগেছে, ছেলেরা দাঁড়িয়ে আছে মেয়েরা ফুটবল খেলতেছে, মানে এমন এমন কিছু অভিজ্ঞতা নিয়ে আসি সেটা আসলে অনেক ভালো লাগে, এবং ভিডিওগুলো ধারণ করে রাখি যাতে ভবিষ্যতে যখন আমি বয়স্ক হয়ে যাব, যখন হচ্ছে আমি চলাফেরা করতে পারবো, তখন আমার এই সুন্দর স্মৃতিগুলো আমাকে উজ্জীবিত করবে এবং আমি আমার ভিডিওগুলো দেখবো, দ্যাটস ওয়াই আমার আসলে ভিডিও করা। আর এটার পিছনে অবশ্য আমার অনেক দুর্ঘটনা ঘটতে পারতো, এবং আমার এক টুরমেট তোমাকে বলছে, আচ্ছা আপনি কি মেয়ে মানুষ? তো আমি একটু মানে টেনশনে পড়ে গেলাম, কেনই কথা বললো? বলে আমরা ওই জায়গায় যেতে ছেলেরা ভয় পাচ্ছি, সেখানে আপনি যেতে চাচ্ছেন পানছুরি, ওই জায়গাটা না যাওয়াই ভালো, ওই জায়গাটায় হচ্ছে বিচ্ছিন্নবাদীদের বেশ আনাগোনা। তো ওখানে আমি শুনেছিলাম যে এমনও আছে যে মেরে ফেলে বা গেলে ধরে রেখে দেয়। তো আমার ইচ্ছা ছিল যে আমি দস্যুদের সঙ্গে দেখা করব, তো দেখা করার জন্য আমি সীমান্ত সড়ক হয়ে পানছুরি যেতে হয়। তো আমার টুরমেটার বলতেছে, দেখেন ম্যাডাম ওখানে না গেলে হয় না। আমি না আমার যেতেই হবে, ওদের সঙ্গে দেখা করতে হবে। পরে সবগুলো ক্যামেরা ক্লোজ করে ফেললাম, ক্লোজ করে জাস্ট 360 একটা ক্যামেরা জাস্ট অন করা ছিল। তো আমার টুরমেট বলতেছে, যদি আমার স্কুটারের ইন্ডিকেটর জ্বালানো থাকে তাহলে থামবেন, আর যদি ইন্ডিকেটর জ্বালানো না থাকে তাহলে থামবেন না, শাই করে চলে যাবেন। তো আমরা তো যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, মানে এমন শুনশান আশেপাশে মানুষজনই জঙ্গল, বৃষ্টি, হাঁটু পানি পর্যন্ত ছিল। আমরা এটার মধ্যে রাইড করে যাচ্ছি, কোথাও গর্ত, মানে এত ঝুম বৃষ্টি, মানে মানে ওখানে আমরা মাত্র 3 জন ছিলাম, তার মধ্যে আমি একজন শুধু ফিমেল ছিলাম, আর 2 জন হচ্ছে মেল ছিল। তো দুঃখের বিষয়, এত বেশি ঝুম বৃষ্টি ছিল যে আর ওদের সঙ্গে দেখা হয় না, মানে এত বৃষ্টির কারণে তারাই আর বেরোতে পারে নাই। আরেকটা স্টোরি শেয়ার করি, কুমিল্লা থেকে আমি মানে চট্টগ্রাম থেকে কুমিল্লা হয়ে আসতেছিলাম, তখন কুমিল্লাতে তখন বৃষ্টি হচ্ছিল, সন্ধ্যা 7টা বাজে, খুব একটা রাত না, কিন্তু বৃষ্টি হলে তো অন্ধকার হয়ে যায়, 7টা কি 8টা হবে, এত ঝড় ছিল। তো এর মধ্যে হঠাৎ করে দেখলাম 3টা বাইকে 3 জন 3 জন, মানে 9 জন টোটাল, লুঙ্গি পরা, কোনো হেলমেট নাই, মানে কেস নাই, মানে একজন বাইকারে কিন্তু অন্যরকম থাকে, যেমন আমরা সেফটি গিয়ার ইউজ করি, আমি কিন্তু অলওয়েজ হেলমেট ইউজ করি ভাইয়া, আমার কিন্তু অলওয়েজ হচ্ছে হেলমেট ইউজ করতেই হবে, এবং আমার সাথে যারা থাকবে তাদের হেলমেট ইউজ করতে হবে, এটা হচ্ছে আমার প্রথম শর্ত, এবং অবশ্যই একটা সার্টিফাইড হেলমেট, এবং আমি সেফটি গার্ড ইউজ করি, কেটস পরি, মানে যতটুকু সম্ভব লং ট্যুরে গেলে এটা ইউজ করি,
1: এলবো গার্ড নিয়ে যাই,
0: হ্যাঁ অবশ্যই, এবং জ্যাকেট তো অবশ্যই জ্যাকেট পরেই করা হয়। তো আমি আর টুরমেটের সঙ্গে কমিউনিকেটারে কথা বলতেছিলাম, তো আমি বলছি ভাইয়া এরা হচ্ছে ডাকাত টাকাত, আপনি ডানে বামে কিছু দেখবেন না, আপনি শুধু টানতে থাকবেন, আর হচ্ছে ডানে বামে কিছু দেখা যাবে না। এর মধ্যে আমরা ঝিকঝ্যাক ঝিকঝ্যাক করে, ওই সময় আমার মনে আছে 127 স্পিডে আমি চালাইছি, ওরা তো 3 জন 3 জন করে, আর আমাকে ধরতে পায় না আমাদের 2 জনকে, আমার এক ভাইয়ের স্কুটার ছিল আর আমার একটা স্কুটার। তো এটা এখন চিন্তা
1: কোথায়,
0: এটা হচ্ছে কুমিল্লার।
1: ও আচ্ছা, তার মানে ওখানে ক্রাইম করার কোন চিন্তা ভাবনা ছিল না ওনাদের মনে?
0: শুধু আমাদের ধরতে পারে নাই, কারণ একটা বাইকে চিন্তা করেন, কোনো হেলমেট নাই, লুঙ্গি পরা, হাতে এরকম একটা ইয়ে দেখলাম, কি বলে এটাকে, চাকু জাতীয়, মানে ওই সময় এখন চিন্তা করলে একটু ভয় লাগে যে আরে আসলে এইগুলো আমি কি করি, মাঝে মাঝে আমি কিন্তু খুব পাগলামি করি।
1: আপনারা যে এমন যাচ্ছেন বাইক নিয়ে টুরে যাচ্ছেন, তখন কি কখনো কোন প্রশাসনিক কোন সাপোর্ট নিয়ে যান, বা যেখানে যাচ্ছেন ওখানে কোন থানা বা পুলিশ ফাঁড়ি ওদেরকে কি ইনফর্ম করেন?
0: না, ইনফর্ম করা হয়,
1: এটা কি করা উচিত না?
0: হ্যাঁ, ইনফর্ম করা উচিত হলো, এটা আসলে সম্ভব না, এমন এমন জায়গায় যাবেন ওইসব জায়গা দেখা যাচ্ছে
1: না, ইনফর্ম করে রাখলে দেখা যাচ্ছে যে তারা তো অন্তত ট্রেস করতে পারবে যে আপনারা এই জায়গাতে গিয়েছেন বা আপনারা এই গ্যাসে গিয়েছেন।
0: বান্দরবনে গেলে তো এমনিতেই হচ্ছে বিভিন্ন স্পটে তো হচ্ছে আপনার এনআইডি ফটোকপি রেখেই দেয়, কিছু জায়গা আছে, থানচি গেলে ওই দিকটা গেলে তো হচ্ছে ইনফরমেশন রেখেই দেয়, ওইসব রোডে তো অবশ্যই আপনার সঙ্গে এনআইডি কার্ড থাকে, এবং বিভিন্ন জায়গায় অনেক সময় পুলিশ তো আপনাকে চেক করছে, চেক করে কোথায় যাচ্ছেন, কেন যাবেন, এগুলো হচ্ছে থাকে। কিন্তু আসলে মাঝে মাঝে বেশি রিস্ক নাও হয়ে যায়, তবে লাইফে রিস্ক না নিলে না ভাইয়া হচ্ছে কিছু নাই, এরকম বসে থাকলে হবে না।
1: ফুড কি সঙ্গে নিয়ে যান নাকি রাস্তায় যা পাচ্ছেন সেটাই খাচ্ছেন?
0: পাহাড়ে গেলে তো পাহাড়ি ফল খেতে খুবই পছন্দ করি আমি, মানে যেখানে থামছি বা যেখানে দেখছি এখানে থেমে খাওয়ার যে কি মজা ভাইয়া। আর হচ্ছে লাস্টে একটা ট্যুরে ছিল, আমরা চড়ে গিয়েছিলাম, কাঁঠাল কিনে নিয়ে গিয়েছিলাম, চড়ে যে কাঁঠাল ভেঙে খাওয়া, বা চড়ে গিয়ে দেখি মানুষ নাই, সেখানে আম গাছের আম পড়ে আছে, সে আমগুলো খাওয়া, মানে এগুলো লাইফে অন্যরকম একটা লেভেলে নিয়ে যায়, আসলে অনেক ভালো লাগে। তবে সেক্ষেত্রে আমার হাজবেন্ড আমাকে অনেক সাপোর্ট দেয়, আর আমি যেখানেই যাই না কেন আমি পাহাড়ি অঞ্চলে গেলে ওদের পোশাকটা পরিধান করার চেষ্টা করি, পিনন একবার তো আমি পিনন পরে গেছি, তারা যে এত খুশি হয়েছে, মানে পাহাড়ে একটা ড্রেস রয়েছে ওটা পরে গেছি। তো আমি চেষ্টা করি যেখানে যে কালচার বা সেখানে মিশে যাওয়ার চেষ্টা করি, এতে কি হয় ওদের সম্পর্কে জানা যায়, ওদের ভালোবাসা পাওয়া যায়। এবং আমাকে এত মানুষ ইনভাইট করে যে আপু আপনারা এখানে এসে ঘুরে যাবেন, আপনি শুধু ওখানেই যাচ্ছেন, আমাদের এখানে কেন আসেন না? তো আমি আবার তাদের বলি না আমি তাদের ওখানে যাব, কিন্তু আমি যাই। গিয়ে আবার যখন ছবি পোস্ট করি তখন ওরা আফসোস করে, আপু কেন আসলেন, আপনাকে দেখতে পারলাম না। ভালোই লাগে, এনজয় করি সব মিলিয়ে।
1: শুধু কি পাহাড়ি অঞ্চলে গিয়েছেন এইদিকে উত্তরবঙ্গের দিকে?
0: হ্যাঁ হ্যাঁ, আমি বললাম না টেকনাফ টু তেঁতুলিয়া।
1: আচ্ছা,
0: আমি পঞ্চগড়
1: নদী অঞ্চল বরিশাল
0: আমার শেষ মোটামুটি, বরিশালে
1: বাইক নিয়ে আপনি তো অনেক সময় দেখা যাচ্ছে নদী পার হতে গেলে বাইক নিয়ে উঠেছেন।
0: আমার তো নৌকাতে উঠাতে হয়েছে, নৌকাতে করে দেখেছি ট্রলারে এক ঘন্টা দেড় ঘন্টা হচ্ছে, যাওয়ার পরে আবার ওই পাশে গিয়েছি। মানে এইগুলো আসলে লাইফে আমি বলবো যে মানে এইটা না করলে আসলে বোঝা যাবে না। মাঝে মাঝে পাগলামি করি ঠিক আছে, কিন্তু এই পাগলামি করার ফলে আমি লাইফে অনেক কিছু এনজয় করছি এবং অনেক কিছু জানতে পারছি, অনেক কিছু দেখতে পারছি। আমাদের বাংলাদেশে কিন্তু ভাইয়া দেখার মতো অনেক কিছু আছে। হচ্ছে লাস্ট ট্যুরে লক্ষ্মীছড়ি, ওটা মানে প্রথম আমি একজন ফিমেল বাইকার যে আমি ট্যুর করে আসছি, তো ওখানে লক্ষ্মীছড়িতে যখন যাচ্ছিলাম বা ইয়ে, তারা আশ্চর্য হয়ে তাকাইছিল যে একজন ফিমেল সে আবার এখানে আসছে। তো ভালো লাগছে এবং তাদের সঙ্গে মিশে গিয়েছি, এবং আমি দেখছি ঝিরি থেকে পানি নিচ্ছে কি কষ্ট করে। আমি চেষ্টা করি তাদের কালচারের সঙ্গে মিশে যেতে বা তাদের কাছে কিছু পানি চেয়ে খাচ্ছি, পানিটা মুখ্য না, কিন্তু আসলে তাদের সাথে মেশা, তাদের জীবনটা সম্পর্কে জানা, এটা আসলে অন্যরকম একটা অভিজ্ঞতা। এই যে আবার মনে হলো যে এখানে হচ্ছে একটা গাছ দেখলাম, গাছ ঝর্ণা, আমার মনে হলো না আমার গাছটাতে উঠতে হবে, আমি স্কুটারটা নিয়ে গাছে উঠে পড়লাম, বা ঝর্ণা, ঝর্ণাতে নেমে একটু পানি খেলাম। তো সব মিলিয়ে আমি খুবই এনজয় করি।
1: এমন কিছু জায়গা পেয়েছেন বা এমন কিছু মানুষ পেয়েছেন যেগুলো আগে আমরা কোনোভাবে সন্ধান পাইনি বা আমরা কোনোভাবে সেই ঘটনা বা সেই স্থান দেখিনি?
0: পার্বত্য অঞ্চলে বিভিন্ন জায়গা আছে যা এখনো মানুষ ওইভাবে যায় না। ওইসব জায়গায় আসলেই অনেক সুন্দর জায়গা, এবং যেসব জায়গায় মানুষ ভাইয়া কম যায় না সেইসব জায়গায় কিন্তু সুন্দর থাকে এবং দেখার মতো। আমাদের প্রাকৃতিক পরিবেশ এত সুন্দর এবং কিছু কিছু অজানা জায়গা রয়েছে। আমিও তো পাবলিশ করি না, কারণ পাবলিশ করলে কি হবে, সব বাইকাররা ওখানে চলে যাবে, যে জায়গাটা নষ্ট করে দিবে। এই জন্য আমি অনেক জায়গা আছে পাবলিশ করি না, ভালো লাগে।
1: আপনি একা একা এনজয় করতে চাচ্ছেন? ফ্যামিলি সাপোর্ট ছিল সেই জন্য আপনি এখানে খুব ভালোভাবে কাজ করতে পারছেন, আপনি এই ব্লগিং গুলো করতে পারছেন। এখানে ফাইন্যান্সিয়াল ইনভলভমেন্ট কেমন
0: ভাইয়া? আমার তো মনে হয় মানে স্যালারি সব অংশই চলে যায়। ইভেন হচ্ছে এমন হচ্ছে আমার হাজবেন্ডের কাছ থেকে টাকা নিয়ে আমার একটা ট্যুর মানে অনেক খরচ। একটা ট্যুরে গেলে আপনার স্কুটারে তো তেল ভরতেই হবে, ওটা সার্ভিস করা, তারপরে আপনার পোশাক আশা, খাওয়া, সবকিছু মিলে কিন্তু একটা ট্যুরের পিছনে বেশ খরচ হয়। তো এটা আসলে অনেকটা চিন্তা ভাবনা করে ইয়ে করতে হয়। তবে এখন হচ্ছে অনেক মোটর ব্লগারই স্পন্সর পাচ্ছে, স্পন্সর নিয়ে
1: এটার জন্য এই ব্লগিং গুলো করার জন্য স্কুটার নিয়ে আমার কাছে মনে হয় ফিজিক্যালি এবং মেন্টালি বোথ স্ট্রং হতে হয়,
0: অনেক স্ট্রং হতে হয়।
1: আপনি তো তাই মনে হচ্ছে, আপনি তাই মনে করেন?
0: 18 ঘন্টা রাইড করি এবং আমার একটা মানে ই আছে, আমি 18 ঘন্টা বৃষ্টিতে ভিজছি। আর আমার মজার বিষয় আমি মানে ট্যুর করছি, রাইড করছি, বাসায় এসে জাস্ট বাসায় আসলাম, গোসল করলাম, খাবার খেলাম, বাস আমার ক্লান্তি শেষ। তারপরের দিন আবার অফিসে যাচ্ছি। তো অনেক সময় আমার অনেক কলিগ বলে তুই কি রোবট নাকি, আসছো রাইড করে আবার?
1: না, ওটাই হচ্ছে আপনাকে এনার্জি দেয়,
0: এনার্জি দেয়।
1: বরং দুই দিন বা একদিন শুয়ে বসে ঘুমিয়ে কাটালেই দেখা যাচ্ছে যে আরো টায়ার্ডনেস কাজ করে, অফিস করা টাফ হয়ে যায়। বরং এই কাজগুলো করলে বা মেন্টাল রিফ্রেশমেন্ট যখন আপনি পেয়ে যাচ্ছেন ওটা অফিস করার জন্য এনার্জি চলে আসে।
0: অফিস না, সংসার,
1: সবকিছুর ক্ষেত্রে। আপনার এই গল্পগুলো অনেক মজা লাগলো। এই গল্পগুলোর মধ্যে বিপজ্জনক ঘটনা সেটাই ছিল যে আপনাকে ধাওয়া করছিল, আপনাদেরকে ধাওয়া করছিল। আর সবচেয়ে বেশি আনন্দ ঘটনা কোনটা, যেখানে অনেক বেশি এনজয়মেন্ট ছিল এই ট্যুরে?
0: সেটা হচ্ছে
1: কোথায় কিভাবে,
0: মিরসরাই। মিরসরাই হচ্ছে অ্যাডভেঞ্চার ছিল, প্রচুর বৃষ্টি হচ্ছিল, আমি জাস্ট দেখলাম পাহাড়ি ঢালে আমাদের পানি হাঁটু পর্যন্ত, এর মধ্যে আমরা স্কুটার চালাচ্ছি, সরু রাস্তা, মিশরের ওই ভিতরের রাস্তা খুবই সরু, মানে যারা সাধারণত যারা ওখানকার স্থানীয় তারাই ওই রোডটা ইউজ করে। ওখানে জাস্ট দেখলাম পাহাড়ি ঢল নামলো, একটা গাছ জাস্ট পড়ে গেল, মানে পাহাড়ি ঢলে গাছটা মানে শিকড় সহ উপড়ে গেল, জাস্ট নিচে একটু জায়গা আছে, জাস্ট আমরা স্কুটারটা রাইড করে জাস্ট মাথা ডাউন করে জাস্ট পার হলাম। মানে এইটা অন্যরকম লেভেলের, জঙ্গলের ভিতরে বৃষ্টি হচ্ছে, তার মধ্যে পাহাড়ি ঢল, মোটামুটি আমার গাছটা পড়ে গেল, গাছের নিচ দিক দিয়ে আমরা যাচ্ছি, মানে পাহাড়ের দুটো অংশে গাছটা ইয়ে হয়ে গেল, জাস্ট নিচে দিয়ে আমরা চলে গেলাম,
1: একটু ফাঁকা ছিল,
0: একটু ফাঁকা ছিল,
1: বের হওয়ার মতো,
0: এটা একটা ছিল। আরেকবার ইয়ে হয়েছিল, সেটা হচ্ছে ইয়েতে সীমান্ত সড়কে পাহাড়ি ঢল আস, মানে জাস্ট আমরা ক্রস করে সীমান্ত সড়ক ক্রস করলাম আর পাহাড়ি ঢলে রাস্তা ব্লক হয়ে গেল, মানে আমাদের লাকটা ভালো ছিল না হয় কিন্তু আমরা আটকা পড়তাম। তো এইগুলো আসলে কোনরকম,
1: মেন্টালি কতটুকু টাফ হলে আপনার এগুলো করা সম্ভব, বিশেষ করে মেয়েদের জন্য
0: হচ্ছে মেন্টালি স্ট্রং হতে হবে।
1: অনেক মেয়েরা কিন্তু ব্লক করতে চায় এবং স্কুটার নিয়ে আপনি এক্সপ্লোর করতে চায়, কতটুকু তাদেরকে আসলে মেন্টালি টাফ হতে হবে?
0: অনেক অনেক স্ট্রং হতে হবে। আর আমাদের মেয়েদের মধ্যে পুতু পুতু ভাবটা থাকলে চলবে না যে আমি টুরে যাচ্ছি আমার এটা করা যাবে না, আমার যখন যে পরিবেশ তখন সে পরিবেশের সঙ্গে মানানসই হতে হবে। যখন এখানে খাবার নাই, বাস খাবার আমি শুকনো কিছু খাবার নিয়ে নিই, যেমন স্যালাইন নেই, তারপরে খেজুর নিয়ে নিই, তো খাবারের পিছনে অতটা সময় আমি ইয়ে করি না, যখন যেটা পাচ্ছি, এমন না যে আমার অনেক থ্রি স্টার ফাইভ স্টার হোটেলে খাচ্ছি তা কিন্তু, আমার মনে হলো যে গ্রামের একটা হোটেল সেখানে বসে খেয়ে ফেলছি এইরকম, মানে মন মানসিকতা এরকম থাকতে হবে। বা মেয়েদের যেটা হয় ভাইয়া, ওয়াশরুমের একটা ঝামেলা থাকে, তো সেক্ষেত্রে আমি মেয়েদের বলবো যে অবশ্যই পেট্রোল পাম্পগুলো ইউজ করার, এবং আমি স্বাস্থ্য কমপ্লেক্সগুলো ইউজ করি, কারণ মেয়েরা তো যেখানে সেখানে করতে পারে না, তো সেক্ষেত্রে পেট্রোল পাম্পগুলো ভালো থাকে মেয়েদের জন্য, তারপরে স্বাস্থ্য কমপ্লেক্স বা হসপিটালগুলো, এবং আমি এমনও আছে অনেক স্কুলে গিয়েছি ওয়াশরুমের জন্য, কারণ ছেলেরা সত্যি কথা যেখানে সেখানে করে ফেলতে পারে, যেমন পাহাড়েই গেলেন সেক্ষেত্রে দেখা যায় যে ওরা কিন্তু ছোপে ঝাড়ে ইয়ে করতে পারে, কিন্তু মেয়েদের জন্য কিন্তু এটা একটা টাফ থাকে, সেক্ষেত্রে মেন্টালি অনেক স্ট্রং হতে হবে মেয়েদের। আমার কিউকারডাং থেকে আমি আমার হাজবেন্ডকে নিয়ে যখন আসতেছিলাম, তো ওই সময়টা আমার রোডে তো আসলে ওখানে না বাড়ি ঘর আছে না কিছু আছে, তো ওই সময়টা আসার সময় আমার খুব টয়লেট লাগছে যে না আমার এখন যেতেই হবে, তো আমার টুরমেটদের বললাম আমি চলে যাই আপনারা আসেন, আমি জোরে টেনে এখন, ও তখন হচ্ছে আর্মি ক্যাম্প ছিল, তো আর্মি একটা ক্যাম্পে ঢুকলাম, ঢুকে আর কি, মানে এই মেয়েদের একটু ঝামেলা আছে, সেক্ষেত্রে অবশ্যই স্ট্রং হতে হবে, মেন্টালিটি হতে হবে, না যেরকম পরিবেশ সেরকম পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে হবে।
1: আপনি তো ম্যানেজ করছেন অনেক কিছু, মানে ফ্যামিলি ম্যানেজ করছেন, অফিস ম্যানেজ করছেন, তারপর আপনি আপনার ট্যুরগুলো করছেন, এই যে তিন চারটা ডিসিপ্লিন, বাচ্চা ম্যানেজ করছেন, এই ডিসিপ্লিনগুলো আপনার এই ডিসিপ্লিনে আসার যে আপনার প্র্যাকটিক্যাল যে
0: কিভাবে ম্যানেজ করছি বা এরকম, ওই যে মনে শান্তি থাকলে না ভাইয়া প্রত্যেকটা কাজেই আপনি ভালোভাবে এফোর্ট দিতে পারবেন, সেটা আপনার অফিস হোক সংসার হোক। যেহেতু আমি ফ্যামিলি থেকে প্রথমে কিন্তু সাপোর্ট ওইভাবে পাই নাই, আমার আম্মা তো বলে না যাওয়াই যাবে না, আম্মাকে অনেক সময় বলেছি আমি যাচ্ছি উত্তরাতে কিন্তু আমি চলে গেছি বান্দরবন,
1: ও উত্তরা থেকে বান্দরবন,
0: আম্মাকে বলছি মানে মেন্টাল সাপোর্ট দেওয়ার জন্য যে আম্মা আমি বেশি দূর যাবো না উত্তরাতে যাবো, বা
1: গাজীপুর মা তো জানে উত্তরায়,
0: উত্তরায়
1: আপনি বান্দরবন,
0: কিন্তু যখন ব্লগ দেখেছে তখন বলে তুমি আমাকে এত বড় মিথ্যা কথা বলছো।
1: আচ্ছা, এটা আপনার আপনি শুরু করেন কখন, সকালে?
0: আমি ভোর এমন আছে চারটা, আমি তবে রাতে রাইড করা পছন্দ করি।
1: আচ্ছা, মানে দেখা যাচ্ছে একদম ভোরে আপনি শুরু করেছেন, ফিরেছেন রাতে?
0: রাতে ফিরেছি, সাতটা আটটার মধ্যেই ফেরার চেষ্টা করি, খুব বেশি হলে অনেক সময় দশটা এগারোটা পেয়ে যাই।
1: আপনি যখন ইয়েতে গেছেন পার্বত্য অঞ্চলে গিয়েছেন, একদিনের মধ্যে গিয়ে আবার ফিরে এসেছেন? আচ্ছা,
0: সিন্ধুকছড়ি, মহালছড়ি, রাঙামাটি, অনেক জায়গায় হচ্ছে সীমান্ত সড়ক, এগুলো সব জায়গায় আমার হচ্ছে
1: ফিরতে ফিরতে অনেক রাত হয়ে গিয়েছে, এরকম
0: ফিরতে ফিরতে অনেক রাত হয়েছে, দশটা অনেক সময় দশটা পার হয়ে যায়, দশটা এগারোটা, আমি চেষ্টা করি সাতটা আটটার মধ্যে পৌঁছাতে, যেখানেই যাই না কেন সন্ধ্যার মধ্যেই আসে, যেটা অনেক লং ডিস্টেন্স সেক্ষেত্রে হয়তো বা একটু দেরি হয়ে যায়, তাছাড়া আমি সন্ধ্যার মধ্যেই চেষ্টা করি বাসায় ব্যাক করার। তবে এটা ঠিক ভাইয়া, হচ্ছে সংসার ম্যানেজ করে অনেকে তো ভাবে যে আমি হয়তো শুধু ঘুরেই বেড়াচ্ছি, সংসার করছি না, আমার মেয়ে আছে, আমার কিন্তু রাতে গিয়ে তাকে পড়াতে হয়, তার দিকে আমার তো অবশ্যই যত্ন নিতে হয়, সকালে উঠে তাকে স্কুলে রেডি করে দিতে হয়, সে কি খাবে না খাবে সবকিছুই তো আমার করতে হচ্ছে।
1: আপনি কি চান 20 বছর পর আপনাকে মানুষ কিভাবে দেখুক?
0: 20 বছর পর আমাকে হচ্ছে লিমাশিমো, আমাকে লিমাশিমো নামে জানুক, চিনুক যে হ্যাঁ একজন ফিমেল ছিল যে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়েছে, এবং এবং আমার ব্লগিং বা আমাকে যখন রাইডিং দেখেছে। অনেক ভাই আছে যারা বাইক চালায় না, তারা কিন্তু তাদের ওয়াইফকে বলছে আপুকে দেখছো তুমি শেখো, তুমি স্কুলে নিয়ে যাও বাচ্চাকে, তোমার অনেক সময়। আমাকে অনেক আপুরা ফোন করে বলে আপু জানেন আমার হাজবেন্ড বলে যে লিমাশিম আপুর ব্লগ দেখেছো, লিমাশিম আপুর মতো তোমরা শেখো না কেন, মানে যেখানে ছেলেরা কিন্তু দেয় না কিন্তু হচ্ছে। এবং অনেক ফিমেল বাইকারদের নিয়েও নেগেটিভ মেন্টালিটি আছে, কিন্তু আলহামদুলিল্লাহ এখন অবধি আমার পজিটিভ এই বেশি, ভাইয়ারা তাদের ওয়াইফকে স্কুটার কিনে দেয় এবং জিজ্ঞেস করে আপু হলো কিভাবে কি করব, কিভাবে কি করলে ভালো হয়। তো এটা কিন্তু আমার জন্য অনেক বড় একটা পাওয়া যে অনেক ভাইয়ারাই আপুকে বা অনেক আপু বলছে দেখেছো আপুটা শেখে, ঠিক আছে তুমিও শেখো, এটা তো তোমার জন্য দরকার, অফিস শুধু অফিস ওয়ার্কের জন্য কিন্তু একটা স্কুটার দরকার তা কিন্তু নয়, আমরা মেয়েদের জন্য কিন্তু দরকার আছে বাচ্চাকে স্কুলে বা নিজের স্বাধীনতার জন্য। পাবলিক ট্রান্সপোর্টে কিন্তু মেয়েদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, আর এটা পেলে না একটা অনেকটাই স্বাধীনতা আসে। এবং অনেক কাপড়াই দেখা যায় পরার হাজবেন্ডদের বিরক্ত করে না, নিজেরাই মার্কেটে যাচ্ছে, নিজেরাই নিজেদের কাজ করছে, এটা কিন্তু অনেক হেল্প করছে। এবং অনেক কাপড়াই হচ্ছে স্বাবলম্বী হচ্ছে, কিভাবে অনেকে কিন্তু এখন ট্রেনিং স্কুল দিচ্ছে, এটা কিন্তু একটা অনেক ভালো দিক, জব না করে সে কিন্তু ট্রেনিং একটা স্কুল দিচ্ছে, সে ভালো করে শিখছে এবং সে ভালো করে শেখানোর চেষ্টা করছে। আমার সময় যেমন আমাকে কিন্তু একজন মেয়ে ট্রেনার পাই নাই, অনেকেই আছে যে মেয়ে ট্রেনারের জন্য শিখতে পারে না, অনেক আপুরে আছে খুব সুন্দর করে হিজাব মেনটেন করে কিন্তু বাইক চালাচ্ছে স্কুটার চালাচ্ছে। তো মেয়ে ট্রেনার হওয়ার কারণে অনেকেই দেখা যাচ্ছে যে এই জিনিসটাতে আসতেছে, এবং অনেকেও কিন্তু হচ্ছে পাঠাও চালাচ্ছে,
1: ট্রান্সপোর্টের প্রবলেমগুলো
0: সলভ হচ্ছে, হ্যাঁ, এবং সময়টা বেঁচে যাচ্ছে, অনেক সময় বেঁচে যাচ্ছে।
1: আপনার ফিউচার প্ল্যান কি?
0: আমি হচ্ছে ফিউচার প্ল্যান হচ্ছে এখন ব্র্যান্ড নিয়ে কাজ করতেছি, ভবিষ্যতে আরো বড় বড় ব্র্যান্ড নিয়ে কাজ করব।
1: কি ব্র্যান্ড নিয়ে কাজ করছেন? যেমন
0: আমি এখন ইয়ামাহার সঙ্গে ইনভলভ আছি, ওদের হচ্ছে হেলমেট নিয়ে কাজ করছি, স্কুটার নিয়ে কাজ করছি, ওদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছি, ভালোই লাগে। আর মজার বিষয় যেটা, আমি যেই বাইক বা স্কুটারটা নেই না কেন, সেটা মানুষের একটা না ট্রাস্টেড জায়গা হয়ে যায়। আমি মানে যেটাই নেই না কেন, দেখা যায় যে পরে মার্কেটে ওই স্কুটারের জায়গাটা বেড়ে যায়।
1: তার মানে আপনি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে যাচ্ছেন।
0: হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো লাগে যে মানুষের ভালোবাসাটা পাই বা একটা ট্রাস্টেড জায়গা। ধর আমি এইটা চেঞ্জ করে আরেকটা নিলাম, তখন অনেকেই বলে আচ্ছা এটা কেন নিল, আচ্ছা ঠিক আছে লিমাশিম আপু নিয়েছে তাহলে এটার মধ্যে কিছু একটা আছে, আচ্ছা দেখি। মানে নেগেটিভিটির জিনিসটা নাই আলহামদুলিল্লাহ।
1: আজকে নিশ্চয়ই স্কুটার নিয়ে এসেছেন?
0: হ্যাঁ অবশ্যই।
1: এই এই ড্রেসেই?
0: হ্যাঁ, আমি শাড়ি পরে রাইড করি, লং ট্যুরে গেলে সেফটি গিয়ার তো অবশ্যই, বাট বেশিরভাগ সময় আমি শাড়ি পরে রাইড করি, তো এটা আমার একটা ব্র্যান্ড ভ্যালু হয়ে গেছে যে হ্যাঁ আচ্ছা শাড়ি পরে ওই আপুটা লিমাশিম আপু। আর হচ্ছে ওই যে আমি জব করি, চ্যানেলাই আছি, কিন্তু আমার এখন আরেকটা পরিচয় হয়েছে লিমাশিমো। এটা হচ্ছে আমার অনেক কলিগ কেই হচ্ছে বলে আচ্ছা মিডিয়াতে যে জব করে আপুটাকে চেনো, তো হ্যাঁ আমারই তো কলিগ হয়, মানে অনেক সময় ওই কলিগই কিন্তু আমাকে নিয়ে কটাক্ষ করতো, কিন্তু এখন সেই কলিগই কিন্তু আমার হ্যাঁ পরিচয় দিতে পছন্দ করে, না সে তো আমার কলিগ হয়, হ্যাঁ সে খুব ভালো করছে এই জিনিসটা।
1: শেষ কথা, মানে আমরা আমাদের অনুষ্ঠান শেষের দিকে শেষ কথা কি বলতে চান সবার উদ্দেশ্যে, আমাদের যারা আজকে দেখছেন এবং শুনছেন তাদের উদ্দেশ্যে?
0: তাদের উদ্দেশ্যে বলবো আমরা নারী আমরা সবই পারি, আমাদের হচ্ছে কি ঘর সংসার তো অবশ্যই সামলাতে হবে, পাশাপাশি নিজের জন্য সময় রাখবেন এবং নিজেকে ভালোবাসতে শিখুন, অবশ্যই নিজেকে সম্মান করুন, নিজেকে ভালোবাসতে শিখুন। আর নিজেকে ভালোবাসলে সম্মান করলে আপনি পরিবারেও নিজের সম্মানটা পাবেন, এবং নিজেকে ভালো রাখার জন্য অবশ্যই প্রথমে বলবো মানুষ হিসেবে, প্রত্যেকটা মানুষের, শুধু মেয়ে নয় ভাইয়া ছেলে, নিজেকে আগে ভালোবাসুন, নিজেকে সম্মান করুন, তাহলে দেখবেন যে জীবনে অনেক কিছুই সহজ হয়ে গেছে।
1: খুবই সুন্দর বলেছেন। আমি কিছু কথা বলি, ক্যারিয়ার আসলে অনেক বড় চাকরি করা মধ্যেই যে আপনার সন্তুষ্টি আছে তা নয়, আপনার সন্তুষ্টি কোথায় আছে সেটা আপনি নিজেই খুঁজে বের করুন, পেয়ে যাবেন। আজকে আমাদের যে অতিথি লিমা আপু, ওনার জব স্যাটিসফ্যাকশন এবং ওনার যে স্বতঃস্ফূর্ততা আমরা দেখলাম আজকে, উনি ওনার জীবনেও আমার মনে হয় যে উনি যথেষ্ট সুখে জীবনযাপন করছেন। শুধুমাত্র উনি ওনার ইচ্ছা পূরণ করতে পারছেন বিভিন্নভাবে, ওনার নিজের মনের মতো করে ইচ্ছা পূরণ করতে পারছেন। এটার জন্য কি কি লাগে সেটা আপনি নিজেই খুঁজে বের করুন। আপনার ইচ্ছা পূরণ করার জন্য আপনাকে কি কি করতে হবে, আপনার কোনটা ভালো লাগে, ওই বিষয়টা নিয়ে চেষ্টা চালিয়ে যান। আমার মনে হয় আপনার সবাই সাকসেসফুল হবেন। আমরা আজকে এখানে শেষ করব। আর আমাদের সঙ্গে আজকে সময় দেওয়ার জন্য লিমা আপু আপনাকে অনেক ধন্যবাদ। ঢাকা FM 90.4 এর পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।
0: আর ঢাকা FM 90.4 FM কে অনেক অনেক ধন্যবাদ যে আমি অনেক কথা বলতে পেরেছি, ভালো লেগেছে। এবং ওনারা অনেক ভালো ভালো কাজ করছে, ভালো ভালো কাজ উপহার দিবে। আর ভাইয়াকে অনেক ধন্যবাদ, এত সুন্দর একটা উপস্থাপন করছেন প্রোগ্রাম। আর আমি আপনার গেস্ট হতে পেরে নিজেকে সৌভাগ্যবতী মনে করছি।
1: অনেক ধন্যবাদ আবারও। আর আমাদেরকে যারা আসলে এই সুযোগ করে দিয়েছে, ঢাকা FM এর কলাকুশলী আছেন, আমাদের রিপন ভাই আছেন, সিফাত ভাই আছেন, আরও কিছু টেকনিক্যাল পার্সন আছেন, সবাইকে অনেক ধন্যবাদ যারা মানে পিছন থেকে অনেক সাপোর্ট দিচ্ছেন। আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বলতো কি?
0: আম্বার আইটি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। আই মামা, ঝালমুড়ি দেন তো 10 টাকার।
3: এই লন।
4: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।
2: আপনার শুনছেন ঢাকা FM 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা FM 90.4।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: ঢাকায় সব কিছু স্লো, বাস স্লো, লাইনের মানুষ স্লো, গ্যাস পাম্পে দুই ঘন্টা, কিন্তু
1: কাল রাতে 4K মুভি দেখছিলাম, সব পেলাম, শুধু বাফারিং এর খুঁজে পেলাম না, শুধু স্পিড আর স্পিড।
2: আরে এই স্পিডে তো আমার ভাতিজা অনলাইনে ঘুরি উড়ায়।
3: জি হ্যাঁ, আম্বার আইটি হোম ইন্টারনেট আপনাকে দিচ্ছে বেশি বেশি স্পিড। পছন্দ মতো প্যাকেজ থেকে বেছে নিন আপনার প্যাকেজ আর ইন্টারনেট দুনিয়ায় ঘুরে বেড়ান রকেটের গতিতে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.ambarity.com.bd।
4: 9.4 FM।

0: এখন শুনবেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারিত সংবাদ।
1: ৮:৩০ বাংলাদেশ বেতার, খবর পড়ছি নাজনীন নাহার। শুরুতেই শিরোনাম। কৃষিকে টেকসই খাতে রূপান্তরের লক্ষ্যে বহুমাত্রিক পদক্ষেপ গ্রহণ করেছে সরকার, সংসদে জানালেন প্রধানমন্ত্রী। দেশের পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে সরকার বদ্ধপরিকর, বললেন তারেক রহমান। কক্সবাজারের উখিয়ায় ভারী বৃষ্টির ফলে পাহাড় ধসে ৮ জনের প্রাণহানি, ভারী বর্ষণের ফলে চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চলে উদ্ভূত পরিস্থিতির খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী। সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিলের বিরুদ্ধে করা আপিলের রায় আগামীকাল। তথ্য সম্প্রচার মন্ত্রীর সঙ্গে নেদারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, ডিজিটাল চ্যালেঞ্জ মোকাবেলায় নতুন ফ্রেমওয়ার্ক প্রণয়নের উপর গুরুত্বারোপ। যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলা, দুদেশের মধ্যকার যুদ্ধবিরতি চুক্তি এখন অকার্যকর, মন্তব্য ডোনাল্ড ট্রাম্পের। এবং আগামীকাল হারারেতে দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক ম্যাচে স্বাগতিক জিম্বাবুয়ের মোকাবেলা করবে বাংলাদেশ। শুনছিলেন শিরোনাম।
2: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
1: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান সরকার কৃষিকে প্রযুক্তি নির্ভর, লাভজনক, প্রতিযোগিতামূলক ও টেকসই খাতে রূপান্তরের লক্ষ্যে বহুমাত্রিক পদক্ষেপ গ্রহণ করেছে। তিনি আজ জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে একথা বলেন। বিকেলে স্পিকার হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়। প্রধানমন্ত্রী বলেন, সরকার কৃষিকে ডিজিটাল ও প্রযুক্তি নির্ভর করতে কৃষি ব্যবস্থাপনায় ডিজিটাল প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণ করছে। কৃষক নিবন্ধন, কৃষক ডাটাবেজ, ডিজিটাল কৃষি সেবা, মোবাইল ভিত্তিক আবহাওয়া তথ্য, বাজার তথ্য, কৃষি পরামর্শ, ই এক্সটেনশন সেবার সম্প্রসারণ এবং কৃষি সেবার অনলাইন প্ল্যাটফর্ম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। সংসদ নেতা বলেন, ডিজিটাল ডাটাবেজ ও সরকারি সেবা কৃষকের নিকট সরাসরি পৌঁছে দেওয়ার জন্য কৃষক কার্ড বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে। এই কর্মসূচির মাধ্যমে সারা দেশে প্রায় 2,75,00,000 কৃষককে ডিজিটাল প্ল্যাটফর্মে আনার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। অপর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, গত সরকারের সময় শেয়ার বাজার ধ্বংসে যারা দায়ী তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, বাজার কারসাজি, কৃত্রিমভাবে শেয়ারের দাম বাড়ানো এবং নিয়ন্ত্রক সংস্থা কার্যকর ব্যবস্থা না নেওয়ায় এই ঘটনা ঘটেছিল। পুঁজিবাজারে আস্থা ফিরিয়ে আনতে সরকার বদ্ধপরিকর, জানিয়ে তারেক রহমান বলেন, ইতিমধ্যেই বেশ কিছু উদ্যোগ গ্রহণ করা হয়েছে, ফলে শেয়ার বাজারের অবস্থা ধীরে ধীরে ভালো হচ্ছে। এক প্রশ্নের জবাবে তিনি জানান, বর্তমান বাজেটে শিক্ষাখাতে GDP ২% বরাদ্দ রাখা হয়েছে, যা আগামী ৫ বছরের মধ্যে ৫% করার পরিকল্পনা রয়েছে সরকারের। এছাড়া প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষকদের সম্মানী বাড়ানোর ব্যাপারেও উদ্যোগ নেওয়ার কথা বলেন প্রধানমন্ত্রী। আর এক প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। প্রধানমন্ত্রী এ সময় বিগত দিনে রোহিঙ্গা সংকট সমাধানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার অবদান তুলে ধরেন। তিনি বলেন, ১৯৭৮ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং ১৯৯২ সালে বেগম খালেদা জিয়ার সরকার সফল কূটনৈতিক উদ্যোগ গ্রহণের মাধ্যমে সে সময় উদ্ভূত রোহিঙ্গা সংকটের সমাধান করেছিলেন। তারেক রহমান বলেন, পূর্বের সেই নীতির আলোকেই সরকার টেকসই, শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানের পথ অনুসন্ধান করছে। তিনি বলেন, বিএনপি সরকার রোহিঙ্গা সমস্যার আশু সমাধানের লক্ষ্যে দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও বহুপাক্ষিক সকল ফ্রন্টেই অত্যন্ত জোরালো কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গা সংকটের টেকসই ও কার্যকর সমাধান মিয়ানমারের রাখাইন রাজ্যেই নিহিত, আর তাই রোহিঙ্গাদের নিরাপদ, টেকসই ও স্বেচ্ছায় প্রত্যাবাসনের জন্য মিয়ানমারে অনুকূল পরিবেশ তৈরিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ বৃদ্ধি অব্যাহত রাখার লক্ষ্যে সরকারের কূটনৈতিক তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। এদিকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এক প্রশ্নের জবাবে সংসদকে জানান, নিরবচ্ছিন্ন ও টেকসই বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সরকার ২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুৎ চাহিদার ২০% এবং ২০৪০ সালের মধ্যে ৩০% নবায়নযোগ্য জ্বালানি থেকে পূরণের লক্ষ্য নির্ধারণ করেছে। শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এক প্রশ্নের জবাবে সংসদকে বলেন, সরকার লবণ চাষীদের ন্যায্য মূল্য নিশ্চিত করতে এবং কক্সবাজার ও চট্টগ্রামের লবণ চাষের সহায়তা দিতে স্বল্প সুদে ঋণ সুবিধা সম্প্রসারণ সহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। তিনি বলেন, সরকার লবণের আমদানি শুল্ক হার পর্যালোচনা করছে, পাশাপাশি দেশীয়ভাবে উৎপাদিত লবণের গুণগত মান উন্নয়নে চাষীদের নিয়মিত প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এক প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিপফেক প্রযুক্তির অপব্যবহারজনিত চ্যালেঞ্জ মোকাবেলায় সরকার বিদ্যমান এনালগ কাঠামো থেকে ডিজিটাল ব্যবস্থায় রূপান্তরের উদ্যোগ নিয়েছে। তিনি বলেন, এ লক্ষ্যে ইতিমধ্যে দুটি প্রকল্প গ্রহণ করা হয়েছে এবং পর্যায়ক্রমে ডিজিটাল সমস্যার ডিজিটাল সমাধান গড়ে তোলা হবে। জহিরুদ্দিন স্বপন বলেন, এআই ভিত্তিক অপতথ্য ও গুজবের বিষয়টি সম্পর্কে সরকার সম্পূর্ণ অবগত এবং অনেকে এর ভুক্তভোগী। এ কারণে প্রধানমন্ত্রী তথ্য সম্প্রচার মন্ত্রণালয় ও সংশ্লিষ্টদের এ বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ ও নির্দেশনা দিয়েছেন। এক প্রশ্নের জবাবে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেন, সরকারি খাস জমি অবৈধ দখল মুক্ত করতে সরকার প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে। তিনি বলেন, ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন খাস জমি প্রকৃত ভূমিহীন মানুষের মধ্যে বিতরণেও সরকার অঙ্গীকারবদ্ধ। এদিকে আজ ঢাকার কেরানীগঞ্জের জিনজিরা পীর মোহাম্মদ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা জাতীয় সংসদের অধিবেশন সরাসরি প্রত্যক্ষ করে। অধিবেশন শুরুর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তিনি শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের লেখাপড়ার খোঁজ খবর নেন। পাশাপাশি দেশ গঠনে ভূমিকা রাখতে নিজেদের দক্ষ, যোগ্য ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। একই সঙ্গে শারীরিক শিক্ষা, শিল্প ও সংস্কৃতি চর্চার প্রতিও গুরুত্ব দেওয়ার জন্য শিক্ষক ও শিক্ষার্থীদের উৎসাহিত করেন তারেক রহমান। জাতীয় সংসদের অধিবেশন সরাসরি দেখার সুযোগ করে দেওয়ায় শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানান। বন্দরনগরী চট্টগ্রামে টানা ভারী বর্ষণ আর দমকা হাওয়ার দাপটে স্থবির হয়ে পড়েছে জনজীবন। নগরীর নিচু এলাকাগুলো তলিয়ে যাওয়ায় দেখা দিয়েছে তীব্র জলাবদ্ধতা, যার ফলে সাধারণ মানুষের দুর্ভোগ এখন চরমে। এদিকে উখিয়ায় পাহাড় ধসে আটজনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং সারাদেশে অন্তত 15টি জেলায় বন্যার আশঙ্কা করা হচ্ছে। স্থগিত রাখা হয়েছে চট্টগ্রাম বোর্ডের অধীন সব জেলার বুধবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা। ঘটনাস্থল পরিদর্শন করেছেন রেল প্রতিমন্ত্রী ও ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
3: বৃষ্টির দাপট যেন থামছেই না, সাথে যোগ হয়েছে ঝোড়ো হাওয়া। টানা বর্ষণে চট্টগ্রামের প্রতিটি নিচু এলাকা এখন পানির নিচে, রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় ব্যাহত হচ্ছে যান চলাচল, যার সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের প্রত্যাহিক জীবনে। বন্দর নগরীর অনেক এলাকায় জলাবদ্ধতা এমন পর্যায়ে পৌঁছেছে যে ঘর থেকে বের হওয়াই দায় হয়ে পড়েছে। বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির কারণে স্থগিত হয় চট্টগ্রাম বোর্ডের অধীনে সব জেলার বুধবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা। অন্যদিকে বৃষ্টির এই বিধ্বংসী রূপ আরো ভয়াবহ আকার নিয়েছে উখিয়ায়। সেখানে পাহাড় ধসে প্রাণহানির ঘটনাও ঘটেছে। পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চট্টগ্রামের উপকূলীয় এবং পাহাড়ি এলাকায় এই দুর্যোগপূর্ণ আবহাওয়া আরো কয়েকদিন বজায় থাকতে পারে।
4: ভারী বৃষ্টিপাত বা অতি ভারী বৃষ্টিপাত তারও 2-3 দিন অব্যাহত থাকতে পারে। সংক্রান্ত ভারী বর্ষণের সতর্কবার্তাও রয়েছে এবং ভারী বৃষ্টিপাত জনিত কারণে আমরা বলেছি যে চট্টগ্রামের পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা রয়েছে এবং চট্টগ্রাম মহানগরের কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে।
3: আর রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ ডুবে যাওয়া রেল লাইন পরিদর্শনে গিয়ে বলেন, পানি না কমা পর্যন্ত বন্ধ থাকবে ট্রেন।
5: বর্ষণের কারণে যেটা হচ্ছে যে রেকর্ড পরিমাণ বর্ষণ প্রায় 12 মিলিমিটার মতো, কোথাও 1.5 ফুট কোথাও 2 ফিট পর্যন্ত পানি উঠেছে। যতক্ষণ বন্ধ পরিবেশ উন্নতি না হবে এবং পানিটা নেমে না যাবে ততক্ষণ পর্যন্ত আমরা বন্ধ রাখবো। আর যারা যাত্রীরা টিকিট কেটেছেন তাদের টিকিটের অর্থ তারা ফেরত পাবেন।
3: কয়েকদিনের অবিরাম বর্ষণে চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের 3 জেলায় তৈরি হওয়া জলবদ্ধতা জীবনযাপনে ব্যাহত হওয়ায় গভীর দুঃখ প্রকাশ করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলালুদ্দিন। এ সময় প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের এই উদ্ভূত পরিস্থিতির সার্বিক খোঁজ খবর রাখছেন এবং সকলকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।
6: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি স্থানীয় জেলা জেলা উপজেলা পৌরসভা ইউনিয়ন ওয়ার্ড বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে বিনীতভাবে অনুরোধ করছি এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে হাটহাজারী সহ তিন পার্বত্য জেলার সর্বস্তরের জনগণের পাশে দাঁড়ানোর জন্য এবং তাদেরকে সহায়তা করার জন্য।
3: ৪২ বছরের রেকর্ড ভেঙে হওয়া এই ভারী বর্ষণে চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামের চরম দুর্ভোগ তৈরি হয়েছে। বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রামে বিমান চলাচল ও ট্রেন চলাচলে বিঘ্ন ঘটেছে। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
1: উল্লেখ্য, এর আগে গত সোমবার কক্সবাজারে ভারী বর্ষণের কারণে পাহাড় ধসে অন্তত 9 জন নিহত হয়। সংবিধানের পঞ্চদশ সংশোধনীর অংশবিশেষ অসাংবিধানিক ও বাতিল ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে আপিলের রায় ঘোষণা করা হবে আগামীকাল। টানা 3 দিন শুনানির পর আজ প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন 4 বিচারপতির আপিল বিভাগ বেঞ্চ রায়ের দিন ধার্য করে আদেশ দেন। তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরউদ্দিন স্বপনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল। আজ সচিবালয়ে মন্ত্রীর অফিস কক্ষে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে রাষ্ট্রদূত বলেন, স্বাধীনতার পর থেকে বাংলাদেশের সঙ্গে নেদারল্যান্ডসের শক্তিশালী দ্বিপক্ষীয় সম্পর্ক রয়েছে, যা বর্তমানে শিক্ষা, স্বাস্থ্য, উন্নয়ন ও ব্যবসা বাণিজ্য সহ বিভিন্ন ক্ষেত্রে সম্প্রসারিত হয়েছে। জোরিস ভ্যান বোমেল এই সম্পর্ককে আরও জোরদারে বর্তমান সরকারের সঙ্গে একযোগে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে কাজের ক্ষেত্রে গুণগত পরিবর্তন আনার চেষ্টা করছে। তিনি গণমাধ্যম ও যোগাযোগের ক্ষেত্রে নেদারল্যান্ডের সঙ্গে যৌথভাবে কাজ করার গভীর আগ্রহ প্রকাশ করেন। বর্তমান তথ্য প্রযুক্তির বৈশ্বিক চ্যালেঞ্জ তুলে ধরে তিনি বলেন, নিউ মিডিয়া, কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল ইকোসিস্টেম নতুন চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। তথ্য সম্প্রচার মন্ত্রী এই চ্যালেঞ্জ মোকাবেলায় একটি সুনির্দিষ্ট কৌশল প্রণয়নের উপর গুরুত্ব আরোপ করলে রাষ্ট্রদূত নতুন ফ্রেমওয়ার্ক প্রণয়নের উপর গুরুত্ব দেন। তিনি এক্ষেত্রে তার দেশের সরকারের গৃহীত বিভিন্ন কার্যকর পদক্ষেপ সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন। এ সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা এবং অতিরিক্ত সচিব মোহাম্মদ শাহ আলম উপস্থিত ছিলেন। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
2: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
7: খবরের বাকি অংশ পড়ছি কনুজ শিকদার। প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা 2026 এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা 2026 উদ্বোধন করবেন। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু আজ সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে একথা জানান। আব্দুল আউয়াল মিন্টু বলেন, ঢাকায় পরিবেশ মেলা ও মাসব্যাপী জাতীয় বৃক্ষ মেলার পাশাপাশি দেশের 7টি বিভাগীয় সদরে পক্ষকালব্যাপী, 56টি জেলা সদরে সপ্তাহব্যাপী এবং 29টি উপজেলায় 3 দিনব্যাপী বৃক্ষমেলার আয়োজন করা হবে। তিনি বলেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের অভূতপূর্ব চ্যালেঞ্জ মোকাবেলার ধারাবাহিকতায় বনায়ন কার্যক্রমকে এক নতুন ও আধুনিক উচ্চতায় নিয়ে গেছেন তারেক রহমান। তাঁর গতিশীল ও ভিশনারি নেতৃত্বে বাংলাদেশের বন ব্যবস্থাপনা কার্যক্রম প্রবেশ করেছে স্মার্ট ফরেস্ট্রির আধুনিক যুগে। পরিবেশমন্ত্রী আরও বলেন, আগামী 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণের মহাপরিকল্পনা ও স্মার্ট ফরেস্ট্রির উদ্যোগ নেওয়া হয়েছে। পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম সহ মন্ত্রণালয়ের সচিব এবং বিভিন্ন দপ্তরের প্রধান কর্মকর্তারা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এবারের জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ। বাংলাদেশ ও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীদের মধ্যে এক উচ্চ পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক গতকাল যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত হয়। আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে দ্বিপক্ষীয় নিরাপত্তা সহযোগিতা, আঞ্চলিক স্থিতিশীলতা, মাদক চোরাচালান প্রতিরোধ, আধুনিক নগর নিরাপত্তা নিশ্চিতকরণ, পুলিশ বাহিনীর সক্ষমতা বৃদ্ধি এবং রোহিঙ্গা সংকট সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, দুই দেশের অভিন্ন ইতিহাস এবং পারস্পরিক শ্রদ্ধা, বোঝাপড়া ও অংশীদারিত্বের ভিত্তিতে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় করতে চায় বাংলাদেশ। তিনি বলেন, দীর্ঘ ১৪ বছর বিরতির পর এবছরের জানুয়ারি থেকে ঢাকা করাচি রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সরাসরি ফ্লাইট পুনরায় চালু হওয়ায় দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ এবং ব্যবসা বাণিজ্যের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। বৈঠকে সালাউদ্দিন আহমদ পাকিস্তানে বসবাসরত বাংলাদেশি বংশোদ্ভূত নাগরিকদের মানবিক সংকটের বিষয়টি গুরুত্ব সঙ্গে তুলে ধরেন। তিনি বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে দ্রুত একটি স্থায়ী সমাধানে পৌঁছতে পাকিস্তানের স্বরাষ্ট্র ও মাদক নিয়ন্ত্রণ বিষয়ক মন্ত্রী সৈয়দ মোহসেন নাকভির প্রতি বিশেষ অনুরোধ জানান। সালাউদ্দিন আহমদ রোহিঙ্গা সংকট প্রসঙ্গে বলেন, মিয়ানমার যেন তাদের নাগরিকদের দ্রুত, নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসইভাবে ফিরিয়ে নেয়, সে লক্ষ্যে আন্তর্জাতিক পরিমণ্ডলে পাকিস্তানের জোরালো ও ধারাবাহিক সমর্থন প্রত্যাশা করে বাংলাদেশ।
2: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
1: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
2: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
7: এবারে আন্তর্জাতিক সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি শেষ হয়ে গেছে। নতুন করে গোলাগুলির পর তিনি দেশটির নেতৃত্বকে নিকৃষ্ট ও পাগল বলে তীব্র সমালোচনা করেছেন। তুরস্কের ন্যাটো শীর্ষ সম্মেলনের আগে দেওয়া এক বক্তব্যে ডোনাল্ড ট্রাম্প বলেন, মার্কিন আলোচকরা চাইলে আলোচনা চালিয়ে যেতে পারেন, তবে এটি সময়ের অপচয় ছাড়া আর কিছুই নয়। হরমুজ প্রণালীতে কাতার ও সৌদি আরবের তেল ট্যাঙ্কার সহ তিনটি জাহাজে হামলার পর যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে শক্তিশালী হামলা চালিয়েছে বলে জানানোর পরেই তিনি এই মন্তব্য করেন। গুরুত্বপূর্ণ ন্যাটো শীর্ষ সম্মেলনের দ্বিতীয় দিনে জোটের নেতৃবৃন্দ তুরস্কের রাজধানী আঙ্কারায় মিলিত হচ্ছেন। প্রতিরক্ষা ব্যয় নিয়ে বিভাজন, ইউক্রেন রাশিয়া যুদ্ধ ও ইরান সংঘাত প্রথম দিনের আলোচনায় প্রাধান্য পায়। ইউক্রেনের জন্য ৭০ বিলিয়ন ইউরোর সামরিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে ন্যাটো। খেলার খবর ক্রিকেট। আগামীকাল হারারেতে বাংলাদেশ ও স্বাগতিক জিম্বাবুয়ের মধ্যে দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় বেলা ১:৩০টায় খেলা শুরু হবে। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারা বিবরণী প্রচার করবে।

0: ফিফা বিশ্বকাপ ফুটবলের খবর। বিশ্বকাপ ফুটবলে গতরাতে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড কোয়ার্টার ফাইনালে উঠেছে। আটলান্টায় ১৬ দলের নকআউট পর্বে আর্জেন্টিনা 3-2 গোলে মিশরকে এবং ভাঙ্কুভারে সুইজারল্যান্ড টাইব্রেকারে 4-3 গোলে কলম্বিয়াকে পরাজিত করে শেষ আটে উন্নীত হয়। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
1: শেষ ষোলোয় চূড়ান্ত নাটকীয়তা দেখেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার ম্যাচ। মিশরের বিপক্ষে 2-0 গোলে পিছিয়ে পড়েও 3-2 গোলে জিতে কোয়ার্টার ফাইনালে উঠেছে স্কোয়ালিনের দল। তবে এই ম্যাচের পর রেফারিং নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। বাতিল হওয়া একটি গোল এবং আর্জেন্টিনার জয়সূচক গোলের আগে ফাউলের অভিযোগ তোলে রেফারি ও ফিফার বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তুলেছে মিশর। তবে সবকিছু ছাপিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা। ফেভারিট হিসাবে টুর্নামেন্টে খেলতে আসায় স্পেনও উঠেছে কোয়ার্টার ফাইনালে। ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালকে 1-0 গোলে হারিয়ে নিজেদের শক্তিটা দেখিয়েছে বর্তমান ইউরো চ্যাম্পিয়নরা। অন্যদিকে বেলজিয়াম স্বাগতিক যুক্তরাষ্ট্রকে 4-1 গোলে উড়িয়ে দিয়ে জায়গা করে নিয়েছে শেষ আটে। শেষ আট নিশ্চিত করেছে ফ্রান্সও। প্যারাগুয়েকে এমবাপ্পের দেয়া পেনাল্টি গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে গত দুটি বিশ্বকাপের ফাইনালিস্টরা। তাদের প্রতিপক্ষ আফ্রিকার স্বপ্ন বাঁচিয়ে রাখা মরক্কো। মরক্কো শেষ আটে উঠেছে স্বাগতিক কানাডাকে 3-0 গোলে হারিয়ে। টুর্নামেন্টের সহ আয়োজক মেক্সিকোকে 3-2 গোলে হারিয়ে ইংল্যান্ড উঠেছে শেষ আটে। সেখানে তাদের প্রতিপক্ষ ব্রাজিলকে বিদায় করে দেয়া নরওয়ে। আলি হালান্ডের জোড়া গোলে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে নরওয়ে হারিয়েছে 2-1 গোলে। শেষ ষোলোর অন্যতম ম্যাচটি ছিল কলম্বিয়া ও সুইজারল্যান্ডের। 120 মিনিটেও গোলশূন্য ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে সুইজারল্যান্ড 4-3 ব্যবধানে জিতে শেষ আটে উঠেছে, যেখানে তাদের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ডেক্স রিপোর্ট, বাংলাদেশ বেতার।
0: এদিকে আগামীকাল বাংলাদেশ সময় দিবাগত রাত 2টায় প্রথম কোয়ার্টার ফাইনালে ফ্রান্স মরক্কোর বিপক্ষে খেলবে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আগামীকাল বেলা 3টা পর্যন্ত খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এছাড়া চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলবদ্ধতা সহ চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধ্বস হতে পারে। আবহাওয়া অফিস আরও জানায়, পূর্ব মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে উত্তর পশ্চিম মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। সমুদ্রবন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত, 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মা সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ রাত 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, খুলনা, যশোর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। কৃষিকে টেকসই খাতে রূপান্তরের লক্ষ্যে বহুমাত্রিক পদক্ষেপ গ্রহণ করেছে সরকার, সংসদে জানালেন প্রধানমন্ত্রী। দেশের পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে সরকার বদ্ধপরিকর, বললেন তারেক রহমান। কক্সবাজারের উখিয়ায় ভারী বৃষ্টির ফলে পাহাড় ধসে 8 জনের প্রাণহানি। ভারী বর্ষণের ফলে চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চলে উদ্ভূত পরিস্থিতির খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী। সংবিধানের 5ম সংশোধনী বাতিলের বিরুদ্ধে করা আপিলের রায় আগামীকাল। তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে নেদারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ। ডিজিটাল চ্যালেঞ্জ মোকাবেলায় নতুন ফ্রেমওয়ার্ক প্রণয়নের ওপর গুরুত্ব আরোপ। যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলা, দুদেশের মধ্যকার যুদ্ধবিরতি চুক্তি এখন অকার্যকর, মন্তব্য ডোনাল্ড ট্রাম্পের। এবং আগামীকাল হারারেতে দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক ম্যাচে স্বাগতিক জিম্বাবুয়ের মোকাবেলা করবে বাংলাদেশ। খবর শেষ হলো।
2: এতক্ষণ শুনলেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত সংবাদ।

0: স্যার আসব?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না
0: স্যার। আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন
0: স্যার। যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

জুলাই, এটি সাহসের, প্রতিবাদের আর আত্মত্যাগের প্রতীক। 2024-এর ছাত্র জনতার অদম্য সাহস, শক্তি আর রক্তের বিনিময়ে বাংলাদেশ পায় এক সফল গণ অভ্যুত্থান। জুলাই গণ অভ্যুত্থান ছিল মানুষের অধিকার, ন্যায় বিচার ও গণতান্ত্রিক দাবির এক শক্তিশালী প্রকাশ। শ্রদ্ধার সাথে স্মরণ করি গণ অভ্যুত্থানে শহীদ হওয়া সকল বীর ছাত্র জনতাকে। ইতিহাস বেঁচে থাকে জুলাই গণ অভ্যুত্থান, শ্রদ্ধায় স্মরণে।

0: আমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: জানো আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
4: আচ্ছা
3: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
4: এই কথা তো চলো এখনই।
3: কিভাবে?
4: টিউন ঢাকা FM 90.4, আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
5: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।

0: Ano siya banner nga ang shuron? Ben Bissell!
1: Hey Doc! Tony and Doc!
0: প্রতি শনিবার রাত 10টায় শুনুন ঢাকা FM 90.4।

0: আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
1: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত 11:00 ঢাকা FM 90.4 এ।

0: Act Nation, Act Station.
1: Hello.
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: আছে
5: কই?
4: ঢাকা FM টিউন করেন,
5: তারপর
4: পাবেন
5: কি
4: শান্তি।
6: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটুকাটা আর গান সুরে সুরে।
7: কান্ট্রিজ ফার্স্ট ফুল HD FM স্টেশন, ঢাকা FM 90.4।

0: আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সমাজ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না
0: স্যার। আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন
0: স্যার। যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড অ্যাক্টিভেট রিফ্রেশিং মোড এন্ড এনজয় দ্য মোমেন্ট লিসেন ঢাকা মেট্রো 9040

0: বাজারে লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: Okay.

0: পাহাড়ে।
1: আহা, পাহাড়ে যাব কে কইছে রে?
2: তোর আরে লেট মি মু, আজ অন টাইম। বাহ, এই আমাদের পাঞ্চুয়াল পলিটা কোথায়?
3: তাই তো, তাকে তো দেখছি না।
1: কি রে পলি কই, বাস ছেড়ে দিল তো?
4: এই চলে এসেছে রে।
3: কি রে লেট কেন? মনটা খুব খারাপ, ইয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
1: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড ইয়ারফোন।
5: ঢাকা এফএম 90.4 অ্যাপ, জাস্ট ডাউনলোড, ইনস্টল অ্যান্ড এনজয়।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

জুলাই, এটি সাহসের, প্রতিবাদের আর আত্মত্যাগের প্রতীক। 2024-এর ছাত্র জনতার অদম্য সাহস, শক্তি আর রক্তের বিনিময়ে বাংলাদেশ পায় এক সফল গণ অভ্যুত্থান। জুলাই গণ অভ্যুত্থান ছিল মানুষের অধিকার, ন্যায় বিচার ও গণতান্ত্রিক দাবির এক শক্তিশালী প্রকাশ। শ্রদ্ধার সাথে স্মরণ করি গণ অভ্যুত্থানে শহীদ হওয়া সকল বীর ছাত্র জনতাকে। ইতিহাস বেঁচে থাকে জুলাই গণ অভ্যুত্থান শ্রদ্ধায় স্মরণ।

0: ঝালমুড়ি দেন তো 10 টাকার।
1: এই লন।
0: কি বানাইছেন মামা এটা? ঝালমুড়িতে তো ঝালই নাই।
1: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

0: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
0: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা এখানে কি হলো?
0: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর। 90.4

0: আমার খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
1: আচ্ছা,
0: সব থাকবে, তুমি আমি মনমতনের মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
1: এই কথা তো চলো এখনই।
0: কিভাবে?
1: টিউন ঢাকা ফ্রম 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
2: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।

0: স্যার আসব?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: আছে
1: কই
0: ঢাকা এফএম টিউন করেন
1: তারপর
0: পাবেন
1: কি
0: শান্তি
2: আশেপাশে নয়েজ থেকে গান রাখেন দূরে সমুদ্র তটকাটা আর গান শুনে শুনে
3: কান্ট্রিজ ফার্স্ট ফুল এইচডি এফএম স্টেশন ঢাকা

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: এক নেশন এক স্টেশন।

0: ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী এখন শুনবেন ফজরের আজান।
1: আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ

আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম।

আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম।

0: পাহাড়ে।
1: আহা, পাহাড়ে যাব কে কইছে রে?
2: তোর? আরে লেট মিমো, আজ অন টাইম। বাহ, এই আমাদের পাঞ্চুয়াল পলিটা কোথায়?
3: তাই তো, তাকে তো দেখছি না।
1: কি রে পলি, কই? বাস ছেড়ে দিল তো।
4: এই চলে এসেছে রে।
3: কি রে লেট কেন? মনটা খুব খারাপ, ইয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
1: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড ইয়ারফোন।
5: ঢাকা এফএম 90.4 অ্যাপ, জাস্ট ডাউনলোড, ইনস্টল অ্যান্ড এনজয়।